পরের গানটি আমরা শুনব শিল্পী ত্রিশিত চৌধুরীর কণ্ঠে, এবং তারপর শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম।

সুপ্রভাত বিনয়, আমি অর্পিতা, আপনাদের সাথে কথা হবে আজকে এমন একজন মানুষকে নিয়ে যিনি আমাদের শুধুমাত্র আমাদের আপামর ভারতবাসীর কাছে স্মরণীয় নন, পৃথিবীতে যখনই মানবতা বিপন্ন হবে, যখনই পৃথিবীতে নবজাগরণের কথা বলা হবে, যখনই পৃথিবীতে নতুন চিন্তাভাবনার নব্য প্রজন্মের কথা বলা হবে, তার কথা আমরা শ্রদ্ধায় স্মরণ করব। এদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে ভাবনাহীন চিত্তে যারা ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, লড়াই আন্দোলনে নতুন দিশা দেখিয়েছিলেন নব্য প্রজন্মের কাছে, ছাত্রদের কাছে, যুবদের কাছে, তিনি এমনই বীর। আজকে তাকে স্মরণ করব, এমনই তিনি যার সম্বন্ধে সত্যেন্দ্রনাথ বসু, বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু তারই প্রিয়তম রাজনৈতিক ছাত্রটিকে এই দায়িত্ব দিয়ে দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কারণ তিনি জানতেন এই যে কর্মসূচি তিনি তাকে দিচ্ছেন, সেই কর্মসূচির অর্থ হচ্ছে নিশ্চিত মৃত্যু। যদিও এই ছেলেটি কিন্তু বিন্দুমাত্র ভয় পায়নি এবং যেই কাজের দায়িত্ব তাকে তার গুরু দিয়েছিলেন সেই কাজ তিনি নিষ্ঠা ভরে পালন করেছিলেন। আজকে কথা হবে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে।

স্কুলের পাঠ্যপুস্তক শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক পড়াশোনাই যে কোনো মানুষকে গড়ে তুলতে পারে না, আর সেই স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বা সীমাবদ্ধ থাকা অতি সুবোধ বালক ছিলেন না ক্ষুদিরাম। এক শীতের সকালে, প্রবল শীত, লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষু তার কাছে হাজির হয়েছিলেন কিছুটা সাহায্যের প্রত্যাশা নিয়ে। যদিও ক্ষুদিরামের নিজের বলতে তেমন কিছু ছিল না, ছিল মৃত বাবার দামি একটি শাল, সেটি ক্ষুদিরামের কাছে থাকা নিজের পিতার একমাত্র শেষ স্মৃতি সম্বল। খুব বেশি কিছু না ভেবেই সেই শেষ স্মৃতিটুকু ক্ষুদিরাম দান করে দিয়েছিলেন সেই লক্ষ্মীনারায়ণ দাস নামক ভিক্ষুককে, এবং বলেছিলেন এছাড়া দেওয়ার মতো তার আর কিছুই নেই। বাবার শেষ স্মৃতিটুকু তুলে দেওয়ার মতো যোগ্য লোক মনে হয়েছিল সেই শীতে কাতর সেই ভিক্ষুক বৃদ্ধটিকে। আসলে এই আদর্শ, এই চেতনা নিয়ে যেই ছেলে বড় হয়, সেই ছেলে যে পরবর্তীকালে আমাদের দেশমাতৃকার গৌরব হয়ে উঠবেন সে তো জানারই কথা। যখন তার বয়স 13, একদিন তার সহপাঠী ফণিভূষণ ঘোষ স্বদেশী কাপড়ের ধুতি পরে এসেছেন বিদ্যালয়ে, বাকি ছাত্ররা কিছুটা বিদ্রূপ শুরু করেছিল। যদিও ক্ষুদিরাম তৎক্ষণাৎ সেই সহপাঠীর পাশে দাঁড়িয়ে তখন মায়ের দেওয়া মোটা কাপড়ের পক্ষে সহপাঠীদের বোঝান, দেশি কাপড় আর যাই হোক তার মধ্যে ব্রিটিশের গোলামির কোনো চিহ্ন নেই। ছাত্র অবস্থা থেকেই এই রকম গভীর স্বদেশ বোধ ছিল স্কুল ছাত্র ক্ষুদিরাম বসুর।

ক্ষুদিরাম ক্ষুদিরাম হয়ে উঠেছিলেন আমরা জানি। আসলে তার বিপ্লবী চেতনার বাল্যকাল থেকেই তার মধ্যে নিমজ্জিত ছিল, এবং সেই বাল্যকাল থেকে যে বিপ্লবী চেতনা তীক্ষ্ণ হতে থাকলো, আরও তীক্ষ্ণ হল যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো। তারপরে তার বিপ্লবী চেতনার বিকাশ আরও বৃদ্ধি পেল। 1906 সালের ঘটনা, কাঁসাই নদীর ভয়ঙ্কর বন্যা, মানে কংসাবতী নদীতে সেই সময় ভয়ঙ্কর বন্যা আসত। সেই বন্যার সময় রণপার সাহায্যে ত্রাণ কার্য চালালেন ক্ষুদিরাম, উদ্ধার করলেন বন্যা বিধ্বস্ত গ্রামবাসীদের। সেই সময় কলেরা মানে মৃত্যু, পরিবারের লোকেরাও রোগীর পাশে থাকত না। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখাতে সেই সময় পড়েছি যে কলেরা রোগীদের ধারে পাশে কেউ মারাত না, গ্রামে তাদেরকে একেবারে এক ঘরে করে রাখা হতো। অক্লান্ত পরিশ্রম করে কলেরা রোগীদের সেবা করতেন ক্ষুদিরাম। রাজনীতি থেকে সমাজনীতি সমস্ত দিক থেকে হয়ে উঠেছিলেন যোগ্য প্রতিনিধি, এবং এইভাবে তারই নানান কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লবী সংগঠনে চোখে পড়ে যান। সত্যেন্দ্রনাথ বসু, হেমচন্দ্র কানুনগোরা তখন বৈপ্লবিক কার্যকলাপ পরিচালনার জন্য গুপ্ত সমিতি চালাচ্ছিলেন। সেই ছাত্র ক্ষুদিরামকে লক্ষ্য করেছিলেন এই দুইজন। তারা দেখেছিলেন যে এই ছেলেটির মধ্যে আছে

অদ্ভুত এক উজ্জ্বল ভবিষ্যৎ। একদিন পথ চলতে হেমচন্দ্র কানুনগর পথ আটকালেন ক্ষুদিরাম। সরাসরি হেমচন্দ্রের কাছে রিভলভার চেয়ে বসেন। হেমচন্দ্র রিভলভারের কি প্রয়োজনীয়তা জানতে চাইলে ক্ষুদিরাম বলেন, তিনি সাহেবদের মারতে চান, অন্যায়ের প্রতিশোধ নিতে চান। এইভাবে বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত হলেন। আমরা আজকের দিনে ক্ষুদিরামকে স্মরণ করার কারণ আমরা জানি, আজকে সেই 11 আগস্ট, যেই দিন ক্ষুদিরাম বসু সর্বকনিষ্ঠ শহীদ রূপে ব্রিটিশ সরকারের, ব্রিটিশ শাসনের, ব্রিটিশ শাসকের সম্মুখীন হয়ে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। এবং আমাদের আপামর ভারতবাসী, যেই ভারতবাসী ভীরুতা, কাপুরুষতা, কুপমণ্ডুকতায় এখন আমরা ভুগছি, তাদের কাছে আজকের দিনটি চিরস্মরণীয়।

0: তিনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: ১৯০৬ সালে কৃষি শিল্প মেলা মেদিনীপুরে হবে, বহু মানুষের সমাগম সেখানে হয়। সত্যেন্দ্রনাথ বসুর লেখা সোনার বাংলা নামক এক প্রচারপত্র বিলি করা হবে, সেই কাজের দায়িত্ব পড়ল তরুণ ক্ষুদিরাম বসুর কাঁধে। বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে ধরা পড়ে যান ক্ষুদিরাম। যদিও পুলিশের হাত থেকে সেই মুহূর্তে তিনি পালিয়ে যান, কিন্তু পুলিশের খোঁজাখুঁজি চলতে থাকায় প্রকাশ্য সংগঠনের কাজ তিনি করতে পারছিলেন না, তাই সংগঠনের সিদ্ধান্তে তিনি ধরা দেন। পুলিশ যদিও তার কাছ থেকে কোনো গোপন কথা উদ্ধার করতে পারেনি, শেষ পর্যন্ত ক্ষুদিরামের বিরুদ্ধে মামলা হল রাজদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অপরাধের। যদিও তার বয়স কম হওয়ায় অভিযোগ প্রমাণ করতে না পারায় সরকার মামলা তুলে নিতে বাধ্য হয়। ক্ষুদিরাম তখন আরও পরিণত, দায়িত্ব বেড়েছে অনেক। ক্ষুদিরামের প্রতি মুগ্ধ হয়ে নারাজলের নরেন্দ্রনাথ

খাঁ প্রচুর অর্থ সাহায্য করলেন গুপ্ত সমিতিতে। ব্রিটিশ সরকারও কিন্তু স্বাভাবিকভাবেই চুপচাপ বসেছিল না, নানানভাবে দমন পীড়ন অত্যাচার বাড়তে থাকল। এবং সেই সময় মেদিনীপুরের অত্যাচারী কিংসফোর্ড আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন, যার হাতে ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার অন্যান্য সম্পাদকের মামলা চলছিল। তিনি তাদের কঠোর সাজা শুনিয়েছিলেন, যার ফলে যুগান্তর মামলার বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ায় বাঙালি যুবক সুশীল সেনকে চাবুক মারায় সাজা দেওয়া কিংসফোর্ড সাহেবের জাতীয়তাবাদীদের কাছে কুখ্যাতি ছিল এবং নানানভাবে দমনপীড়ন করছিলেন কিংসফোর্ড সাহেব। কিংসফোর্ডের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। গুপ্ত সমিতির গোপন সভায় অত্যাচারী কিংসফোর্ডকে মৃত্যু শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হল। প্রথমে ঠিক হয়েছিল হেমচন্দ্রের তৈরি বই বোমা দিয়ে কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা করা হবে। একটি ক্যাডবেরি কোকোর খালি টিনে 1 পাউন্ড পিক্রিক অ্যাসিড এবং 3টি ডেটোনেটর। এবার এটিকে হার্বার্ট ব্রুমের কমেন্টারিজ অন দ্য কমন ল এই বইয়ের ফাঁপা অংশে প্যাক করা হয়েছিল। বাদামি কাগজ দিয়ে মুড়িয়ে নবীন বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়িতে দিয়ে আসেন। কিংসফোর্ড প্যাকেটটি না খুলে পরে দেখবেন বলে সেলফে রেখে দিয়েছিলেন। এইভাবে নানানভাবে কিন্তু কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন বিপ্লবীরা, কিন্তু নানানভাবে কিংসফোর্ড বেঁচে যান। তারপরে তার পদোন্নতি করে ব্রিটিশ সরকার তাকে বিহারের মুজফ্ফরপুরে বিচারপতি হিসেবে বদলি করে দেন। সঙ্গে গেল আসবাবপত্র, লাইব্রেরি, বই বোমা। যদিও কিংসফোর্ড কিন্তু বাড়ি বাড়ি প্রাণে বেঁচে যেতে লাগলেন।

করার প্রচেষ্টা জারি রেখেছিলেন। এপ্রিলে দুই সদস্যের একটি পরিদর্শক দল মুজফ্ফরপুর সফর করে দেখে আসেন কিংসফোর্ডকে, যাতে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি। তাদের ফিরে আসায় বোমা দিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো, যেগুলি বানানো হয়েছিল 6 আউন্স ডিনামাইট, একটি বিস্ফোরক, কালো পাউডার ফিউজ দিয়ে। প্রফুল্ল নিয়ে গিয়েছিলেন সেই ছেলেকে নিয়ে, যার নাম ক্ষুদিরাম। এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার প্রফুল্ল চাকির সাথে ক্ষুদিরাম বসুর উপর দেওয়া হয়েছিল। সত্যেন্দ্রনাথ বসু জানতেন তার প্রিয়তম রাজনৈতিক শিষ্যকে এই দায়িত্ব দিয়ে তিনি প্রভূত কষ্ট পেয়েছিলেন, কারণ তিনি জানতেন এই কর্মসূচির অর্থ নিশ্চিত মৃত্যু। কিন্তু ক্ষুদিরাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে কিংসফোর্ডকে হত্যা করার কাজে মনোনিবেশ করেন। তিনি জানালেন তিনি প্রস্তুত। হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত বোমা বানানোর কাজ শেষ করলেন, জোগাড় হলো রিভলভার। কলকাতার মানিকতলাতে দেখা হলো দুই বিপ্লবী, ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকির। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এবং তাদের সহযোগীদের কাজকর্মে পুলিশের সন্দেহ হতে থাকে। তাই কলকাতা পুলিশ কিংসফোর্ডের জীবন বাঁচানোর জন্য সচেতন হয়ে ওঠে। কমিশনার এফ এল হলিডে মুজফ্ফরপুর পুলিশ সুপারিনটেন্ডেন্টকে উপেক্ষার বদলে সতর্ক হতে বললেন। 4 জন লোককে ম্যাজিস্ট্রেটের বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হল। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি নতুন নাম ধারণ করে হরেন সরকার এবং দীনেশচন্দ্র রায় হয়েছেন, এবং কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায় পরিচালিত এক দাতব্য সরাইখানা ধর্মশালাতে তারা বাসা নেন এবং অজ্ঞাতবাস করতে শুরু করেন। এই অজ্ঞাতবাসের দিনগুলোতে এই বিপ্লবীদ্বয় তাদের লক্ষ্যের কার্যকলাপ, দৈনন্দিন রুটিনের ওপরে নজরদারি করতেন। সফলভাবে 3 সপ্তাহ ওপর তাদের পরিচয় তারা গোপন রাখতে সক্ষম হয়েছিলেন। আসলে তারা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করেননি, কিন্তু দুর্ভাগ্যবশত এমনই এক অনুভূপ্রেত ঘটনা ঘটেছিল সেই সময়, যার ফলে কিংসফোর্ডকে কিন্তু তারা শেষ পর্যন্ত মারতে পারেননি। আমাদের ইতিহাসের পাঠ্যবইতে অনেকটাই জানা, আবার অনেক কথা অজানা। আজ 11ই আগস্ট, বিপ্লবী ক্ষুদিরাম বসুর কে স্মরণ করছি আমরা সেই দিনে, যেই দিনে নির্ভীকভাবে এই সেই সময় তাকে বলা যেতে পারে তিনি কিশোর বয়স্ক, নির্ভীক এক কিশোর যার জীবনের সম্ভাবনা সবেমাত্র অঙ্কুরিত হয়েছিল এবং সেই অঙ্কুরিত জীবন সবেমাত্র শুরুর সময়ই সমাপ্ত হয়ে গিয়েছিল। আমাদের আপামর ভারতবাসীর তার কাছে তিনি শুধু প্রণম্য নয়, তিনি শুধু শিক্ষণীয় নন, তিনি আমাদের কাছে একটি চিরন্তন আদর্শ, যে আদর্শ বারবার আমাদের মনে করায় যে আমাদের কী করণীয়, আমাদের কী করা উচিত।

যখন 29শে এপ্রিল সন্ধ্যায় ক্ষুদিরাম এবং প্রফুল্ল তারা দেখেছিলেন, 3 মাস ধরে পর্যবেক্ষণ করার পরে বিভিন্ন সময়ে তারা দেখেছিলেন যে কীভাবে কিংসফোর্ড যাতায়াত করেন, 3 মাস পর্যবেক্ষণ করে 3 মাস ধরে নানানভাবে পর্যবেক্ষণ করার পরে তারপরে তারা নানানভাবে চেষ্টা করেছিলেন যে কীভাবে কিংসফোর্ডকে হত্যা করা যায়, এবং সেইভাবে তারা প্রস্তুত হয়ে গিয়ে

গিয়েছিলেন, সেখানে পৌঁছেও গিয়েছিলেন। ব্রিটিশ ক্লাবের উল্টো দিকে যেখানে কিংসফোর্ড ঘন ঘন আসতেন, নির্ধারিত দিনে প্রিঙ্গল কেনেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ড এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন। 8:30 রাত তখন বাড়ি ফিরতে মনস্থ করেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী একটি গাড়িতে ছিলেন যেটি হুবহু দেখতে কেনেডি এবং তার পরিবারের গাড়ির মতো। কেনেডিও কিংসফোর্ডের বাড়ির চত্বর দিয়ে যাচ্ছিলেন। যখন তাদের গাড়ি ওই চত্বরের ফটকে পৌঁছয়, ক্ষুদিরাম এবং প্রফুল্ল গাড়িটির দিকে দৌড়ে যান এবং গাড়িতে বোমাগুলি ছোড়েন। প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। গাড়িটি সঙ্গে সঙ্গে কিংসফোর্ডের বাড়িতে আনা হয় এবং গাড়িটি ভেঙে গিয়েছিল। কেনেডি এবং তার মেয়ে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। মিস কেনেডি 1 ঘন্টার মধ্যে মারা যান। মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে 2 দিন বাদে মারা যান। ক্ষুদিরাম এবং প্রফুল্ল নিজেদের রাস্তায় আলাদা আলাদা করে পালিয়ে যান। মধ্যরাত্রির মধ্যে সারা শহর জেনে গিয়েছিল এই ঘটনার কথা। খুব সকাল থেকেই সমস্ত রেল স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে প্রত্যেক যাত্রীর ওপরে নজর রাখা যায়। সকাল পর্যন্ত ক্ষুদিরাম 25 মাইল হেঁটে ওয়াইনি নামে এক স্টেশনে পৌঁছন এবং তিনি 1 গ্লাস জল খেতে চেয়েছিলেন। ঠিক সেই সময় ফতে সিং এবং শিবপ্রসাদ সিং নামে 2 জন কনস্টেবলের মুখোমুখি হন তিনি। তার ময়লা পা, বিধ্বস্ত ঘর্মাক্ত চেহারা দেখে তারা সন্দেহপ্রবণ হয়ে পড়ে। কয়েকটি প্রশ্ন করার পর তাদের সন্দেহ বেড়ে যায় এবং ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত নেয়। তখন ক্ষুদিরাম তাদের সঙ্গে লড়াই শুরু করেন এবং যুদ্ধ শুরু হয়। 2টো রিভলভারের মধ্যে একটি পড়ে যায়। অন্য রিভলভার দিয়ে কনস্টেবলদের গুলি করতে উদ্যত হওয়ার আগেই কনস্টেবলদের একজন ক্ষুদিরামকে পেছন থেকে মজবুতভাবে একেবারে আলিঙ্গনাবদ্ধ করে ধরে ফেলেন এবং বয়সে নবীন এবং হালকা চেহারার ক্ষুদিরামের পক্ষে নিজের প্রতিরক্ষা বা অব্যাহতি পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তার কাছ থেকে 37 রাউন্ড গোলাগুলি, 30 টাকা নগদ, একটি রেলপথের মানচিত্র, 1 পাতা রেলের সময় সারণী ছিল। ক্ষুদিরাম চিরকালের জন্য ধরা পড়ে গেলেন। ওয়াইনি রেল স্টেশন বর্তমানে নাম বদল করে হয়েছে ক্ষুদিরাম বসু পুষা স্টেশন। আসলে ক্ষুদিরাম এমন ছিলেন যিনি তো শুধু গল্পকথা নন, যিনি আমাদের কাছে এক মূর্তিমান বিস্ময়।

হাতে হাতকড়ি লাগানো ক্ষুদিরামকে মুজফ্ফরপুর থেকে যখন আনা হয়, তখন সেই কিশোর ছেলেটিকে এক পলক দেখার জন্য পুরো শহর থানায় ভিড় করেছিল। 1908 সালের 2 মে ইংরেজি দ্য স্টেটসম্যান পত্রিকায় তে লেখা হয়েছিল যে স্টেশনে ভিড় জমে গিয়েছিল একটি 18 অথবা 19 বছরের এক কিশোরকে দেখার জন্য। সে কিশোর হলেও তাকে মনে হচ্ছিল বলিষ্ঠ, দৃঢ় চেতা, কঠোর কঠিন, এবং যার মধ্যে কোনো উদ্বেগ ছিল না, কোনো ভয় ছিল না, কোনো সংকোচ ছিল না, যে কোনো কিছুতেই ভীত হয়নি। বিচার শুরু হয়েছিল ক্ষুদিরামের, বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কন্ডর্ফ এবং দুজন ভারতীয়, লাথনী প্রসাদ এবং জানকী প্রসাদ। রায় যখন ঘোষণা হলো, ক্ষুদিরামের মুখে কিন্তু হাসি দেখা গিয়েছিল। বিচারক কন্ডর্ফ তাকে প্রশ্ন করেন, তাকে যে হাসিতে মরতে হবে সেটা সে কি বুঝেছে? ক্ষুদিরাম মুচকি হাসেন। ক্ষুদিরাম সম্বন্ধে হেমচন্দ্র লিখেছিলেন, ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার স্বভাবে নেশার মতো ছিল অত্যন্ত প্রবল সৎসাহস, আর ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র অনুভূতি, যেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না বৃথা আস্ফালনে, ছিল অসহ্য দুঃখ, কষ্ট, বিপদ আপদ, মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালা অনুভব করে সেই জ্বালা নিবারণের জন্য নিজে হাতে অন্যায়ের প্রতিবিধানের জন্য ঐকান্তিক প্রবৃত্তি এবং সৎসাহস। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 18 বছর 11 মাস 7 দিনে, ঠিক আজকের দিনে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তিনি নির্ভীকভাবে জ্বলে উঠেছিলেন উজ্জ্বল প্রদীপের মতো। ওই যে হেমচন্দ্র কানুনগো লিখেছেন, শুধু আস্ফালন নয়, মৌখিক আস্ফালন, দেশের জন্য করব বলে শুধু বুলি আওড়ানো নয়, তিনি যা করেছিলেন তা পাথেয়। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্যদিন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে আবারও চলে এসেছি। কারণ 8:30 যখনই হয়ে যায় তখনই আমরা চলে আসি আপনাদের সাথে কথা বলতে। আজকে কথা হবে কি নিয়ে, আর আমাদের নম্বর 9903050992, এই নম্বরে কথা হবে। কিন্তু কথা হবে কি নিয়ে, কথা হবে যে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এমন ছেলেদের দল বা এমন মেয়েদের দল আমাদের প্রয়োজন, যারা কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে এই 18 বছর নেমে আসুক। আসলে আজকে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে গিয়ে আমরা দেখছি যে এই যে বয়স 18, 19, 20, 21, এই বয়স যে উদ্যম নিয়ে আসে, যে আত্মবিশ্বাস নিয়ে আসে, সেই আত্মবিশ্বাস কিন্তু শুধু কথায় থাকে না, তাদের কাজেও প্রতিভাত হয়, প্রতিফলিত হয়। তাই আমাদের জীবনে 18 আসুক নেমে, আপনারা কি বলেন? আপনারা আমাকে বার্তাতে জানান যে এই রকম ছেলে মেয়েদের আমাদের আজ বড় প্রয়োজন, যারা কথায় বড় না হয়ে কাজে বড় হবে, যাদের হাত ধরে আমাদের জীবনে নব উদ্যম আসবে, 18 আসবে নেমে।

কথাই নয় কাজে বড় হোক, আমাদের দেশের ছেলে মেয়েরা শুধু বড় বড় কথা বলা নয়, নিজের কাজ, সততা, দায়িত্ববোধ, মানবিকতার মাধ্যমে নিজেদের পরিচয় তারা তৈরি করুক। দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকুক, তাদের মনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস থাকুক, আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকুক। আমরা এমন এক প্রজন্ম চাই যারা খ্যাতির পেছনে নয়, কৃতিত্বের পেছনে ছুটবে, দেখানোর জন্য নয়, সত্যি ভালো কিছু করার জন্য কাজ করবে। আমাদের দেশে এমন ছেলে মেয়ে যত বেশি তৈরি হবে, ততই শক্তিশালী, সুন্দর হবে আমাদের আগামী দিনের ভারত। কাজেই হোক তাদের আসল পরিচয়। সৌভিক সরকার কসবাহালটু থেকে লিখেছেন। যেটা বলছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এবং আমাদের জীবনে এই যে আঠেরো বছর বয়স, আমরা যখন ক্ষুদিরামকে স্মরণ করছি, তিনি 18 বছর কয়েক মাস বয়সী, সেই বয়সে নির্ভীক চিত্তে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এবং এই যে বয়স 18, 19, 20, 21, এই বয়স কোনো বাঁধন মানে না, কোনো বাধা মানে না। তারা লড়াইয়ের মাঠে সম্মুখীন হয় চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে। সব থেকে বড় কথা, তারা কোনো সমঝোতায় বিশ্বাসী নয়, মাথা সোজা রেখে, শিরদাঁড়া সোজা রেখে লড়াই করার ক্ষমতা কিন্তু এই প্রজন্মের আছে। কিন্তু সেটাই দেখার কতটা এই প্রজন্ম কথায় বাগাড়ম্বর না ফলিয়ে কাজে সেই জায়গায় পৌঁছবে যেই গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা পেরিয়ে এসেছি। আপনারা আসুন 9903055992 তে এই বক্তব্য নিয়ে, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, যারা নতুন উদ্যম, নতুন উদ্দীপনা নিয়ে আসবে এবং এই মরা জাতিকে ঘা মেরে আত্মবিশ্বাস নিয়ে আবার নতুন করে বাঁচতে শেখাবে।

গুড মর্নিং দিদি, আমার মনে হয় আজকে তিনি সেসব ছেলেমেয়েদের প্রয়োজন যারা কথায় বড় নয়, কাজে বড় হবে। কারণ বড় বড় কথা বলা খুবই সহজ, কিন্তু নিজের কথা নয়, নিজের কাজ দিয়ে সেটি প্রমাণ করা কঠিন। আমরা অনেক সময় বলি আমি এটা করব, ওটা করব, শেষ পর্যন্ত সেই কথাগুলি কতটা কাজে পরিণত হয় সেটাই আসল। যে ছেলেমেয়েরা চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, পরিবারকে সাহায্য করে, দায়িত্ব নিতে শেখে, অন্যের পাশে দাঁড়ায়, নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করে, তারাই সত্যিকারের সম্পদ। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন। আমাদের সত্যি সেই সব ছেলে মেয়েকে প্রয়োজন যেইখানে আমরা দেখব যারা আমাদের অনুপ্রেরণা দেবে, যারা আমাদের শেখাবে পথ চলতে, যারা আমাদের ওই যে ঘামেরে আত্মবিশ্বাস নিয়ে নতুন করে বাঁচতে শেখাবে, যারা আমাদেরকে আনকম্প্রোমাইজিং বানাবে। সমঝোতা করতে করতে যেভাবে কোণঠাসা হয়ে গেছি আমরা, সেই সমঝোতাকে তুড়ি মেরে উড়িয়ে বলবে যে লড়াই করো। এবং এই লড়াই করার মানসিকতা থাকে 18 বছরে। তাই 18 আমাদের জীবনে বারে বারে নেমে আসুক সেটাই কাম্য। এবং সেই রকম ছেলে মেয়েদের আমাদের প্রয়োজন যাদের বাক সর্বস্বতা থাকবে না, তাদের কাজই হবে তাদের পরিচয়। আপনারা আসছেন কথা বলতে 9903059992 তে, পবিত্র সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে বার্তা পাঠিয়েছেন, তার বার্তার স্বীকার করলাম। আর চলে যাব এর পরের বার্তায়। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন যে শহীদ ক্ষুদিরামের শহীদ হবার দিন, তখন ছিলেন 18 বছর বয়সে, কথায় নয় কাজে করে দেখিয়েছিলেন। আমাদেরও সেই পথিকৃতকে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।
1: নিজের বয়স কত হলো তাই নিয়ে আলোচনা না করে আমরা এটা বলতেই পারি যে আমাদের জীবনে যেন 18 নেমে আসে। আসলে 18 বছর বয়স এক দুঃসহ, সেই দুঃসহ স্পর্ধায় এসে মাথা তোলবার ঝুঁকি নেয়। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে। আমরা জানি কবি সুকান্তর সেই কবিতা। আসলে আজকে যখন আমরা ক্ষুদিরামকে স্মরণ করছি, তাই 18-তে আমাদের জোর দিতেই হবে। এবং যেই কথা কবি কুসুম কুমারী দাস কবেই বলে গিয়েছেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই ছেলে মেয়েরা। আমার মনে হয় এই যে বয়স 18 থেকে 21, সেই ছেলেমেয়েদের উদ্যমই কিন্তু আমাদের দেশে নিয়ে আসতে পারে প্রগতি। আপনারা কি বলেন? আপনারা আসুন কথায় গানে আপনাদের বার্তার জন্য। সীমা দাস লিখেছেন যে কাজে বড় মানে বাহাদুরি না দেখি আসল কাজ করা। দেশ এবং দশের কল্যাণে আজ এমন তরুণ প্রজন্ম প্রয়োজন প্রতিশ্রুতির থেকে বাস্তব কাজকে গুরুত্ব দেবে, যারা নীরবে কাজ করবে সকল বাধা বিপত্তি পেরিয়ে সফল হবে। কর্মমুখী এবং সৎ তরুণ প্রজন্মেই দেশের আসল ভবিষ্যৎ এবং শক্তি, উন্নতির মূল চাবিকাঠি। সমাজ এবং দেশে প্রকৃত পরিবর্তন আনতে কথার ফুলঝুরি বাদ দিয়ে আমাদের কর্মবীর তরুণ প্রজন্মকে দরকার, যারা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করবে, ভবিষ্যৎ গড়বে। আপনারা বার্তা পাঠান 9903050992-তে। আমি অর্পিতা আপনাদের সাথে গান নিয়ে আছি।

আমরা কথা বলছি, গানে আছি, আর গানে গানে কথায় কথায় থাকব আপনাদের সাথে মনের মেলোডিতে। আমি অর্পিতা, আপনাদের বেতার বন্ধু। এবং সংবাদ বিরতিতে যেতে হবে, সংবাদ বিরতির উপরে আবারও আপনাদের বার্তা নিয়ে আমি থাকব উপস্থিত। আর 9903 05 9992 আপনাদের বার্তার পড়ার জন্য আমি অপেক্ষা করে আছি মনির মেলোডিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

শুভ সকাল অর্পিতা। সেই শুভ দিন মহেন্দ্র খনের অপেক্ষায় আমরা বহুদিন ধরে আছি, অবক্ষয় তলদেশে এসে পৌঁছেছি, তবুও সেই শুভ দিন আর আসে না। বহু প্রজন্ম আগে বাঙালি যেরকম ছিল, তাদের বড় হওয়া এখনকার থেকে অন্যরকম ছিল, তাই তাদের মানসিকতা এখনকার প্রজন্ম থেকে অনেক আলাদা। সেই দামাল ছেলেমেয়েরা অনেক কঠিন চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছিল, তাই এখন আমাদের সব থেকে প্রয়োজন ছোট ছোট ছেলেমেয়েদের সেইভাবে বড় করে তোলা, যেখানে বড়দের দায়িত্ব অনেক বেশি। 18 বছরে যেমন অনেক কিছু কঠিন কাজ সম্পাদন করতে পারে, তেমন এমন অনেক ভুল ভ্রান্তিও করতে পারে, তাই তাদের চরিত্র গঠন আমাদের করতে হবে, তাদের আদর্শ তাদের সামনে রাখতে হবে, তবে নিশ্চয়ই সেই শুভ দিন আসবে। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। 18 বছর বয়স অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, নতুন কিছু সৃষ্টি করার সব থেকে উপযুক্ত সময়। যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই সব সৎ নির্ভীক তরুণরা নানান স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে, পরিবেশ রক্ষার মাধ্যমে, রক্তদানের মতো জনকল্যাণমূলক কাজে যুক্ত হবে, এইভাবে বিভিন্ন কাজে এগিয়ে আসবে। দীপঙ্কর মাল লিখেছেন, নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, কারো কথায় উত্তেজিত না হয়ে বিপথে না গিয়ে সঠিক পথ বেছে নিতে হবে, নিজের চেষ্টায় নিজেকে সৎ পথে এগিয়ে নিয়ে যেতে হবে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। কথায় বড় নয়।

কাজে বড় হও, যুবক যুবতী দেশের হাল ধরো, তোমাদের প্রতি আমাদের আছে অগাধ বিশ্বাস, তোমরাই ভবিষ্যতের নিঃশ্বাস। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। এরকম অনেক অনেক বার্তা রয়েছে, আমি পড়ব আপনাদের জন্যে।

সুপ্রভাত মনে মেলোডি, আমাদের আগামী প্রজন্ম কেমন হবে, কেমন হওয়া উচিত কবিতার কবিতায় ছন্দে ছন্দে লিখেছেন, প্রকাশ করেছেন। ওই যে তিনি শেষের লাইনে লিখেছেন, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। ছন্দে ছন্দে তিনি বুঝিয়েছেন আমাদের প্রতিটি শিশু যেন এমনই মন তৈরি হয়, তারা সকলে যেন এমনই দৃঢ় চিত্তের হতে পারে, সেদিকে আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। সামনে তুলে ধরতে হবে সেই সব বিপ্লবীদের কথা যারা জীবন দিয়ে রেখে গেছেন আমাদের দেশের এবং দশের মান। আমরা সকলে ক্ষুদিরামের এই আত্মোৎসর্গের দিনটি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, চলে যাই পরের বার্তায়। লিখেছেন তপন কুমার রায়চৌধুরী, বাগুইহাটি জোড়া মন্দির থেকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে কেউ ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করার পর সেই স্বপ্ন দেখে বড় হওয়ার, সামাজিক রাজনৈতিক কারণে তার বড় হওয়ার স্বপ্নটি ভেঙে যায়, তখন তার মধ্যে ডিপ্রেশন আসে। এই জন্য সরকার এবং অন্যান্য সংগঠনকে এগিয়ে আসতে হবে তাকে তুলে ধরতে। চলে যাই পরের বার্তায়। লিখেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এই বয়সে তাই নেই কোনো সংশয়ে। হে 18 দল, শোনো, এই পৃথিবীকে নতুন করে লিখবার দায়িত্ব তোমাদেরই। কথা কম বলো, কাজ বেশি করো, মঞ্চ কাঁপানো ভাষণ দিও না, হাতের মুঠো শক্ত করো, স্বপ্নকে হাতুড়ি শাবল বানাও, অন্যায় দেখলে মুখ ঘোরাবে না, স্বপ্ন দেখো কিন্তু ঘুমিও না, মনে রেখো দুঃসময়ে দেশকে বাঁচাবে কে, তোমরাই, কারণ তোমরাই আগামী। উঠে দাঁড়াও, সময় তোমার জন্য বসে নেই, তুমিই সময়। সৌমেন লিখেছেন যাদবপুর থেকে। চলে যাই পরের বার্তায়। 18-20 বছরের যুবক যুবতীদের যে উদ্যমতা দেখে, সেটি ভবিষ্যৎ ভারতবর্ষের উন্নতির কাজে একটি সুন্দর পরিকাঠামোর দ্বারা এগিয়ে নিতে পারলে সেটাই হবে এদের সার্থকতা। আমরা অনেক প্রমাণ পাই খেলাধুলা, অন্য অনেক রকম স্পোর্টসের মাধ্যমে। যুবক যুবতীদের এই বুদ্ধি বিদ্যা উদ্যমতা, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের কাজে লাগাতে হবে। তার জন্য চাই সুন্দর সুন্দর পরিকাঠামো। চলে যাই গানে, তারপরে আসবো বিজ্ঞাপন বিরতির ওপারে।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

শুভ বৃষ্টি ভেজা সকালে অর্পিতা দিদিভাই উৎপল মুখোপাধ্যায় পুনে থেকে লিখেছেন যে স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুকে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানায়। বাচ্চাদের যেমন শেখানো হয় তেমনটাই শেখে, ওদের ভালো শিক্ষা দিয়ে ভালো কর্মঠ মানুষ তৈরি করা উচিত, ওরাই আমাদের সমাজের ভবিষ্যৎ। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, অর্পিতা, এই দুঃসময়ে সারা পৃথিবী আর প্রকৃতির একমাত্র সহায় অবলম্বন প্রতিটি রাষ্ট্রে যুব সমাজ, এই নবীন নবীনারাই পারবেন বিশ্বকে দুর্বৃত্ত অত্যাচারী স্বৈরাচারী শয়তানা মানুষগুলির হাত থেকে, রাজত্ব থেকে মুক্ত করতে। যুবক সমাজ এখন এতই নিপীড়িত শোষিত যে তারাই সর্বশক্তি দিয়ে মরণ বাচন লড়াইয়ে নামবে। মুখেন মারিতং জগতের দিন শেষ, আসলে ওই যে বাক সর্বস্বতা এবং বলা যেতে পারে একেবারে মাঝারি মানের জীবনযাপন, যে উচ্চমানের জীবনযাপন আমরা ঊনবিংশ শতকের রেনেসাঁর সময়ে দেখেছি, বাঙালির মনন এবং মননশীলতাকে নিয়ে যে বাঙালি বিশ্ব বাঙালি গর্ব করত, সেটি ঊনবিংশ শতকের নবজাগরণের সময়। এবং সেই সময়ে সর্বক্ষেত্রে সাহিত্য, শিল্পকলা, স্বাধীনতা সংগ্রাম সমস্ত ক্ষেত্রে আমরা যদি দেখি দিকপাল বাঙালিদের। এবং মূলত এই যে যুব সমাজ যারা দেখেছিল সেই সময় পথিকৃতদের, তাদের দেখেই তারা অনুপ্রাণিত হয়েছিল। এখন এই ভগ্ন প্রায় একেবারে ভগ্ন দশা সমাজ ব্যবস্থা দেখে নব্য যুবক এবং নব্য যুবতীরা সত্যি কি কোনো পাথেয় খুঁজে পাচ্ছে? তাই আঠেরো আমাদের জীবনে নেমে আসুক, আর কথায় বড় না হয়ে কাজে বড় হবে এমন প্রজন্ম আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এবং সেই প্রজন্মের হাত ধরেই হয়তো আমাদের এই আত্মমগ্ন স্বার্থপর, শুধুমাত্র বলা যেতে পারে বিলাপ প্রিয় আর আত্মসর্বস্ব জানা রয়েছেন, সেই প্রজন্ম হারিয়ে যাবে, আর লড়াকু ডাকাবুকু এক প্রজন্ম ঠিক দেখা দেবে, এই আশাই রাখি। আঠেরো বছরটা দুর্দান্ত দুর্দম, জীবনের পথটা বড়ই দুর্গম। বন্ধুর পথে বেশামাল হয়ে ব্যর্থ জীবন খাদে পড়ে গিয়ে মসৃণ পথ সে জন পায় সুপথে যে চালিত হয়। কঠিন পণ করে যে জন জয় করে যত প্রলোভন, বাবা মা হবে বন্ধু সমান প্রয়োজনে কঠোর শাসন। সেই প্রজন্মের কথাই নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছি এল রোড থেকে লিখেছেন আর জানিয়েছেন বীর শহীদ ক্ষুদিরামের বলিদান দিবসে প্রণাম। অনেকগুলি বার্তা পড়লাম, চলে যাই গানে। আপনারা আসুন 9903050999 এই নম্বরে।

স্বাধীনতার সময় এলো, তাই হাতে হাত রেখে কাজ করে যাও সবাই। আজ মনে সাহস রেখে পাশে দাঁড়িয়ে সমাজের অন্ন দাও, অন্যায় দাও রুখে, পাশে দাঁড়াও আজ সব মানুষের সুখে দুঃখে। স্বাধীনতার প্রাক্কালে আজ প্রতিজ্ঞা থাকুক মনে, আশার আলো জ্বলুক আজ সবার হৃদয় কোণে। পায়েল বন্দ্যোপাধ্যায়।

কথাই লিখেছেন বেলঘড়িয়া থেকে এই বার্তা। অনেক অনেক বার্তা পড়ে প্রায় ঘড়ির কাঁটা বলছে 9:43।

গুড মর্নিং দিদি। ভালোবাসা জানাই, দেশভক্তি জানাই সকলকে। সমাজকে অনেক সমাজ অনেক দূষণে ভরে গেছে, অনেকে সমাজকে দূষণে ভরে ফেলেছে। সকলকে হাতে হাত মিলিয়ে আবার আগেকার সমাজ করতে হবে। আমি আশা করি নবীন প্রজন্ম সেই কাজে এগিয়ে আসবে। ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে লিখেছেন। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, ব্যক্তি স্বার্থ এবং কনজিউমারিজম, টাকা পয়সার নিরিখে মান হুশকে বিচারকে বিচার করার প্রবণতা, এই কারণেই পূর্ববর্তী প্রজন্মকে গ্রাস করেছে। সেই জন্য যা কিছু আমরা দেখছি, এই যে অনৈতিকতা বা যা কিছু অন্ধকার, সেটার জন্য আর সব থেকে গ্রাস করেছে যেটা বলা যেতে পারে, যে লোক দেখানো চ্যারিটি, লোক দেখানো কাজ করা, কথা সর্বস্বতা। এবং একটা কথাই আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কিন্তু আমরা যদি দেখি নবীন প্রজন্ম যদি এগিয়ে আসে নতুন করে আবার দেশ করার কাজে, তাহলে বোধহয় এই পূর্ববর্তী প্রজন্মের যে ভুল ভ্রান্তি, পূর্ববর্তী প্রজন্মর মধ্যে যে একটা অদ্ভুত লোভ সর্বস্ব গ্রাস করা, একটা স্বার্থপরতা গ্রাস করেছে তাকে, সেই ঘুণ ধরা পচন ধরা সমাজ তালে হয়তো একটু অন্যরকম কোনো দিক নির্দেশ পাবে, সেটা বলেই মনে হয়। আসলে আঠেরোর যে প্রজন্ম বা আঠেরো উনিশ কুড়ি একুশের প্রজন্ম, তাদের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা পূর্ববর্তী প্রজন্মের অন্ধকারময়তা, স্বাধীনতা পরবর্তী যে একটা অদ্ভুত অস্থের সময়, সেইখানে যে স্বার্থমগ্ন আমরা প্রজন্ম দেখছি, তারপর থেকে একদম নবীন প্রজন্ম যদি এগিয়ে আসে নতুন চিন্তাভাবনা নিয়ে, তাহলে কিন্তু এই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসবো।

রমারায় দাসনগর থেকে লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে মা বাবাকেও তাদের পাশে থাকতে হবে। সেই ছেলে তৈরি করতে গেলে দেশের কথা সুন্দরভাবে শেখাতে হবে, সমাজকে তাদের পাশে থাকতে হবে। ছেলে মেয়েদেরকে আতেপুতে করে রাখলে চলবে না, তাদের কঠিন কঠোর পথে হাঁটাতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই সেই ছেলে মেয়ে আমরা পাব। রমা রায় দাসনগর, হাওড়া পাঁচ থেকে। আর সময় নেই, তাই চলে যেতে হবে আজকের মতন। টাটা, বাই বাই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্ত্রমন্ত্রে পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিটকাণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশনে দুপুর দুটো পর্যন্ত মুলতবি। ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ বন্ধের ডাক দিয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে কেশপুরে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরাজ্যের ওপরে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে বিরোধীদের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্ত্রমন্ত্রে পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। তিনি বিরোধী সদস্যদের সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান।
1: সরকার তরফ সে বহুত সাফ শব্দ মে লোকসভা মে মেনে বয়ান দিয়া হে। রাহুল গান্ধীজি কই দিনো সে গৃহমন্ত্রী অমিত শাহ কা জবাব মাং রে আর সদন মে স্টেটমেন্ট দেনা চাইয়ে এ বার বার কে রে। অব জব সরকার তৈয়ার হে গৃহমন্ত্রী জি ডিটেল পুরে ঘটনাও কা বহুত ডিটেল মে জবাব দেনে কে তৈয়ার হে, ফির রাহুল গান্ধী জি ভাগ রে হে। মেনে ইসলিয়ে সদন মে কাহা কি ভাগনা নাই হে, ডরনা নাই হে।
0: এদিকে ওম বিড়লা জানান, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকালই স্পষ্ট করেছিলেন যে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দিতে প্রস্তুত। তিনি লোকসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন।
2: সদন মে চর্চা হো, প্রশ্নকাল হো, আর মহত্বপূর্ণ বিধেয়কো পর চর্চা হোনা চাহিয়ে। ইয়ে বিধেয়ক দেশ ও রাষ্ট্র কে সাথ বহুত বড়ে পরিবর্তন লানে কে বিধেয়ক হোতে হ্যায়, ইস পে আচ্ছি চর্চা সংবাদ হোনা চাহিয়ে। লেকিন কল বিএসসি কি মিটিং মে ভি আগ্রহ কে আজ ফির আগ্রহ কর রহা হুঁ কি জিস বিষয় পর আপ ছাত্রো কে বিষয় পর মাং কর রহে থে, সরকার সংসদীয় কার্য মন্ত্রী নে কল বিএসসি কি বৈঠক মে স্পষ্ট রূপ সে কাহা কি গৃহমন্ত্রী ইস বাত পর জবাব দেনে কো তৈয়ার হ্যায়, সদন চলনা চাহিয়ে।
0: বারবার বিঘ্ন ঘটায় শ্রী বিড়লা উদ্বেগ প্রকাশ করেন এবং হট্টগোল জারি থাকায় সংসদের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক মঙ্গল মিলন আজ নতুন দিল্লির সংসদ ভবনের চত্বরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন ও এনডিএর অন্য নেতৃবৃন্দ তিরঙ্গা পতাকা নেড়ে দেশমাতৃকাকে সম্মান জানান। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতারামের 150তম বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
3: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm.
0: ঝাড়খণ্ডে সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 9 দিন ধরে অনশন করছেন তিনি। তার রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হন বলে দাবি করা হয়েছে। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মের সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ রাজ্যজুড়ে বন্ধের ডাক দিয়েছে। তবে জরুরি পরিষেবাগুলিকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত হতে চলেছে। পরিবেশ বনমন্ত্রী পরিবেশ ও বন

দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে রয়েছে আটারি ও আগরতলা। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন ও বিধানসভা ভবনে তিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে মুখ্যমন্ত্রী সড়ক পথে কেশপুর রওনা হন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাবেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে আজ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। মার্কিন ফেডারেল আদালত ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ সংক্রান্ত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে। ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গার্ফিউস বিচার বিভাগের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গৌতম আদানি বলেছেন, বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে। কঠিন সময়ের মধ্যেও সত্য, ন্যায় বিচার ও আইনের শাসনের প্রতি তার আস্থা অটল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধে পাওয়ার জন্য শীঘ্রই অনলাইন আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব, আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা USCIS এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি করা। তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে বলে ওই দ্বীপরাষ্ট্রে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা পিপলস লিবারেশন আর্মি PLA দুটি ছোট উড়ান সেনা ও নৌবাহিনী, 7টি যান, 6টি সরকারি জাহাজ আজ সকালে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। PLA এর উড়ানগুলি তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও প্রবেশ করেছিল। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রা শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকু অঞ্চলের সান হোসে দেল পারমারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ধসে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন, তাদের উদ্ধারের কাজ চলছে। মহারাষ্ট্রের সাতারা জেলায় আজ ভোরে পুনে বেঙ্গালুরু জাতীয় সড়কে একটি গাড়ি ডিভাইডার ধাক্কা মেরে উল্টে গিয়ে ট্রাককে ধাক্কা মারলে 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনা ও 17টি পদক জিতেছে। পুরুষদের সাভার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাদসের পেয়েছেন রূপল, অশ্বিনী আর্য ও লাইসাম মোড়াম্বা ব্রোঞ্জ পেয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী দুদিন গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ছত্তিশগড়, অন্ধ্র উপকূল, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপরও বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্তরে পড়ুয়াদের ওপর পুলিশকে দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিটকাণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশনে দুপুর 2 পর্যন্ত মুলতবি। ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ বন্ধের ডাক দিয়েছে।
বিপ্লবী ক্ষুদিরাম বসু আজ 119তম

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold-এ। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: আমরা বিজ্ঞাপন বিরতির আগে গান শুনছিলাম, চলে এসেছি তোমায় গান শোনাবো নিয়ে। আমি এমিলিয়া,
3: আর আমি আছি দোলন। আজ 100.1 IRFM গোল্ডে প্রত্যেক দিনের মতোই, আর আপনারাও আছেন আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজে পাঠানো আপনাদের রিকোয়েস্ট নিয়ে। প্রথম গান আমরা শুনলাম
2: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছিলেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে।
3: বেশ, এবং এই ভরা শ্রাবণে বৃষ্টির গান দিয়ে শুরু করলাম, বলা বাহুল্য। তো চলে যাব আমরা এর পরের গানে, তাই তো? আমরা চেষ্টা করব যতটা সম্ভব ম্যাক্সিমাম রিকোয়েস্ট আপনাদের যাতে রাখা যায়। এমিলিয়া, কার গান শোনাবে এবার আমাদের?
2: কার গান শোনাবো? হ্যাঁ, আজকে এত রিকোয়েস্টের মধ্যে থেকে বরং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানটি শুনে নি, কারণ আজ তার জন্মদিন।
3: একদম একদম, চলে যাই তার গানে।

0: মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।
1: হ্যাঁ,
0: মানে আর এই গান শুনতে চেয়েছিলেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে।
1: একদমই তাই, শঙ্করবাবুর অনুরোধে যে গান আমরা শুনলাম সে গানের কথা লিখেছেন পবিত্র মিত্র আর সুর সতীনাথ মুখোপাধ্যায়ের।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করেছেন পানিহাটি থেকে প্রীতিনন্দন।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল, আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনদিন যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই? আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপি করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কুণাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলুন।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুনছিলাম শ্যামল মিত্রের কণ্ঠে গান, শুনতে চেয়েছিলেন শৈবাল মাইতি, মইপিট, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: অজয় দাসের কথা এবং সুরে 1969 সালের গানটি। ঘড়ি বলছে 1:34, আমরা চলে যাব পরের গানে।
0: হ্যাঁ, অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে।
1: আর বলে দিই, এ গানের সুর এবং কথা দুই কিন্তু লিখেছেন সুবোধ গঙ্গোপাধ্যায়।

0: শুনলাম আমরা অরুন্ধতী হোম চৌধুরীর গান। চলে যাব আবারও একটা গানে, যে গান কিন্তু এই শ্রাবণের আকাশের সঙ্গে খুব সমার্থক। 84 সালে যে গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়ে সে গান গেয়েছিলেন ভূপেন হাজারিকা। কার অনুরোধে শুনব?
1: আশা ভোসলের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ, প্রিয়া লোধ।
0: বেশ, না আমি একটু ভুল বলেছি তাহলে, আমি এই গানটি আমি মানে আশা ভোসলের গাওয়া গান নয়, এটা 86 সালের গান, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুর।

0: আমরা চলে যাব ভূপেন হাজারিকার কণ্ঠে গান।
1: হ্যাঁ, মানে যে গানটা এর আগে শুনবো ভেবে আমরা পরে শুনবো এটা ডিসাইড করলাম। তো আশা মুসলের গানের পর ভূপেন হাজারিকার গান শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় তার নিজের সুরে।
0: গানটি শুনতে চেয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, শুনতে চেয়েছিলেন বাসুদেব বসাক, আলপনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে, সুবীর হাজরার কথায় বাপি লাহিড়ির সুরে।
1: বেশ, আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, ঘড়ি বলছে 1:50।

0: শচীন্দ্রে
1: বর্মনের গান আমরা শুনছিলাম। হ্যাঁ, আর
0: গানটি শুনতে চেয়েছিলেন তাপস মাইতি চাকমানিক চব্বিশ পরগনা থেকে।
1: চাকমানিক, হ্যাঁ।

0: এবং এই গানের সুরও বলা বাহুল্য শচীন দেব বর্মনের নিজেরই। আমরা একেবারে শেষ পর্বে এসে গেছি।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 999 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
2: আমাদের শেষ গানে যেতে হবে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গান দিয়ে আমরা শেষ করব, তোমায় গান শোনাবো। শুনতে চেয়েছেন এই গান সীমা দাশ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে এক

0: নিয়ে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: 101.1 আইআর এফএম গোল্ডে সুরেলে সফরে চলে এসেছি। আজকে আমরা মঙ্গলবার, আজ আমরা পরিচালকদের নিয়ে কথা বলি। কোনো একজন পরিচালক, তার কাজ, তার পরিচালন পদ্ধতি। ডিরেক্টর্স কাটে আমরা আজকেও তেমনই একজনকে নিয়ে কথা বলবো। আর কারা কথা বলতে এসেছি তা, মানে যারা এখনই টিউন করলেন তাদের জন্য বলে দিই, আজ আপনাদের সঙ্গে আছি আমি দোলন,
1: আমি এমিলিয়া।
0: আর আজ আমরা কথা বলবো কাকে নিয়ে এমিলিয়া?
1: আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তার ধারাটা একেবারে কোনো নির্দিষ্ট জনরার মধ্যে আটকে রাখা সম্ভব নয়।
0: আমরা আজকে কথা বলবো পরিচালক গোবিন্দ নিহালনিকে নিয়ে, যিনি বম্বেতে কাজ করলেও বম্বের ঠিক মেইনস্ট্রিম ফিল্মের ধারার সঙ্গে তিনি একেবারেই তার থেকে একটু ভিন্ন ধারায় তিনি কাজ করেছেন। এবং তার প্রথম দিকের ছবিগুলো একেবারেই আমরা প্যারালাল সিনেমার যে মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সমুজ্জ্বল প্রত্যেক কটা ছবিই তাই। এবং এই যে বম্বের একটা ভীষণ গ্ল্যামার, একটা গর্জাস, একটা গডি ব্যাপার, সেটার থেকে সরে এসে অন্যভাবে তিনি তার ছবিকে সাজিয়েছেন পরিচালক গোবিন্দ নিহালনি, যিনি আবার একই সঙ্গে পরের দিকের ছবিগুলোতে সেখানে কিন্তু তিনি আবার মেইনস্ট্রিম ফিল্মের যাবতীয় এলিমেন্ট ব্যবহার করেছেন, কিন্তু তার যে মূল, যে কি বলবো, মূল সুরটা তার ছবির, সেটা কিন্তু তার বৈশিষ্ট্যটা, সেটাকে তিনি একইভাবে বজায় রেখেছেন। ফলে নানান কিছুর সমন্বয়ে গোবিন্দ নিহালনি হচ্ছেন এক উজ্জ্বল এবং কি বলবো বর্ণময় পরিচালক, যিনি তার নিজের স্বকীয়তায় আমাদের মনে জায়গা করে নিয়েছেন। আমরা আজকে যেটুকু সময় পাবো, কারণ আমাদের জন্মদিনের সেগমেন্টও আছে, আমরা চেষ্টা করব তার কাজগুলোকে যতটা সম্ভব বেশি ছোঁয়ার, তো সেইভাবেই আমরা আজকে এগোবো। আমাদের সঙ্গে অবশ্যই আপনারা আছেন থাকবেন। তো আমরা শুরু থেকে, মানে গোবিন্দ নিহালনির ছবির কথা বলতে গেলে না, মানে একটু আগে এমিলিয়া যেটা বলছিল যে খুব একটা ধারা মেনে ক্রোনোলজিক্যালি এগোনোটাই হচ্ছে সব থেকে ভালো, তো সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে একদম শুরুতে তার যে প্রথম,
1: কারণ তুমি ভেবে দেখো সামাজিক বার্তাটার জায়গাটা দৃঢ় একটা বার্তা দেয়, কিন্তু তার প্রত্যেকটা ছবি একটার সঙ্গে আরেকটা হয় না, যে গ্রুপ অফ মুভিজ, সেই জায়গা থেকে কিন্তু তার ছবিগুলোকে আলাদা করে একটা ভাগ ভাগ করে নেওয়া সেটা সম্ভব হয় না, কারণ তার প্রত্যেকটা ছবি হ্যাঁ সামাজিক বার্তা দেয়, ভীষণ স্ট্রং একটা সামাজিক বার্তা দেয়, কিন্তু সেটা আগের ছবিটার থেকে পরের ছবিটার থেকে একেবারে ভিন্ন, একেবারে আলাদা।
0: আমরা সেই জায়গা থেকে আজকে প্রথম তার ছবি, যেটা ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে যে ছবিতে কাজ করলেন, চলচ্চিত্র এসেছেন তার আগে, আসবো আমরা সে কথায়, কিন্তু পরিচালক হিসেবে তার প্রথম যে কাজ আক্রোশ, আক্রোশ একটা আইকনিক ছবি, একটা ল্যান্ডমার্ক ছবি। আক্রোশের গান দিয়েই আমরা শুরু করি আজকের সুরেলা সফর।

0: আমরা আক্রোশ ছবির গান শুনছিলাম, মাধুরী পুরন্দরের গাওয়া গান। আর এ গানের সুরকার ছিলেন অজিত বর্মন, সুরিয়া ভানুগুপ্ত লিরিক লিখেছিলেন। গানটাও কিন্তু একটা ভিন্ন স্বাদের গান, ঠিক বলিউড সংস বলতে আমরা যেগুলোকে বুঝি গানটা সাথে তেমনটা,
1: এবং শিল্পীরাও,
0: হ্যাঁ শিল্পীরাও একেবারেই
1: বলিউডের
0: নাম শোনা,
1: কম শোনা নামের মধ্যে,
0: এবং
1: একদমই কম শোনা বলা যায়।
0: হুম হুম। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, এই গানটা কিন্তু বাজছে একটা ট্রানজিস্টারে। নাসিরুদ্দিন শাহ মানে একদম অত্যন্ত সাধারণ একটি ছেলে, যে পেশায় উকিল, একা থাকে, এবং একটা কেসকে নিয়ে সে নাছোড় বান্দা হয়ে, মানে তার সিনিয়র সেখানে তার প্রতিপক্ষ, সে সারাদিন ওই চেষ্টা করে যে টুকরো টুকরো টুকরো করে তথ্য খুঁজে বেড়াতে, কারণ সে জানে যদি কিছু না পাওয়া যায় একটা নির্দোষ আদিবাসী ছেলে সে ফাঁসিতে চলে যাবে, এইটা মানে, এবং সেই ছেলেটিকে দিয়ে সে একেবারেই মুখ খোলাতে পারে না কোনোভাবে, সে একদম বোবা হয়ে থাকে, সে কিছু বলে না, তার বাড়ির কোনো সদস্য কিছু মুখ খোলে না। তো নাসিরুদ্দিন এরকম ঘোরে এবং রাত্রিবেলা এসে একা থাকে একটা টালির ছাওয়া ঘরে, সেখানে এসে একটুখানি ওই কাজ করতে করতে একবার রেডিওটা চালায়, তখন এই গানটা হয়। এবং কি অদ্ভুত, এই গানটা শেষ হওয়া মাত্র ট্রানজিস্টারটাকে বন্ধ করে যখন রেখে একটু জানলার ধারে দাঁড়িয়েছে, মানে এইরম একটা গান, একটা অদ্ভুত একটা একটা খুব পিসফুল একটা কোথাও নোট আছে গানটার মধ্যে, তার পর মুহূর্তেই দেখা যায় যে মুহূর্তে সেই জানলার কাঁচগুলো খান খান করে ভেতরে এসে পড়ে, বড় বড় ঢিল ওর ঘরের মানে চালের ওপর অ্যাটাক হয়, এবং সেই ভাঙা কাঁচগুলো প্রায় ও মানে ওর কেটে যাওয়ার অবস্থা, কোনো রকমেও প্রাণ বাঁচায়। তো এই যে মানে এই গানটা দিয়ে, এবং তারপরের যে ইমিডিয়েট যে দৃশ্যাবলি, কবি নিহালিনী কোথাও তার ছবির মূল সুরটা বলে দিলেন যে অ্যাপারেন্টলি খুব পিসফুল যে গ্রাম, যে সেটিং, যে জনপদ, তার ভেতরে ভেতরে আসলে মানুষগুলো ঠিক এইভাবে ফালা ফালা হয়ে চলেছে। এবং এই কেসটাকে কেন্দ্র করে দেখা যায় যে শহরের সমস্ত সমস্ত বড় বড় মাথারা, রাজনীতিবিদ, ডাক্তার, ব্যবসায়ী, উকিল, পুলিশের প্রধান, এরা সবাই কানেক্টেড, একটা

0: ক্লাবে তারা রেগুলার বসে তাস খেলেন, নানান রকম গল্প স্বল্প হয়, তাদের একেবারে বড় লোকদের বিনোদনের জায়গা যেটা। কিন্তু একই সঙ্গে আবার এই যে একটা খুনের ঘটনা, মানে আদিবাসী একটি ছেলে তার বউকে খুন করেছে, এটাই হচ্ছে মূল জায়গা, সেটাকে কেন্দ্র করে কিন্তু মানে আসলে যে রূপটা উঠে আসে সমাজের, প্রশাসনের, বিচার ব্যবস্থার, মানে ভাবা যায় না যে প্রথম ডেবিউ ডিরেক্টর একজন, তিনি ছবি করতে এসেই ওইভাবে তিনি সমাজকে মানে একেবারে ফালা ফালা করে ফেলবেন। তো আক্রোশ ছবিটা ঘিরে মানে কি বলবো, কথা শেষ হয় না। অম্পুরির পুরোটা জুড়ে শুধু বোবার অভিনয়, একটা কথা সে মুখে কখনো বলে না, পুরোটা তার একদম সাইলেন্ট অ্যাক্টিং, শুধু তার চোখ আর ক্লোজ আপ ধরা হয়, মানে কি সাংঘাতিক। আসলে এর যদি সূত্রটা আমরা ধরি, এমেলিয়া, যেটা তুমি বলছিলে যে কিভাবে তার চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে তার পরিচয়টা, সেটা তুমি যেটা একটু আগেই আমাদের কথা হচ্ছিল,
1: কারণ এই যে জুটিটা শ্যাম বেনেগাল এবং গোবিন্দ নিহলানি, তাদের যে যাত্রাটা শুরু হয় সেই যাত্রার শুরুতে যে ছবি, মানে অ্যাকচুয়ালি প্রথম তার যে ছবি অফিসিয়ালি তিনি সিনেম্যাটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন অঙ্কুর ছবিতে, এবং সেই অঙ্কুর ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তৈরি হয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা কালারে করা হবে, এবং সেই সময় পরিচয় হয় এই দুজন একদম দিকপাল প্রবাদ প্রতিম যাই বলি না কেন। এবং তারপরে তাদের যে যাত্রাপথটা, মানে পরে যখন জুনুন বানাচ্ছেন, মন্থন বানাচ্ছেন, সেখানেও সিনেম্যাটোগ্রাফার হিসেবে আমরা গোবিন্দ নিহলানিকে পাচ্ছি। কিন্তু আর এই যে ছবিটা আক্রোশ, বিজয় তেন্ডুলকরের লেখা, আমরা জানি বিজয় তেন্ডুলকরের গল্পগুলো, তার নাটকগুলো একদম অন্য কথা বলে, যেটা সন্তাতা কোর্ট চালু রাখে। হ্যাঁ, মানে সেই যে সাইলেন্স দ্য কোর্ট ইজ গোয়িং, যেটা মানে যে গল্পটা, সেখানেও একটা মানে সমাজের একেবারে স্তরের নিচে, মানে উপরে একটা যদি স্তর থাকে তার ঠিক পরে যে বাস্তব লেয়ারটা, সেই বাস্তব স্তরের জায়গাটা থেকে উঠে আসে। আর সেই বিজয় তেন্ডুলকরের লেখা নিয়েই আক্রোশ তৈরি করেছিলেন, আবারও একটা ওরকম সামাজিক বার্তা, সেই ব্যাপারটা বারবার উঠে আসে আক্রোশ জুড়ে। এবং প্রথম ছবি হিসেবে দর্শক মন ছুঁয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেই জায়গাগুলো স্বীকৃতির জায়গাটাকে,
0: এবং গোল্ডেন পিকক পেয়েছিল সম্ভবত এই ছবিটি তার একদম প্রথম কাজ হিসেবে।
1: এবং এই যে মানে পুরো ব্যাপারটা, একটা ছবি অন্য রকম ছবি, সেইটা মানুষের ভালো লাগছে এবং পুরস্কারের জায়গাটা দৃঢ় করছে, তাই পরবর্তী পথের যে প্রশস্ততাটা সেটা কোথাও একটা গিয়ে মনে হয় যে হ্যাঁ, একটা দিক, মানে একদম অন্য ধারার ছবি, তো সেই সময় অনুযায়ী, সেই অনুযায়ী এই যে সাফল্যটা, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে।
0: আসলে গোবিন্দ নিহলানি যখনই কথা বলেছেন, তিনি বলছেন যে তিনজন মানুষের কথা তিনি বলেছেন, যে যারা আমার চিন্তা ভাবনা, আমার ছবি করার ধরন, আমার সাংস্কৃতিক বোধ, আমার চেতনা এবং আমার দেখা, এই সবটাকে গড়ে দিয়েছিলেন যে তিনটি মানুষ। সেই তিনজন মানুষের নাম করতে গিয়ে তিনি প্রথমেই বলেন তার গুরু ভিকেমূর্তির কথা, যিনি তার মানে সিনেমাটোগ্রাফিতে তার হাতে কড়ি হচ্ছিল যার কাছে। তারপরে বলেন তিনি শ্যাম বেনেগালের কথা এবং সত্যদেব দুবের কথা। তো শ্যাম বেনেগাল কোথাও তার মেন্টারের কাজ করেছিলেন, সেটা তিনি নিজেই স্বীকার করছেন, এবং পরপর ধরে অঙ্কুশ করছেন, নিশান্ত করছেন, মন্থন করছেন, ভূমিকা করছেন, মান্ডি করছেন, অনেকগুলো ছবি করছেন। এই ছবিগুলো যখন করছেন গোবিন্দ শ্যাম বেনেগালের সঙ্গে, শ্যাম বেনেগাল তো তখন তাকে শুধুমাত্র একজন ইউনিটের মেম্বার করে রাখছেন না, তিনি তাকে পুরো প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে নিচ্ছেন, মানে পার্ট অফ দ্য ফিল্ম। এবং সেখানে কোথাও তাকে কোনো নির্দিষ্ট ধরা বাঁধা তিনি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন না, যে এইভাবে করবে, এইভাবে করবে, কখনো বলছেন না যে এখানে তুমি এইরম শট নাও, এইখান এই ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করো, কিছুই না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বি আ পার্ট অফ ইট। এবং ইন্টারাকশনের জায়গাটা এদের ছিল অদ্ভুত রকম, মানে ইন্টারাকশন যখনই হয়েছে তখনই সেটা মানে ভীষণ অ্যাবজর্ব করেছেন।

0: সমবেনেগালের ভাবনাগুলোকে। এইটা হতে হতে এবং এই ছবিগুলোর মধ্য দিয়ে যেতে যেতে গোবিন্দ নিহালনি নিজের মধ্যে যে তার স্বকীয় ধরনটা ডেভেলপ করলেন তারই প্রথম প্রকাশ হচ্ছে আমরা যে ছবি নিয়ে কথা বলছিলাম, আক্রোশ। এরপর তো একের পর এক আসবে, আর্থসাথে আসবে, পার্টি আসবে, বিজেতা আসবে, এবং প্রত্যেক কটাতেই ভিন্ন ভিন্ন কি বলবো বাস্তবতা তিনি আমাদের তুলে দেখিয়েছেন। আমরা অনেকক্ষণ কথা বলছি, একটা গান শুনে নি।
1: বেশ,
0: আমরা দৃষ্টি ছবি থেকে একটা গান শুনি কিশোরী আমানকারের কণ্ঠে। কি ইন্টারেস্টিং, দেখো কিশোরী আমানকার তার এই ছবিতে ছিলেন সঙ্গীত পরিচালকের ভূমিকায়, তারই কণ্ঠে শুনবো দৃষ্টি ছবির গান।

0: আমরা শুনছিলাম দৃষ্টি ছবির গান। এই 90 আর 91, এই দুটো সালে গোবিন্দ নিহালনি দুটো ছবি নির্মাণ করলেন, বিজেতা আর দৃষ্টি। এই দুটো ছবিতেই কিন্তু নাগরিক জীবনের উচ্চ মধ্যবিত্ত পরিবারের দাম্পত্যের দিক তিনি তুলে ধরলেন। কিন্তু একটা অদ্ভুত, মানে বিজেতার ক্ষেত্রে যদি আমরা দেখি, বিজেতা ছবিটার মধ্যে কিন্তু আরও অনেকগুলো, মানে মূল জায়গাটা ছিল ম্যারিটাল রিলেশনশিপ এবং তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানান উত্থান পতন। কিন্তু বিজেতা ছবিটার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে সেখানে এয়ারফোর্সের বিষয়টা খুব, মানে অনেক কি বলবো, ইনডেপথে আমরা দেখেছি।
1: হ্যাঁ, কারণ যে ফটোগ্রাফিটা ইন্ডিয়ান এয়ারফোর্সের এই 80s-এর কিছু কিছু রেয়ার ছবি,
0: হ্যাঁ
1: সেইগুলো
0: প্রচুর রেয়ার শর্টস আমরা পেয়েছিলাম ওখানে। এবং এই যে আমাদের ইন্ডিয়ান আর্মির মধ্যে যে একটা, মানে সেটা ইন্ডিয়ান মিলিটারির মধ্যে যে একটা প্রচুর, মানে সব রকমের মানুষের একটা সহাবস্থান রয়েছে, সেই বিষয়টাও কোথাও তিনি ছুঁয়ে গিয়েছিলেন। এবং পারিবারিক আবহেও, মানে এটা এই ছবিটা প্রোডিউস করেছিলেন শশী কাপুর। শশী কাপুর নিজে ছবিতে অভিনয় করেছিলেন। তো দেখানো হচ্ছে তিনি শিখ, তার মা হচ্ছেন একজন ধর্মপ্রাণ শিখ মহিলা, আবার তার স্ত্রী রেখা যে ভূমিকায় ছিলেন তিনি হচ্ছেন মানে খুব একজন প্র্যাকটিসিং হিন্দু নারী। তো এদের ছেলে, তা এই ছেলে যে একইভাবে, মানে সেও এয়ারফোর্সে ট্রেনিংয়ে আছে, এবং তার যে আর কি সিনিয়র, মানে যার কাছে সে ট্রেনিং নিচ্ছে, সেই তারই মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু কোথাও ছেলেটি এই বাবা মায়ের মধ্যে এক, মানে ভীষণ সুন্দর সাজানো গোছানো তাদের লাইফস্টাইল, অ্যাফ্লুয়েন্ট তো বটেই, কিন্তু সেখানে কোথাও যেন একটা যেন কোথাও অন্যরকম সুর বাজছে, মানে ভীষণ সুরের মধ্যেও একটা অসুর। ছবিটার স্টার, মানে একদম ওপেনিং সিনটা যদি ধরি, মানে কেন এরা গ্রেট ফিল্ম মেকার, গোবিন্দ নিহালনি দেখাচ্ছেন যে অসামান্য একটি গান, একটা অসামান্য গান গাইছেন, রেখা বসে গাইছেন, কিন্তু সেই সুরের মধ্যেই কত রকমভাবে তাদের মধ্যে যে একটা কোথাও একটা নোট অফ ডিসকর্ডেন্ট রয়েছে সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন আর কি। তো যাই হোক, সেই অবস্থায় ছেলে এসে কলিং বেলটা বাজে, গানটা থামে। তো তারপরে তো ছবি এগোতে থাকে আমাদের।
1: এবং এই মাসটা, এই অগস্ট মাসে এই যে ছবিটার কথা বলতে বসে সত্যি গায়ে কাঁটা দেয়, কারণ এটাকে বলাই যেতে পারে যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ট্রিবিউট করা একটা ছবি। এবং এখানে এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যাজ আ সিনেমাটোগ্রাফার গোবিন্দ নিহালনি।
0: আমরা সংবাদ বিরতিতে তো যেতে হবে, তার আগে এই ছবির একটা অসামান্য গান, যে গানের কথা বলছিলাম, ওপেনিং হচ্ছে যে গান দিয়ে, সেখানে যাই।

0: আমি অরিজিৎ আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপর দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সে বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুণাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু কাজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনো একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: 0 বিলে আবার টাকা দেবো কি?
3: ওহো,

0: ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

1984-তে গোবিন্দ নিহাল নিয়ে যে পার্টি ছবিটা করেছিলেন সে ছবিটা কিন্তু একদম ভীষণ রকম যাকে বলে নাড়া দিয়েছিল মানুষকে। এবং কোথাও ওই যে মানে তার ছবিতে না বিভিন্ন বাস্তবতা তুলে ধরা হলেও কোথাও প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা লিঙ্ক থেকে যায়। ওই যে আমরা আক্রোশে দেখেছিলাম যে একটা ক্লাব, সেখানে সব সমাজের মাথারা বসে মানে আসেন একটা সময়ে তাস খেলতে, পার্টিতেও দেখা যাচ্ছে যে একজন খুব মানে হাই সোসাইটির একটা মহিলা যিনি ভীষণ আর্ট অ্যান্ড কালচারের মানে বিভিন্ন রকম কিউরেশন করে থাকেন, আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে খুব যুক্ত, তিনি একটা পার্টি থ্রো করছেন। এবং সেই পার্টিতে এই যে সমস্ত সমাজের মাথা যারা যারা সো

0: অলকোট আনকোট মানে এলিট ক্লাসের লোকজন, তাদের চেহারাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা যে ধরনের বক্তব্য, তাদের আলোচনার বিষয় এবং তাদের লুক আউট, এইটাকে একদম মানে আমাদের যাকে বলে সমাজের মুখের সামনে আয়না তুলে ধরছেন। সমাজের একটা ভীষণ ক্ষতবিক্ষত মুখ, যেটা কিনা নানান প্রসাধনের আড়ালে চাপা পড়ে থাকে, সেটার সামনে জাস্ট তিনি আয়নাটা তুলে ধরছেন। এবং আক্রোশে যেমন আমরা দেখেছিলাম একটি ছেলে, মানে সে তার সে যেমন আচমকা আসে, আচমকা হারিয়েও যায়, কিন্তু পুরো কেসের সত্যতার মূল ক্লুটা সে দিয়ে যায় নাসিরুদ্দিনকে। এখানেও তেমনি একটি ছেলে যে এই সব কিছুর বাইরে, এবং অ্যাওয়ার্ড যে মানে অ্যাওয়ার্ডটাকে নিয়ে পার্টিটা থ্রো করা হয়েছিল, সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য এই ছেলেটি যে সত্যিকারের কতখানি যোগ্য দাবিদার ছিল সেটাই কোথাও বোঝানো হয়েছে। এবং সে কিন্তু কোনো কিছুর মধ্যে সে থাকে না, এবং এই সমস্তটা মানে এই যে চর্চা, এই চর্চা জগতের মানুষগুলোর ভীষণ একটা ঘৃণ্য রূপ দেখে সে একদম সমস্ত ছেড়ে দিয়ে গিয়ে ট্রাইবালদের মধ্যে সে কাজ করার একটা সিদ্ধান্ত নেয়। এবং আলটিমেটলি ঠিক আক্রোশের মতনই, আক্রোশেও যেমন সেই ছেলেটিকে একদিন হঠাৎ করে সে হারিয়ে গেল, এখানেও এই ছেলেটি হঠাৎ করে হারিয়ে যায়। তো এই হলো পার্টি, এবং এই একটা পার্টি এক্সপোজ করে দেয় সমাজের সো কল্ড এলিট, বিত্তমান শিক্ষিত পরিশীলিত মানুষজনেদের আসল চেহারাটা। এই হচ্ছেন গবিন নিহালনি।
1: এবং যে ছবিটার দিয়ে আমরা শুরু করেছিলাম আক্রোশ, সেখানে বিজয় তেন্ডুলকারের কথা এসেছিল। সেই বিজয় তেন্ডুলকারের লেখা নিয়ে আবারও অর্থসত্য যখন করবেন, তখন আবার এই যে এইরকম একটা জায়গা যেখানে তুমি পার্টির কথা বলছিলে, ওই ছবিটা শুরু হচ্ছে একটা পার্টি দৃশ্য দিয়ে, আর সেখানেও ওই যে মানুষগুলোর মুখ যেটা এক্সপোজড হওয়া সেই ব্যাপারটা আসে। এবং বিজয় তেন্ডুলকার বললেই যে নাটকটার কথা আমার অন্তত মনে আসে, যে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, সেই জায়গা থেকে মানে তো আমরা পরবর্তী সময়ে যে ছবিগুলো পাবো যেখানে মেয়েদের অধিকারের কথাটা বলা হচ্ছে, সেই জায়গায় এসে আবার আমাদের সেই কথাগুলো মনে পড়ে। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় একেবারে সীমিত,
0: তার কথা তো বলাই হলো না। সেখানেও সেই পুলিশ মানে পুলিশি ব্যবস্থাকে নিয়ে কিন্তু অনেকগুলো ছবি তিনি করেছেন, এবং সেখানে একজন পুলিশ অফিসার তার যে মানে ব্যক্তিত্বের চরিত্রের যে বিভিন্ন উচ্চাবচ এবং আস্তে আস্তে আস্তে আস্তে মানুষটা টার্ন করে যাওয়া, কি অসামান্য মুনশিয়ানায় ধরেছেন সে।
1: এবং আমি দূরদর্শনের তাকে নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছিল, সেটা দেখছিলাম। সেখানে বলা হচ্ছে যে অর্থসত্যর মতন ছবি সেটা কিন্তু বাণিজ্য সফল
0: একদম।
1: এইটা বোধ হয় মানে এই কথাটা যিনি অ্যাঙ্করিং করছিলেন তিনি বলছেন যে পারহ্যাপস যে এই ছবিটা সেই ছবি যে ছবিটা ভীষণ সিরিয়াস একটা ছবি হিসেবেও বাণিজ্য সফল, সেই রকম যে একটা ধারা মানে সিরিয়াস ছবিও বাণিজ্য সফল হতে পারে, সেই ধারাটা বোধহয় তৈরি করেছিল এই ছবিটা। এবং স্বীকৃতির জায়গাটাও তার ভীষণ একটা দারুণ জায়গা, স্বীকৃতির জায়গাটা ধরো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের জায়গা থেকে যদি আমরা ধরি, সেক্ষেত্রে যখন তিনি সিনেম্যাটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করলেন, সিনেম্যাটোগ্রাফি নিয়ে আছেন যেই সময়টা, সেই সময় ধরো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন জুনুনের জন্য, আক্রোশের কথা তো আমরা বলেইছি জাতীয় পুরস্কার পেয়েছেন, অর্থসত্যতে তিনি ডিরেক্টর হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন, ডিরেক্টর হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন দৃষ্টি, যে ছবির গান শুনছিলাম, সময়ের অভাবে সেই ছবিকে এই মুহূর্তে ছুঁতে পারছি না আমরা সেভাবে। এবং অবশ্যই যে ছবিটার কথা আমাদের উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে হাজার চৌরাশি কি মা, এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ডিরেক্টর হিসেবে। আর টেলিভিশন সিরিজ তামাস, সেটার জন্য ন্যাশনাল ইন্টিগ্রেশন,
0: হ্যাঁ তামাস নিয়ে আজকে তো আর কথা মানে একদমই তোলাই ঠিক না, কারণ এত স্বল্প সময়, মানে নিজে তো একটা খুব পার্টিশন এফেক্টেড পরিবারের সন্তান, যে
1: মাত্র 7 বছর বয়স যখন দেশ ভাগ হচ্ছে,
0: এবং জন্ম তার লাহোরে, তারপর তিনি চলে আসছেন, এবং তার পরিবারের ফার্স্ট জেনারেশন মানে প্রথম কি বলবো মানে ইনস্টিটিউশনালি আর কি ইনস্টিটিউশনাল শিক্ষা, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তিনি প্রথম তার ফ্যামিলিতে। তো অদ্ভুত একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন এবং তারপর ভারতীয় চলচ্চিত্রে একটা মানে চিরকালের জন্য জায়গা করে নিচ্ছেন। আমাদের আজকের এই
1: স্বীকৃতির জায়গায় ফিল্মফেয়ারের জায়গাটা একটু ছুঁয়ে যায়। জুনুন, বিজেতা, আক্রশ, অর্ধসত্য এবং দেব, এইগুলোর জন্য তিনি জাতীয় পুরস্কার তো পেয়েছিলেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন জুনুনের জন্য সিনেমাটোগ্রাফার হিসেবে, বিজেতাতে সিনেমাটোগ্রাফার হিসেবে, এবং আক্রোশ ছবিতে বেস্ট ডিরেক্টর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, বেস্ট মুভি অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অর্ধসত্তার জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন ফিল্মফেয়ারে, এবং ক্রিটিক্স চয়েসে ফিল্মফেয়ার পেয়েছিলেন দেবের জন্য। 2002 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তার ছবির একটা গান বরং শুনতে শুনতে আমরা জন্মদিনের জায়গায়, জন্মদিনের শুভেচ্ছায় যাব।
0: আবারও আমরা চলে যাব দৃষ্টি ছবি থেকে কিশোরী আমনকারের গাওয়া একটি গান।

0: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আরো কাছে এসো
1: না,
0: আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না, আরো কাছে এসো, আরো ভালোবেসো।

0: কাছে এসো আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না, ভালো তো লাগে।
1: আজ তার জন্মদিন, আর তার গানের সম্ভারটা এত বড়, এত বিস্তৃত এবং এত
2: বৈচিত্র্যময়।
1: হ্যাঁ, বৈচিত্র্যময়, রিচ এত এবং এত বেশি। আমি ভাবলাম যে সিনেমার গান তার, যেগুলো নিজের সুর দেওয়া, নিজের গাওয়া কিংবা অন্য কেউ গেয়েছেন কিন্তু তার সুর করা গান সিনেমাতে, সেই জায়গাটাকে একটু যদি ছোঁয়া যায়, সেই হিসেবেই জয়জয়ন্তীর গান শুনছিলাম, তার নিজের সুর দেওয়া, নিজের গাওয়া। এবং তার গানের সম্ভার বলতে গেলে বা গানের কথা বলতে গেলে সেটা তো একেবারেই সম্ভব না এইটুকু সময়।
2: একেবারেই। কিন্তু তুমি এতক্ষণ যে তার বলে বলছো, কার কথা বলছো সেটা তো
1: আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন
2: একদম,
1: এবং জয়জয়ন্তীর গান দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছার জায়গা, শ্রদ্ধার্ঘের জায়গা শুরু করলাম
2: একেবারে।
1: আর চাপাডাঙ্গার বউ এই ছবিতে তিনি সুর দিয়েছিলেন, সেখানে আমরা জানি যে শিবের গাজনের সুর তিনি অ্যাডপ্ট করেছিলেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে সুর দিয়েছেন। আর তার আগে যে ছবিটার একটু, মানে সেই ছবির গান একটু শুনবো, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায় ডুয়েট, সেই ছবিতেও কিন্তু মানে তার গাওয়াটা একদম অন্য রকম। সেই ছবির নাম মিস প্রিয়ম্বদা,
2: ভীষণ মজার ছবি।

0: মিস প্রিয়ম্বদার গান শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের।
1: মিস প্রিয়ম্বদা ছবির মতো আরও দুটি একটি ছবিতে খুব মিষ্টি একটা জুটিকে আমরা পেয়েছিলাম অল্প হলেও, সেটি হলো তরুণ কুমার এবং লিলি চক্রবর্তী। এখানেও এই দুজনের মধ্যে একটা ভীষণ প্রেমের সিকোয়েন্স, সেই সিকোয়েন্সে দুজনের লিপে এই গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে। এখানে এ গানে দ্বৈত কণ্ঠে আর কে ছিলেন? মিলিয়া
0: আরতি
1: মুখোপাধ্যায়। এবং তুমি ভাবো দেয়ানে আতে, সেখানেও কিন্তু তরুণ কুমারের স্ত্রী হচ্ছেন লিলি চক্রবর্তী এবং সেখানেও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অসামান্য গান। তো মানবেন্দ্র মুখোপাধ্যায় বললে দেখো শুধুমাত্র নজরুলগীতি এবং ভয়ঙ্কর তার গলার, মানে ভয়ঙ্করটা সরি এটা শব্দটা ওই অর্থে না, মানে মারাত্মক যার গলায় শাস্ত্রীয় সঙ্গীতের কাজ, কারুকাজ, যে কারুকাজ দিয়ে কিন্তু তিনি আধুনিক গানকে এত অপূর্ব করে সাজিয়েছেন যে মানবেন্দ্র মুখোপাধ্যায় মানে একটা অন্য ঘরানার সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই সুরেলা সফর অনুসারে তার জন্মদিন, সেই জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি এবং তার ছবির গানগুলো সেগুলো চেষ্টা করছি আপনাদের শোনাতে।
0: এবার একটা ছবিতে ক্যামিও রোলে তাকে আমরা পেয়েছিলাম,
1: একদম
0: সেই গানটা অবশ্যই শুনবো। তবে তার আগে আমাদের দুজনেরই পছন্দের যে ছবির গান আমাদের খুব পছন্দের, লালু ভুলু, সেই ছবি থেকে, এবং এই ছবিগুলো ভীষণ জনপ্রিয়, মানে ছবিটার থেকেও গান বোধ হয় আরও জনপ্রিয়, তারই কণ্ঠে একটা গান শুনি লালু ভুলু ছবি থেকে।

লক্ষ্য আশা মেলছে পাথা, গল্প শুকায় জ্বালবো না, চমকে দেখি হঠাৎ দেখি বাঁধন আমার কাটলো, চমকে দেখি হঠাৎ দেখি বাঁধন আমার কাটলো, অচাল জানে টান লেগেছে সাগর বুঝি ডাকলো, অচাল জানে টান লেগেছে সাগর।

জানে শৈল চূড়ায়া বাস ছেড়ে গঙ্গা ছোটে কার পানে চলতে শিলা শীতল খয়ে বাজলো পায়ে নূপুর হয়ে শুকনো মরু জল সোহাগে সবুজ হাসি হাসলো শুকনো মরু জল সোহাগে সবুজ।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মিউজিক ডিরেক্টর হিসেবে বেশ কিছু ছবি আমরা পেয়েছি, সবকটা ছবির একটা একটা করে গানও বাজানোর মতন সময় নেই। যে ছবিটার ক্যামিও রোলে তাকে পেয়েছিলাম বলছিলাম, 75, সেই ছবিটা
1: তার সঙ্গে আরও অনেকে পেয়েছিলাম, কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সেই মুখের মধ্যে
0: একদম। আর তার কম্পোজিশনে, তার ফিল্মোগ্রাফিতে অনেকগুলো ছবি, যেমন চাপাডাঙ্গার বউ তো বলেইছি, বধূ ছিল, আমরা বরং তার সেই গানটা, আমার এই যৌবন 75-এর সেই গানটা দিয়ে জন্মদিনের শ্রদ্ধার্ঘ তাকে জানালাম। আর আমাদের আজকে আরও একজনের জন্মদিন আছে,
1: এরপরে চলে যাবো তার কথায়।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে পৌঁছে গেছি, কিন্তু আবহাওয়ার একটা খবর খুব জরুরি, সেটা বলে দেওয়া দরকার। সেটা আবহাওয়ার খবরে বলা হচ্ছে যে পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ। সুতরাং মানুষজনকে একটু সাবধানে থাকতে বলা হচ্ছে।
2: আর আজ সুনীল শেট্টির জন্মদিন, তার যে জন্মদিনের সেলিব্রেশন জাস্ট একটা গান দিয়েই আমাদের।
1: অ্যাকশন হিরো সুনীল শেট্টি, লেট 90s যিনি অনেকটা মন জুড়েছিলেন দর্শকের, আজকে তারও জন্মদিন, যিনি পরবর্তীকালে ছবি থেকে সরে গেলেও ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিরাট তিনি উন্নত নাম করেছেন। তার জন্মদিনে তার সেই অ্যাকশন রোম্যান্স সব কিছুকে মনে রেখে এই গানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা রাখব।
2: এবং এই ধড়কন ছবির জন্য তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন বেস্ট ভিলেন হিসেবে। তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর সেই সঙ্গে আমরা বলবো টাটা বাই বাই।
1: একদম আপনাদের সঙ্গে ছিলাম দোলন,
2: এমিলি।

0: Oh yes, that was Brian McKnight, American singer, songwriter, record producer, with a track called Back at One, the song that was released in 1999. And it's exactly 4:15 by the studio clock. And yes, hello Kolkata, this is 100.1 Akashwani FM Gold. And yes, it's time to enjoy your daily dose of international music on Musical Bandbox. And yes, I'm Namrata with you today. So let's enjoy Musical Bandbox right here, right now. A short teeny weeny break and music is gonna roll out once again right after that.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: पेपर लीक को लेकर भी जो तमाम बात
1: द गवर्नमेंट हैज एक्सेप्टेड ऑल द डिमांड्स रिगार्डिंग द पेपर रिलेटेड इश्यूज एंड हैज इंट्रोड्यूस्ड अ स्ट्रिक्ट न्यू लॉ द गवर्नमेंट हैज आल्सो रिपीटेडली रेज्ड कंसर्न्स रिगार्डिंग द होम मिनिस्टर्स स्पीच अ गवर्नमेंट हैज मेड इट क्लियर दैट द होम मिनिस्टर शुड कम टू द पार्लियामेंट एंड पार्टिसिपेट इन अ डिस्कशन हाउएवर ही इज नीदर विलिंग टू लिसन टू द कंसर्न्स बीइंग रेज्ड नॉर रेडी टू पार्टिसिपेट इन द डिस्कशन हिज सोल एम अपीयर्स टू ऑब्स्ट्रक्ट द फंक्शनिंग ऑफ द पार्लियामेंट
0: इनका एक ही मकसद है कि सदन को बाधित करना है
2: Congress MP Pawan Khera alleged that the Home Minister was avoiding making a statement on the matter. India Today reiterated that Arunachal Pradesh is an inalienable and integral part of India and nothing can change this indisputable reality. Briefing media in New Delhi today, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that in matters relating to border areas between India and China, India always emphasized in discussions with China that it considers these issues as most serious. He said that the maintenance of peace and tranquility in these areas is of utmost importance for the country. Mr. Jaiswal informed that India has extended invitation to the Prime Minister of Bangladesh, Tariq Rehman, for bilateral visit as well as for the BRICS outreach session scheduled to be held in New Delhi. He added that Indian High Commissioner had a meeting with the Prime Minister of Bangladesh yesterday and both sides discussed matters of mutual interest. NASA has invited Indian Space Research Organisation or ISRO to join its moon base program, building on the two countries' partnership under the Artemis Accords. India and US have agreed to advance discussions for cooperation on open scientific data sharing under the accords. And the India Meteorological Department has issued an orange alert for very heavy rainfall along with thunderstorms and lightning over Odisha during the next 2 to 3 days. Heavy rainfall along with thunderstorms and lightning are also predicted over Andaman and Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram and Tripura and Rajasthan over the next 2 days. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয় লোকসভা আগেই বিলটি পাশ করেছিল আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের দক্ষতা বৃদ্ধি করা এবং সেগুলির চেয়ারপারসন ও সদস্যদের যোগ্যতা নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল তিনি বলেন মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম অথচ সংবিধানে তা কেরালা রেখা রয়েছে মন্ত্রী জানান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল
4: কংগ্রেস কে কুছ সাংসদ জব আজ পারিত করনে কা প্রস্তাব করা রহে থে তো কেরল কে কংগ্রেস কে লোগো নে ইসকা সমর্থন নাহি কিয়া কংগ্রেস স্পষ্ট করে কি কিয়া কেরল কা নাম কেরালাম করনে মে উনকো কিয়া আপত্তি হ্যায়
3: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত সরকারের এমন আশা সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন এনডিএ সাপ্তাহিক সংসদীয় বৈঠক মঙ্গল মিলনের পরেই এই মিছিল অনুষ্ঠিত হয় এদিকে কংগ্রেস সাংসদ পবন খেরা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি লোকসভা ভোটের প্রচারে বাধা দান ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলি খুঁজে বার করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জেলার কেশপুরে আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ওই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন
5: অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ

0: সমস্ত মামলা প্রত্যাহার করবেন। ২৪ সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। আমি বলবো মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন, যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে।
1: শ্রী অধিকারী আজ মহবনী উন্নয়ন পর্ষদের জন্য ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। কেশপুর থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে বাঁকুড়ায় গেছেন। কালীঘাট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও পি বি ভারালের বেঞ্চ এক নির্দেশে জানিয়েছে, ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা সামঞ্জস্যপূর্ণ বলেই শীর্ষ আদালত মনে করছে। কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন, সেখানেই নিষ্পত্তি করতে হবে বলে বেঞ্চ জানায়। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ ২০২৯ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্যে এ কাজ এগিয়ে চলেছে বলে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। তার উপস্থিতিতে আজ দুপুর ১২টায় পার্পেল লাইনে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭২ কিলোমিটারের খননের কাজ টানেল বোরিং মেশিন টিবিএম দিব্যা সাহায্যে সম্পন্ন হয়। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে সফলভাবে ব্রেক থ্রু হয়েছে বলে জেনারেল ম্যানেজার জানিয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে ৩.৫ বছর ধরে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক ছিল। তাদের বিবাহ স্থির হলেও কিছু সমস্যার জন্য তা বাস্তবায়িত হয়নি। এরপর গত ২৩ জুন ওই তরুণী মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে গেলে অভিষেককে পায়নি। এরই মধ্যে ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় অভিষেক পোরেলকে। আজ চুঁচুড়া আদালত তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আগামীকালের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী ১৫ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। খবর শেষ হলো এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: www.radiomirchi.in.
1: हर घर सूर्य घर
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। পশ্চিম মেদিনীপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ এ বি সি মিলিয়ে মোট 17,714টি শূন্যপদ খুব দ্রুত পূরণ করা হবে। দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশেও 12,000 কর্মী নিয়োগ করা হবে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব ও উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় শ্রী মোদী প্রত্যেক দেশবাসীকে একজোট হয়ে এগিয়ে আসার এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উৎসাহিত করেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্যও আবেদন জানান শ্রী মোদী।
3: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
2: এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হয়েছেন সাধারণ মানুষ।
4: ঘর

0: শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ে পড়ুয়ারা আজ এই কর্মসূচিতে যোগদান। উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে আজ আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রার। মালদা টাউন রেল স্টেশন থেকে শুরু হয়ে ডিআরএম প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল যায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই কর্মসূচির অধীনে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সেখানকার কর্মী ছাড়াও জেল পুলিশ সুপার দেবাশিস মণ্ডল এবং কারা দপ্তরের ডিআইজি অসিত বরণ নস্কর পদযাত্রা করেন। বিজেপি হাওড়া সদর জেলার পক্ষ থেকে আজ এক সুসজ্জিত মিছিল বের করে। রামরাজাতলা পুরনো বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশ নেন। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অস্থিরতাকে সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: শ্রী অধিকারী আজ মহুবনী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। ক্ষুদিরাম বসুর পৈতৃক ভূমিতে আগামী 1 বছরের মধ্যে অডিটোরিয়াম, লেজার শো ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে বলে ঘোষণা করেন তিনি। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে বলে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। আজ দুপুর 12টায় পার্পেল লাইনে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খেদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.72 কিলোমিটারের খননের কাজ টানেল বোরিং মেশিন দিব্যার সাহায্যে সম্পন্ন হয়। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে যন্ত্রটি সাফল্যের সঙ্গে তার কাজ সম্পূর্ণ করেছে বলে জেনারেল ম্যানেজার জানিয়েছেন।
2: दुर्गा ने पिछले जुलाई में अपना काम अपनी विक्टोरिया तक पूरा कर लिया था। आज दिव्या ने अपनी जर्नी पूरी की है अप टू विक्टोरिया तक। 1740 मीटर का ये डिस्टेंस हमने 10 महीने में पूरा किया है।
0: কলকাতায় আজ এক অনুষ্ঠানে সাহিত্যিক শুদ্ধশীল ঘোষের সম্পাদিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখার বাংলা রামকথা বইটি প্রকাশিত হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর পাঠানো বার্তায় বলেন, ইতিহাস ও সংস্কৃতি অনুযায়ী দেশের অন্যান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও শ্রীকৃষ্ণ ও শ্রীরাম প্রাচীন লোক সংস্কৃতির অঙ্গ। কালের নিয়মে কিছুটা ম্রিয়মাণ হয়ে গেলেও একসময় গ্রামাঞ্চলে রামযাত্রা অত্যন্ত জনপ্রিয় ছিল। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ নেতা সুরেশ ভাইয়াজি যোশী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ায় আজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী 3 মাসের মধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
3: সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কল্পনাগুলো তোলা, টিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা, এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা, এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই।
0: পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার পশ্চিমাঞ্চলের জন্য মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিল, যার মধ্যে 9 কোটি টাকার কাজ হয়েছে। বর্তমান সরকার 1,600 কোটি টাকার বেশি এই কাজে বরাদ্দ করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট 17,714টি শূন্যপদ খুব দ্রুত পূরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি খুব শীঘ্রই বয়সের ছাড় দিয়ে 8,006টি নতুন শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। কমিশনের আধিকারিকরা আজ বিভিন্ন নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিকে দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হতে চলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং জানিয়েছেন, প্রথম দফায় শুধুমাত্র কনস্টেবল পদে এই নিয়োগ হবে, পরে নিয়োগের সংখ্যা আরও বাড়বে। কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও পি ভারালের বেঞ্চ আজ এক নির্দেশে জানিয়েছে, ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা সামঞ্জস্যপূর্ণ বলে শীর্ষ আদালত মনে করছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভাদুতলার কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকরা আজ তল্লাশি চালাচ্ছেন। গত প্রায় 7 ঘণ্টা ধরে চলছে এই তল্লাশি। অন্যদিকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ নিয়ে টানা 4 দিন ভবানী ভবনে জেরা করে সিআইডি। শালবনীতে সরকারি জমি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আগামীকাল আবারও তাকে তলব করা হয়েছে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। কলকাতা আকাশবাণী ও দূরদর্শন পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আজ আকাশবাণী ভবনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সেক্রেটারি মলয় দাস বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। আকাশবাণীর এডিজি

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
1: 100.1 FM গোল্ডে এই মুহূর্তে আপনার কথা। আজকের আপনার কথার বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, আপনারা জানেন, অলরেডি জেনে গেছেন বিভিন্ন মাধ্যমে যে আমাদের আজকের আপনার কথার বিষয় কি।
2: মিথ্যের জোর বড় চিরকাল বেশি। এই যে মিথ্যের জোর চিরকাল বেশি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে আপনি কি মনে করেন? সত্যি মিথ্যের জোর বেশি, নাকি আপনার মনে হয় যে সবসময় সবার উপরে মানুষ সত্যের মতো সবার উপরে সত্যি কথারই জোর বেশি? আপনি জানাবেন আমাদের। আমরা মানে স্টুডিওর এ প্রান্তে রয়েছে সুস্মিতা এবং মনীষা, এবং আপনি শুনছেন আপনার কথা। আপনি জানাবেন 2243-8085 এই নাম্বারে ফোন করে। ফোন লাইন খোলা রয়েছে আপনার জন্য। এছাড়া আর কি কীভাবে জানাতে পারবেন?
1: আর আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আজকের পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও, আপনার কথার পোস্টারের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। সেই সঙ্গে 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের মেসেজও করতে পারেন, টেক্সট মেসেজও করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন।
2: বলতে বলতেই ফোন ব্লিঙ্ক করছে, দেখে নেব কে আছেন ফোনে।
1: নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
2: নমস্কার,
3: শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ বলুন।
3: এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আমার একটি প্রাসঙ্গিক বিষয় ধরার জন্য আপনাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি উক্ত বিষয়ে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি মিথ্যার জোর চিরকাল কখনোই বেশি নয়, কারণ মিথ্যার ভিত্তি অত্যন্ত দুর্বল, মানে বল্মুকি স্তূপের মতো। এবং
2: আচ্ছা,
3: সত্যের শক্তি সূর্যের মতো, তাই মিথ্যার পরাজয় সুনিশ্চয় আর সত্যের জয় চিরকালই হয়।
2: বেশ,
3: নমস্কার।
2: বেশ বেশ,
1: তাহলে চলো 2243-8085 এ আপনারা আসছেন আপনাদের কথা নিয়ে। মিথ্যার জোর চিরকালই বেশি, কি মনে করেন? না তা নয়, নাকি হ্যাঁ তাই তো দেখছি। আপনারা আপনাদের মতামত যুক্তি দিয়ে নিয়ে চলে আসুন আমাদের মাধ্যমগুলিতে।
2: যেমন প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে, তিনি লিখছেন, মিথ্যার জোর চিরকালই বেশি। কথাটি শুনতে কঠিন হলেও আমাদের সমাজ ও জীবনের বাস্তবতার সঙ্গে এর গভীর সম্পর্ক আছে। অনেক সময় সত্য কথা সেটা ধীর শান্ত দুর্বল মনে হয়, অন্যদিকে মিথ্যা আত্মবিশ্বাসের সঙ্গে বলা হলে মুহূর্তের মধ্যে অনেক মানুষকে প্রভাবিত করতে পারে। মিথ্যা কথা বারবার বলা হলে কখনো কখনো সেটি সত্য বলে মনে হতে শুরু করে, এখানেই মিথ্যার সাময়িক শক্তি। তবে আমার মনে হয় মিথ্যার জোর যতই বেশি হোক তার স্থায়িত্ব কখনো সত্যের মতো হয় না। মিথ্যা দিয়ে মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়, চিরদিনের জন্য সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যার মুখোশ খুলে যায়, সত্য নিজের শক্তিতে প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রত্যেকের উচিত মিথ্যার সহজ পথ বেছে না নিয়ে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো। সত্য বলার জন্য সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। তাই মিথ্যা যদি দ্রুত জয়ী হয়েও যায়, সেই জয় ক্ষণস্থায়ী। সত্যের পথ কঠিন হলেও তার বিজয় চিরস্থায়ী। প্রদীপ বসা, খাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।
1: অমিতাভ হোর, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা ফেসবুক পেজে লিখছেন, শুভ সন্ধ্যা দিদি ভাইরা। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে মিথ্যার পরাজয় নিশ্চিত। মিথ্যা দিয়ে সত্যকে অস্বীকার করার উপায় নেই, কারণ সত্য সব সময় কঠিন হয়, মেনে নিতে তার জয় সর্বত্র। ধরুন কেহ যখন বলেন সত্য বিনা মিথ্যা বলিব না, যাহা বলিব সত্য বলিব, তখন কতখানি সে সত্যি বলে এটা বিবেচ্য বিষয়। হয়তো কেহ অপরের জন্য মিথ্যা বলে, আবার কেহ নিজের জন্য। আসল কথা, মিথ্যা সহজ আর সত্য বড়ই কঠিন। শুভেচ্ছা রইল, অমিতাভ হোর, গলফ গার্ডেন কলকাতা 33।
2: দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো,
1: নমস্কার, কে বলছেন? বলুন।
4: দেখুন, একটা সত্য জয় সবসময়, কেননা মিথ্যা কথা বলতে গেলে সত্যকে চাপা দিতে অনেক কিছু বলতে হয়, কিন্তু মিথ্যা বলতে বলতে একটা সময় এইরকম হয়ে যায় তার সত্য।

0: পায়ে গেল চলে আসে। নমস্কার প্রত্যেকটা সবাই,
1: অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আবারও আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে।
2: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, মনীষা ও সুস্মিতার শুভ সন্ধ্যা। সত্য মিথ্যা দুটি পথ, কেউ সত্যের পথে আবার কেউ চলার পথে মিথ্যার আশ্রয় নেন। সত্যবাদী যারা তারা সবসময় পবিত্র মনে মাথা উঁচু করে চলেন, বেশ অপরপক্ষে মিথ্যাবাদীরা মিথ্যাচার করে, কিছু সুযোগ সুবিধে সাময়িকভাবে ভোগ করে, যা পরবর্তীকালে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। চোরের মায়ের বড় গলা হলেও শাখ দিয়ে মাছ ঢাকা যায় না।
1: আমরা চলে যাব এবার আমাদের ফেসবুক পেজের মেসেজে। বারবারই বলি, আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের যে বিষয় আপনার কথা, সেই বিষয়টা হচ্ছে মিথ্যার জোর চিরকালই বেশি। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি মনীষা আর সুস্মিতা। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই মনীষা ও সুস্মিতা। আপনাদের সত্য বা মিথ্যা অথবা ভালো বা খারাপ কোনো না কোনো মানুষের গন্তব্যে পৌঁছানোর পথ এমনই হয়, সহজ বা কঠিন, শর্টকাট বা দীর্ঘ কষ্টের পথ। সহজ পথে আকর্ষণ আছে, বিপত্তিও আছে, কিন্তু দীর্ঘ পথে অধ্যবসায়ের দরকার, কষ্টসহ্যের ক্ষমতা দরকার। সত্যতে মানসিক শান্তি আছে। মানুষ আজ শান্তি নয়, সম্পদ চায়, কারণ সররিপু আক্রান্ত। কিন্তু বাস্তব জগতে অল্প সময়ে সম্পদ প্রাপ্তি হয় অসত্য বা মিথ্যা সহযোগিতায়। সেখানে রিপুরা জোট বেঁধে বাস করে, তাই তাদের শক্তি বেশি। মানুষ চোখে যা দেখে তাকেই বেশি বিশ্বাস করে। পাপ পুণ্য স্বর্গ নরক অদেখার ওপর ভরসা কম, বিশেষত যখন পৃথিবীতে ভালো মন্দের বিভাজন অস্পষ্ট। তাই মিথ্যার অতি বাস্তবোচিত চমক মানুষকে চিরকালই টানবেই টানবে। সত্যের ভিতর সম্পদে মানবিক ঔজ্জ্বল্য আছে, কিন্তু সেই ঔজ্জ্বল্য সকলের নজরে আসবে না। এখানে বাস্তব উদাহরণ দরকার। সিনেমায় নায়ক সারাক্ষণ হেরে হেরে অন্তিমে খলনায়ককে পরাজিত করে, কিন্তু তাতে অতীত হয়ে যাওয়া মূল্যবান সময়ের কী লাভ হলো? কর্মফলই আসল। এই জ্ঞানচক্ষুদান ছোটদের আজ কেউ করে না। সংখ্যাতত্ত্বের হিসাবে মিথ্যার পথে শতাংশের হিসাবে বেশি মানুষ, সত্যের শতাংশ কম। মিথ্যাই সার, সত্য অসার, মিথ্যার জোর চিরকালই তাই বেশি। জানাচ্ছেন বন্ধু কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে।
2: চলে যাব মেসেজের দিকে। ফেসবুক মেসেজে কিশোর লিখছেন বালি হাওড়া থেকে। কিশোর লিখছেন, মিথ্যের জোর বেশি তো থাকবেই সত্যকে চাপা দেওয়ার জন্য। এমনিতেই কথায় বলে চোরের মায়ের বড় গলা, না বাজালে মিথ্যে তাকে সত্য কিভাবে সাজাবে সকলের কাছে। তবে মিথ্যে বলে সবসময়, তবে দেরিতে হলেও সত্যের জয় হয়। আপনাদের একটা ঘটনা বলি। শাশুড়ি বৌমার প্রতিদিন ঝগড়া হয়, শাশুড়ি বউকে উল্টোপাল্টা কথা বলে, শাশুড়ি জোরে জোরে চিৎকার করে, পাড়ার লোকজন শাশুড়ির নামে বদনাম করে, ভাবে বউ খুব ভালো, বৌমার গলা পাওয়া যায় না। এক ভদ্রলোক একদিন জানলা দিয়ে দেখেন যে বউ প্রত্যেক দিন শাশুড়িকে মুখ ভেঙায়, বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে। সেদিন থেকে সে জানতে পারে শাশুড়ির থেকে বৌমা আরও খারাপ। সবাই বৌমাকে ভালো বলতো, এবার প্রকাশ্যে এলো সত্যিকারের কে ভালো। চলে যাবো আবারও ফোনের দিকে, চলে দেখে নেবো কে এসছেন। হ্যালো,
1: বলুন। বলুন।
3: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
3: দেখুন, সত্য সর্বদা শক্তিমান, কারণ সত্যি সৃষ্টি করে, আর মিথ্যে সর্বদা দুর্বল, সে কিন্তু ধ্বংস করে। কারণ যে ভয় পায়, সে ভয় থেকে বাঁচার জন্য ওই মুহূর্তে তাকে মিথ্যের আশ্রয় নিতে হয়, না হলে সে হয়তো বাঁচতে পারবে না। এবার মিথ্যের আশ্রয় নিয়ে দেখা যায় যে তার ভিতরে একটা মিথ্যের নেশা তৈরি হয়ে যায়। এরকম আমাদের এখানে একটা বাস্তব ঘটনাই আমি বলছি, তুলে ধরছি, যে একজন ছোট্টবেলার থেকে আজকের দিন পর্যন্ত তার বয়স হয়ে গেছে প্রায় 75+, জীবনে কোনোদিন সে আজ পর্যন্ত একটি সত্য কথা বলেছে বলে আমার মনে হয় না। এখন তার এমনই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে মিথ্যে কথা বলতে বলতে বলতে, যে বেশ কিছু মানুষ মানে তাকে গুরুদেব মনে করে। তার একটাই কারণ, তার মুখের মিষ্টি ভাষা আছে, মিষ্টি কথা আছে, এবং মিথ্যে শুনতে তাকে বাধ্য করায়। কারণ হয়তো কাউকে চা খাইয়ে, বিস্কুট খাইয়ে, মিষ্টি খাইয়ে, মুখে গল্প শুনিয়ে তার কথাগুলো বাধ্য করায় শোনাতে। এখন তার মেন্টালি এমনই সমস্যা দাঁড়িয়ে গেছে যে একটা মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে, তার কোনো ওষুধে তার কাজ করছে না। তার একটাই মাত্র রোগ, সেটা হচ্ছে মিথ্যে কথা বলা।
1: এটা সত্যি একটা বড় রোগ,
3: কোন ট্রিটমেন্ট নেই। অর্থাৎ সত্যি হচ্ছে সর্বদা শক্তিমান, সে সৃষ্টি করে, আর মিথ্যে সবসময় ধ্বংস করতে করতে নিজেকেই একদিন ধ্বংস করে ফেলে। নমস্কার,
1: অনেক ধন্যবাদ।

0: বন্ধু চলে যাই আমাদের ফেসবুক পেজের মেসেজে। এস এন মণ্ডলব্যাপী কোড়াঘাটি সন্দেশখালী থেকে লিখছেন, নমস্কার শুভ সন্ধ্যা মনীষা দিদি ও সুস্মিতা দিদি, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই। মিথ্যার জোর চিরকাল বেশি এমন কথা শুনলে পরে মুখের ফুটে ওঠে একটু হলেও মৃদু হাসি। মিথ্যার জয় ক্ষণস্থায়ী কিন্তু সত্যের জয় দীর্ঘস্থায়ী। আসে যদি বিপদ ভয় মিথ্যা কথা বলতে যে হয়, এমন মানুষ খুঁজে যে পাই কারণ ছাড়াই মিথ্যা ছড়ায় ভরসা রাখে সোশ্যাল মিডিয়ায়। সিস্টেমে তো অনেক চুরি তর্ক বিতর্ক নানান বুলি, সত্য ঢেকে মিথ্যা বানায় অপরাধী মুক্তি পায় বিনা দোষে সাজাও হয়। ধর একদিন পড়বে নিশ্চয় সত্যের ঠিক হবেই জয়, ছড়ার মতো করে তিনি সোজা কথাটা বলেছেন। আসলে মিথ্যেটা না খুব লাউড, মিথ্যে যারা বলে তারা খুব জোরের সঙ্গে চিৎকার করে হইচই করে বলে, তারা এক্সপোজার অনেক বেশি নেয়, সত্য সবসময়ই চুপচাপ।
1: চলে যাব পরের মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন, সুস্মিতাদি মনীষাদি দুজনকেই নমস্কার। বর্তমান সময় মিথ্যা এতটাই প্রতিষ্ঠিত যে সত্যকে ভালো না বাসলে তাদের চেনার উপায় থাকে না। মহাভারতের কর্ণ দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার সময় নিজের আসল পরিচয় গোপন করেছিলেন। এই মিথ্যার জোর তাকে শিক্ষা পেতে সাহায্য করলেও জীবনের শেষ মুহূর্তে সেই মিথ্যার খেসারত তাকে দিতে হয়েছিল। সত্যমেব জয়তে নানহৃতং, অর্থাৎ সাময়িকভাবে মিথ্যার জোর বেশি মনে হলেও শেষ পর্যন্ত সত্যের জয় হয়। Truth will come to light. আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন।
0: চলে যাই আমাদের ফোনের কে আছেন তার কথায়। এই মুহূর্তে ফোনে কেউ নেই, চলে যাই পরের প্রশ্ন। বন্ধুর লেখায় শুভদত্ত দত্তপুকুর থেকে লিখছেন, আমি দত্তপুকুর থেকে শুভদত্ত বলছি। আজকের বিষয় মিথ্যার জোর চিরকালই বেশি, এর সাথে আমি একেবারেই একমত নই। সাময়িকভাবে হয়তো মিথ্যার ঝলকানি অনেক বেশি মনে হয় এবং তা খুব দ্রুত ছড়িয়েও পড়ে, কিন্তু একটা মিথ্যাকে ঢাকতে আরও 100টা মিথ্যা বলতে হয়, ফলে মিথ্যার ভিত সবসময় খুব দুর্বল থাকে। অন্যদিকে সত্য হয়তো শুরুতে একটু কঠিন বা ধীরগতির মনে হয়, কিন্তু দিন শেষে সত্যেরই জয় হয়। সত্য তো অন্যদিকে সত্য হয়তো শুরুতে কঠিন বা ধীরগতির মনে হতে পারে, কিন্তু দিন শেষে সত্যের জয় হয়। মিথ্যার জোর কেবল সাময়িক কিন্তু সত্যের জোর চিরস্থায়ী। আপনাদের অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, ধন্যবাদ আন্তে শুভদত্ত দত্তপুকুর।
1: চলে যাব ফোনে দেখে নেব কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার।
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: বলুন।
2: হ্যাঁ দিদি, বিষয়টা একটু বলবেন, আমি শুনতে পাইনি।
0: আপনি মিথ্যার জোর চিরকালই বেশি।
2: হ্যাঁ
0: মিথ্যার জোর চিরকালই বেশি,
2: বিদ্যার জোর
0: না? আপনি একটু শুনে আসুন, না শুনে আসলে কিন্তু এইভাবে এসে জিজ্ঞাসা করবেন বিষয় কি আর আপনি ইনস্ট্যান্ট বলতে শুরু করবেন, তার চাইতে আপনি একটু শুনে আসুন অনুষ্ঠানটা।
1: চলে যাব পরের মেসেজে। পরমা মিত্র ভবানীপুর থেকে লিখছেন, মিথ্যার জোর চিরকাল বেশি নয়, তবে তার শব্দটা অনেক সময় সত্যের চেয়ে জোরালো হয়। মিথ্যা দ্রুত ছড়ায়, মানুষকে সহজে উত্তেজিত করে, সাময়িকভাবে সত্যকে আড়াল করে দেয়, কিন্তু মিথ্যার সবচেয়ে বড় দুর্বলতা তাকে টিকিয়ে রাখতে বারবার নতুন মিথ্যার আশ্রয় নিতে হয়, সত্যের সে দায় নেই। তাই মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু দীর্ঘ পথ চলার ক্ষমতা সত্যেরই বেশি। শেষ পর্যন্ত সময় ঠিক করে দেয় কোনটা মুখের ছিল আর কোনটা সত্য ছিল।
0: চলে যাই রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে আমাদের ফেসবুকে লিখছেন, মিথ্যা খুব অদ্ভুত এক জিনিস, সবাই বলতে পছন্দ করে কিন্তু অনেকেই মিথ্যা শুনতে পছন্দ করে না। মানুষ যতই মিথ্যা বলুক না কেন, শেষ পর্যন্ত তার মিথ্যা ধরা পড়ে যায়। আপনি যখন সত্যের চেয়ে বেশি মিথ্যা বলবেন, তখন লোকেরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে। মিথ্যা বলে ভালো হওয়ার চেয়ে সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো। যদি প্রয়োজন হয় কখনো মিথ্যা সহ্য করুন, কিন্তু মিথ্যা বাদীকে বিশ্বাস করবেন না। যে মানুষ অবলীলায় মানুষকে মিথ্যা কথা বলতে পারে, সে খুব সহজেই একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে জড়াতে পারে। পৃথিবীর কাছে যতই মিথ্যা কথা বলুন, নিজের কাছে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা দিয়ে নির্দিষ্ট একটি মুহূর্ত পার করা যায়, কিন্তু সত্য থাকবে আজীবন। তাই বলি, মিথ্যার জোর কখনো কোনো কালেই বেশি হতে পারে না।
1: দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি শুভজিৎ বলছি পিলকড়িয়া থেকে।
0: ব্যাপারটা
3: হচ্ছে যে চিরকালই বেশি নয়, ইদানিং একটু বেশি হয়েছে। মানে প্রথম কথা হচ্ছে, আগেকার দিনে লোকেদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা অনেকই কম ছিল। কিছু বছর আগেও, ধরুন 30-40 বছর আগেও হয়তো এই প্রবণতা ছিল না। এখন ডিজিটালে যে এমন হয়েছে, আমরা যতটা শো অফ করতে চাই হয়তো মানুষও সেটা চায় যে দেখতে বা শুনতে। এবার মিথ্যে কথা বলার ব্যাপারটা হচ্ছে যে কনভিন্সিং পাওয়ারটা খুব থাকতে হবে। মানে আপনাকে বোঝাতে হবে যে এই পুরোটাই কিন্তু, মানে সূর্য পশ্চিম থেকে উঠছে, এটা আপনাকে কিন্তু কনভিন্সিংলি বলতে হবে, তবেই সেই মিথ্যেটা সত্যি বলে হবে। এবার এখনকার ট্রেন্ডটা হচ্ছে যে মিথ্যে কথা

0: এত বেশি একটা একটা এমন একটা প্যারামিটারে চলে গেছে যে সত্যটা ঢাকা পড়ে যাচ্ছে, এবং যারা সত্যি বলতে পছন্দ করেন তাদের কিন্তু খুব স্ট্রেসফুল লাইফ, কারণ তাদের এত চ্যালেঞ্জেস আর স্ট্রাগলস দিয়ে পাস করতে হয়। আমরা আমাদের প্রত্যেকটা মানে ধরুন দৈনন্দিন জীবনেও দেখেছি আমরা না হাঁপিয়ে উঠছি, মানে অনেস্ট থাকতে গিয়ে, হার্ড ওয়ার্কিং থাকতে গিয়ে, সত্যি কথা বলতে গিয়ে আমরা এত বেশি ড্রেনড আউট হয়ে যাচ্ছি, এক এক সময় মনে হয় যে দরকার নেই এত সত্যি কথা বলা, আমরা কি পাচ্ছি। কিন্তু এন্ড অফ দ্য ডে গড সিজ দ্য ট্রুথ বাট ওয়েট, এটা কথা আছে তো, যারা ভগবান বিশ্বাস করেন সেক্ষেত্রে সত্যিটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, এবং সত্যির যে সুইটনেস বা সত্যির যে সার্থকতা সেটা কোনোদিন চেঞ্জ হবে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট কি এখন হয়তো মিথ্যের জায়গাটা অনেকটা বেশি হয়ে গেছে।
1: অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আমাদের।
2: চলে যাব পরের মেসেজে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মিথ্যের জোর সাময়িক, যেটি সত্যের ন্যায় নিষ্ঠার দ্বারা চিরকালের জন্য বিলীন হয়ে যায়। আবার একটু ফেসবুক মেসেজের দিকে চোখ রাখি।
1: হ্যাঁ, এবার যিনি লিখছেন তিনি হচ্ছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা মনীষা ও সুস্মিতাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, মিথ্যার জোর চিরকালই বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। কথায় আছে চোরের মায়ের বড় গলা, আর এখন তো মিথ্যার যুগ, সত্য কথা বললে এখন কাজ হয় না, তাই মানুষ মিথ্যে আশ্রয় নিয়ে কাজ করে। তবে একটা কথা বলবো, সবাই তো খারাপ নয়। যদি পুরোপুরি মিথ্যার যুগ হয়ে যায় তাহলে রাত দিন হতো না, তবে সত্যকে মিথ্যা দিয়ে কোনো দিন ঢাকা যায় না। যে মিথ্যা সে মিথ্যা, যে সত্য সে ধ্রুব সত্য। তাই ছোট করেই আমি বললাম, নমস্কার ধন্যবাদ।
2: চলে যাব পরের মেসেজের দিকে। আচ্ছা, তার আগে ফোন এসেছে, একটা ফোন নিয়ে নিই।
1: কে আছেন?
2: হ্যালো,
1: নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন বলুন?
3: হ্যাঁ, আমি আলমবাগ হুগলি থেকে মোহাম্মদ মোহাম্মদ সিং বলছি।
1: বলুন।
3: দেখুন, এখন তো মিথ্যা মানে মিথ্যারই জয় বেশি, এখন সত্যটা টেক খাচ্ছে না, এখন এমন পরিস্থিতি সোশ্যাল মিডিয়া থেকে আজ থেকে দেখুন সব দাঁড়ি, মানে মিথ্যাটাই জয় এখন।
2: বেশ,
3: নমস্কার।
2: চলে যাব পরের মেসেজে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, মিথ্যার জোর বেশি হলেও ক্ষণস্থায়ী বালির বাঁধ যেমন, সহজে বানানো চটকদারি কথায় ফাঁদে বশীভূত এমন, কত ঘটনা ঘটে রোজ মিথ্যার আশ্রয়ে সমাজে যত্রতত্র, নানান রকম শাস্তি জরিমানার সঙ্গে আরও জিনিসপত্র, ভিড় হলেও সত্যির উদ্ঘাটনে মিথ্যার আস্ফালন যায় কমে, সত্য প্রকাশে মিথ্যার জোর এক মুহূর্তে শূন্যে নামে, মিথ্যার জোর চিরকালই বেশি কথাটি একদম ঠিক নয়, সত্যের কাছে এসে বারে বারে তাকে বিলীন হতে হয়।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, মিথ্যা কথা মিথ্যা সাক্ষী মিথ্যা অভিযোগ, এরা তিন বন্ধু থাকে একটি পাড়ায়, কে আছে যুক্তি দিয়ে এদেরকে হারায়, এদের গলার জোর বেশি, আছে টাকার গরম, ভালো লোক এদের ভয় লুকিয়ে থাকে, আপন মনে ঈশ্বরকে ডাকে, সত্য দিয়ে মিথ্যাটাকে করতে হবে জয়, কিন্তু এ কাজ মোটেও সহজ নয়।
2: চলে যাবো আবার ফোনে, ব্লিঙ্ক করছে ফোন, দেখে নেবো কে আছেন। হ্যালো,
4: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
4: আমি হাওড়া জেলার পাঁচলা থেকে বলছি, আমার নাম পারমিতা রায়।
1: বলুন,
4: আজকের আপনাদের প্রশ্ন, সত্যের জোর বেশি না মিথ্যের জোর বেশি? অবশ্যই সত্যের জোর বেশি। মিথ্যে যদি আজকে বলে, আজ থেকে দু বছর পরে হলেও সেই মিথ্যেটা কিন্তু বেরিয়ে আসবে, তাই মিথ্যের জোর বেশি এটা বলতে পারবো না। মিথ্যের দিকে কিন্তু অনেকজন থাকে, সত্যের দিকে কিন্তু একজনও থাকে না। হিসাব মতো 200 জন যদি মিথ্যের দিকে থাকে তাহলে 2 জন সত্যির দিকে থাকে। এই সত্যির দিকে চেঁচামেচি করার প্রয়োজন হয় না, সত্যি জানে যে একদিন না একদিন তার জয় হবে।
1: ধন্যবাদ। আসলে সত্যের জন্য না লড়াইটা অনেক বেশি করতে হয়, অত খাটুনিতে কেউ যেতে চায় না, মিথ্যে দিয়ে অনেক সহজে এগিয়ে যাওয়া যায়। চলে যাই
2: পরের মেসেজে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, মিথ্যার জোর সাময়িকভাবে বেশি মনে হলেও তা ক্ষণস্থায়ী, সত্যের আলো ধীরগতির হলেও শেষ পর্যন্ত মিথ্যার অন্ধকারকে সত্যের আলো চিরতরে দূর করে, সমাজে মিথ্যার প্রভাব দ্রুত বিস্তার লাভ করে কিন্তু তার স্থায়িত্ব থাকে না, সত্যের পথ কঠিন ও মন্থর তবে সত্যের শিকড় অনেক গভীরে প্রথিত থাকে, সাময়িক জয় মিথ্যার হতেই পারে কিন্তু চূড়ান্ত বিজয় সবসময় সত্যের হয়, পরিশেষে বলা যায় মিথ্যা হয়তো সাময়িকভাবে পথ জিতে নেয় বা জয়ী বলে মনে হয় কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় সত্য, সত্যের আলোয় মিথ্যার অন্ধকার টিকে থাকতে পারে না, তাই জীবনের দীর্ঘ লড়াইয়ে একমাত্র ভরসা সত্যের পথ। আপনারা খুব ভালো থাকবেন সবসময়।
1: ছোট্ট একটা মেসেজ শীষ মোহাম্মদ পাঠিয়েছেন আমাদের ফেসবুক পেজে, চোরের মায়ের বড় গলা, আমরা সবাই মানি মিথ্যার জোর চিরকাল বেশি,

0: আমরা জানি। মিথ্যা বলে যে বেশি চেঁচায় সে, সত্যর পথ ধারালো খুঁড়ের মতো, মিথ্যা সে পথে চলতে বারবার হুঁচট খায়।
1: চলে যাব পরের মেসেজে। ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখছেন, আমার মতে মিথ্যার জোর বেশি কিন্তু চিরকালের নয়, কারণ না মিথ্যার জোর কেন বেশি না, সত্য যাচাই করতে সময় লাগে, মিথ্যা এক সেকেন্ডে ভাইরাল, শুনতে মিষ্টি, মানুষ যেটা শুনতে চায় মিথ্যা সেটাই বলে, মিথ্যাবাদীদের লজ্জা কম তাই জোরে বলে। আর কেন চিরকাল টেকে না জানেন, কারণ মিথ্যা যতই বড় হোক একদিন ধরা পড়বে। সত্যির ভীত পাথরের মতো, মিথ্যের ভীত বালির মতো, শেষ হাসিটা সত্যিই হাসে। আমি শেষে একটাই কথা বলবো, মিথ্যের জোর যা সাময়িকভাবে বেশি, সত্যের জোর চিরস্থায়ী।
0: তাহলে চলে যাই আমাদের ফোনে, কে আছেন দেখি। নমস্কার।
1: হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
1: বলুন।
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাকের আলী বলছি। টপিকটা খুবই সুন্দর দিয়েছেন, আর দুই দিদিভাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো সত্যি এখন কিন্তু মিথ্যার জয় কিন্তু সব থেকেই বেশি, কিন্তু সেটা কিন্তু সাময়িক, কিন্তু যদিও সেই মুহূর্তে হয়তো জয়লাভ করা যাবে, মিথ্যে কথা বলে সেই মুহূর্তে পরিত্রাণ পাওয়া যাবে ঠিকই, কিন্তু সত্যের যে একটা জয় আছে, সেই জয়টা যখনই ফুটে উঠবে তখন কিন্তু সেই মিথ্যাটা লজ্জাপতি গাছের পাতার মতো ঝিমিয়ে যাবে, তখন কিন্তু তার কোনো অস্তিত্ব থাকে না, থাকবেও না। কিন্তু সত্যের জয় সর্বত্র থাকছে, থাকবে, চিরকাল থাকবে। নমস্কার।
0: সত্যের জয় শুনতে খুব ভালো লাগলো, বাস্তবে আমরা দেখি একটা সাজানো গোছানো মিথ্যা খুব সহজেই মানুষকে বোকা বানায়। সত্য অনেক সময় তেতো হয় বলে মানুষ তা সহজে মানতে চায় না, আর ঠিক সেই সুযোগেই মিথ্যা খুব মিষ্টি আর আকর্ষণীয় রূপ নিয়ে বাজিমাত করে দেয়। আজকাল তো যে যত সুন্দর করে মিথ্যা বলতে পারে সমাজে সে তত বেশি সফল বা প্রভাবশালী, তাই বাস্তব জগতে সত্যিই মিথ্যার জোর একটু বেশি বলেই মনে হয় আমার। আসলে পুরো বিষয়টাই তো খুব আপেক্ষিক, কিছুক্ষণ মনে হয় হয়তো, কিন্তু এটা তো ঘটনা, সত্য কখনোই টলে না, মিথ্যার কিন্তু একটা অবসান আছে। যাই হোক, আমরা জানি না, সবটাই তো মানুষের অভিজ্ঞতার নিরিখে আমরা বিচার করি।
1: চলে যাব পরের মেসেজে, তবে তার আগে ফোনে দেখে নেব কে আছেন। হ্যালো, কে আছেন?
3: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
3: শুভ সন্ধ্যা দিদি ভাই। আমি ছাবড়াকোন নাচনকোনা ছাবড়াকোন বাঁকুড়া থেকে বলছি, প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
1: বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, দেখুন একটা সত্যকে ঢাকতে গিয়ে দশটা মিথ্যা কথা বলতে হয়, এবং মিথ্যা কথা বলতে বলতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। যেমনি আমি হয়তো কোনো সময় দুপুরবেলায় আমি কন্ট্রাক্টরি করি, তো হয়তো দুপুরবেলায় এসে একটু শুয়ে আছি, হ্যাঁ কেউ আমাকে ডাকছে, তো আমার ছেলেকে আমি বলি যে তুমি বল যে বাবা নেই, তো সে ওই মিথ্যা কথাটা বলতে পারে না, সে গিয়ে বলে বাবা বললো বাবা ঘরে ঘুমাচ্ছে, বা সেই সত্য কথাটা বলে দিল। আর সে এবারে আমার সেই ঘুমটা মানে কাঁচা ঘুমটা ভাঙিয়ে সেই জায়গায় উঠে তার সাথে কথা বলতে হলো। এই যে জিনিসটা দিদি ভাই, আমরা আমার ছেলেকে এত শেখাচ্ছি যে মিথ্যা কথা, সে কিন্তু সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলবে না। এই হচ্ছে দেখুন আমাদের ঘরের মানে আবহাব দিদি ভাই, এই জায়গা থেকে আমি দেখছি যে না, একটা মিথ্যা কথা বলতে গেলে চারটে আরো মিথ্যা কথা বলতে হবে, তার থেকে সত্যি কথাটাই বলা ভালো। তাই বলছি যে সত্যি কথাই বলবি,
0: ঠিক আছে, সত্যি কথায় জটিলতা কম, সোজা কথা।
1: চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপ মেসেজে বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে লিখছেন, ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, মিথ্যার বড়াইকারী যারা তাদের শুধু এড়িয়ে চলা, সুকৌশলে মিথ্যা ভাষণে সাময়িক স্বস্তি হয়, এদের মুখে একটি স্লোগান জয় মিথ্যার জয়, মিথ্যার জোর মেকি নিতান্তই ক্ষণস্থায়ী, মিথ্যার জোর ঠুনকো হয় না দীর্ঘস্থায়ী, মিথ্যার জোর মায়ের নয় মাসি পিসিদেরও নয়, সত্যের আলোকবর্তিকায় অবশ্যই তা বান ভাসি। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে লিখছেন।
0: সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, মিথ্যার জোর চিরকাল বেশি, মিথ্যার জোর অনেক সময় সত্যের চেয়েও বেশি মনে হয়, মিথ্যা মুহূর্তের মধ্যে মানুষকে বিভ্রান্ত করতে পারে, কান ভারী করতে পারে, আর সত্যকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে, কিন্তু মিথ্যার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার পায়ের নিচে মাটি থাকে না, সত্য হয়তো ধীরে এগোয়, অনেক বাধা পেরিয়ে সামনে আসে, কিন্তু একবার প্রকাশ্যে এলে তাকে আর সহজে চাপা দেওয়া যায় না, তাই মিথ্যার দাপট দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মিথ্যার আওয়াজ যতই জোরালো হোক সময়ের কাছে সত্যের শক্তি শেষ পর্যন্ত বড়। ভারী ভালো লিখেছেন, আপনার মতো করে আপনি যা বিশ্বাস

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
3: ঘড়ির কাঁটা বলছে রাত 9:31। আপনি শুনছেন আরোগ্য, আপনার সঙ্গে স্টুডিওর প্রান্তে রয়েছে সুস্মিতা আর মনীষা। এবং আজ আপনার যে সমস্যা নিয়ে আমরা যার কাছে হাজির হব, সেই মানুষটিও আমাদের সঙ্গে রয়েছেন, ডাক্তার শুভম ভট্টাচার্য। তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি একজন রক্তের রোগ বিশেষজ্ঞ, অর্থাৎ আমরা যাকে বলি হেমাটোলজিস্ট। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
4: ডাক্তারবাবু, রক্ত হলো তো জীবনের মূল চালিকা শক্তি, আর এই রক্তের কোনো উপাদানের পরিবর্তনের ফলে তৈরি হয় নির্দিষ্ট কিছু রোগ। এ বিষয়ে বিস্তর আলোচনা এবং সচেতনতার আমাদের প্রয়োজন। আজকের সচেতনতাই কালকের সুস্থ জীবনের সূচনা করবে। আর এমনই সব শরীর সংক্রান্ত বিষয়ে জেনে নিতে আমরা আছি আরোগ্যতে। চলে আসি, আপনারা জানেন নিয়মিত 100.1 FM গোল্ডে মঙ্গলবার রাত 9:30 মানে আরোগ্য। আর আজ আমাদের আলোচনার বিষয়ে, যেমনটা মনীষা বলল, সিকল সেল অ্যানিমিয়া। স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন, উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর শুভম ভট্টাচার্য, হেমাটোলজিস্ট, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
3: আপনার যা প্রশ্ন রক্ত সংক্রান্ত অসুখের সবই করতে পারেন। আজ ফোন করবেন 2243-8085 এই নম্বরে। এছাড়া আমরা কিন্তু একযোগে লাইভে রয়েছি আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে, সেই লাইভে এসেও আপনি আপনার প্রশ্ন করতে পারেন।
4: 9903 এই নম্বরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের টেক্সট মেসেজ করুন। আজকের এই রক্ত সংক্রান্ত অসুখের বিষয়, কঠিন একটু নামটা সিকল সেল অ্যানিমিনিয়া, অ্যানিমিয়া বিষয়টা কিছুই না, রক্তের উপাদানের কিছু না কিছু পরিবর্তনে নানান রকম রক্তের রোগ আমাদের মধ্যে আসে, সেটা মূলত জিনগত। আমাদের তাহলে আজকে সোজাসুজি আমরা চলে যাব ডাক্তারবাবুর কাছে।
3: প্রথম যে প্রশ্নটা নিয়ে শুরু করবো, যে সিকল সেল অ্যানিমিয়া, নামটা তো সিকল সেল, বিষয়টা কি,
4: এরকম হলো কি করে নামটা?
5: খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, আমাদের প্রায় 115 বছর পিছিয়ে যেতে হবে। যেতে হবে শিকাগো শহরে, যে শহর বিখ্যাত স্বামী বিবেকানন্দের জন্য। 1910 খ্রিস্টাব্দে একজন হেরিক বলে একজন ডাক্তারবাবু, তার কাছে একজন ডেন্টাল স্টুডেন্ট এসেছিলেন কয়েকদিনের জ্বর নিয়ে। তার রক্ত পরীক্ষা করতে গিয়ে তিনি চমকে উঠলেন, রক্তের মাঝখানে একটা কাস্তে আকৃতির কী ঘোরাফেরা করছে। শুধু একটা নয়, ওই রকম দেখতে অজস্র রকমের উনি কিছু সেল দেখতে পেলেন, কিছু রক্তের কোষ দেখতে পেলেন, লোহিত কণিকা। দেখতে দেখতে এরকম আরও অনেক রুগী ওনার চেম্বারে আসতে লাগলো, যাদের রক্তে ঠিক এই রকম কাস্তে আকৃতির বা সিকলস আকৃতির লোহিত কণিকা দেখতে পেলেন। যেহেতু তাদের হিমোগ্লোবিন কম ছিল, তাই তিনি সেই অসুখের নাম করলেন সিকল সেল অ্যানিমিয়া। আস্তে আস্তে যত বিজ্ঞান অগ্রগতি হলো, দেখা গেল একটা বিশেষ জিনের পরিবর্তনের জন্য আমাদের শরীরে যে বিটা গ্লোবিন চেন থাকে, তার একটা বিশেষ অংশে কিছু জিনের পরিবর্তনের জন্য যে আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল থাকে, সেটি ওই রকম সিকল সেল আকৃতির হয়ে যায়। আস্তে আস্তে এই ঘটনার প্রায় 50 বছর পরে 1956 সালে এই অসুখটার সম্পূর্ণ গতি প্রকৃতি বোঝা গেল, এবং বোঝা গেল যে সিকল সেল অ্যানিমিয়া ঠিক কীভাবে হয়। এই নামটি যে সিকল সেল অ্যানিমিয়া হয়েছে, তার উৎপত্তি ওইখান থেকেই, একটা বিশেষ ধরনের রক্তের কোষ যেটা

0: সিকল আকৃতির হয়ে যায়, বিশেষত ইনফেকশন হলে।
1: এই যে সিকল সেল অ্যানিমিয়া, এর উপসর্গগুলো কি কি, মানে কি দেখে বোঝা যাবে যে এরকম একটা অসুখে ভুগছেন মানুষটি?
0: সিকল সেল অ্যানিমিয়ার উপসর্গ বলতে প্রথম উপসর্গ যেটা হয় সেটা হচ্ছে ইনফেকশন বা একটা প্রচণ্ড গা হাত পায়ে অসহ্য ব্যথা। এই সিকল সেল অ্যানিমিয়ার উপসর্গ যেগুলো একটি মানুষ হঠাৎ করে ছোট থেকে আমরা দেখেছি যে প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, গোটা শরীরে ব্যথা, বুকে ব্যথা, মুখে ব্যথা, এগুলো করে শুরু করে তার উপসর্গ, আস্তে আস্তে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেই ব্যথা ছড়িয়ে পড়ে।
2: এই যে সিকল সেল অ্যানিমিয়া, বহু লোক আছে, আপনি বলছিলেন যে যিনি প্রথম আবিষ্কার হয়েছে যার রক্ত দিয়ে, তিনিও তো জানতেন না তিনি সিকল সেলের শিকার। এই যে সিকল সেল অ্যানিমিয়া দীর্ঘদিন ধরে একজন তার শরীরে বহন করছেন, অথচ তিনি জানতেই পারছেন না তিনি এই রোগের শিকার, কিভাবে তিনি বুঝবেন তার সিকল সেল অ্যানিমিয়া আছে?
0: ঠিক, এই যে বোঝার জন্য তাদের একটু সচেতন হতে হবে যে সিকল সেল অ্যানিমিয়া হলে কী কী ঠিক তার উপসর্গ শরীরের হতে পারে। যদি একটি মানুষ সচেতন হন যে তার এই এই লক্ষণ আছে, অতএব সিকল সেল অ্যানিমিয়ার জন্য যে পরীক্ষা সেগুলো করা হয়, তবেই তিনি জানতে পারবেন। লক্ষণ বলতে সাধারণত দেখা যায় যে ছোট থেকে বাচ্চাদের গা হাত পায়ে শরীরে অসহ্য রকমের একটা ব্যথা হয় এবং সে ব্যথা কোনো কিছুতেই ওষুধ খেয়ে কমে না। জ্বর হলে সাধারণ গা হাত পায়ে ব্যথা আমাদের সকলেরই হয়, কিন্তু সে একেবারে মারাত্মক ব্যথা। তার সঙ্গে হিমোগ্লোবিন কমে যায়, তার সঙ্গে জন্ডিস হয় এবং তার সঙ্গে কারোর কারোর ক্ষেত্রে ব্রেনে স্ট্রোক জাতীয় উপসর্গ হতে পারে, হাড় ভাঙার মতো অসহ্য বেদনা হতে পারে এবং গোটা শরীরে ইনফেকশন হতে পারে। আরও অনেক সিকল সেলের উপসর্গ আছে, আমরা আসবো সেগুলো যথাসময়ে। মোটামুটিভাবে এগুলো জানলে আমরা বুঝতে পারবো যে তার সিকল সেল অ্যানিমিয়া হতে পারে এবং উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করলেই সেটা ধরা সম্ভব।
1: একজন রোগীর মধ্যে এই রোগের লক্ষণগুলো সাধারণত কত বয়স থেকে দেখা দিতে পারে?
0: খুব ভালো প্রশ্ন। এর ধরা পড়ার কোনো বয়স নেই। সাধারণতভাবে সিকল সেল অ্যানিমিয়া আমরা দুরকমভাবে দেখি। একটা হচ্ছে যাদের দুটো জিনই শরীরে সিকল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত, আরেকটা হয় যাদের একটি জিন সিকল সেলের এবং আরেকটি জিন বিটা থ্যালাসেমিয়া বা অন্যান্য হিমোগ্লোবিনোপ্যাথি দিয়ে আক্রান্ত। সাধারণত দেখা গেছে যাদের দুটো জিনই সিকল সেল অ্যানিমিয়া দিয়ে আক্রান্ত, তারা খুব ছোট বয়সে, 5-6 বছর বয়সের মধ্যে ধরা পড়ে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একটি ঘটনার কথা এখানে উল্লেখ না করলেই নয়, একটি বাচ্চা এসেছিল আরামবাগ থেকে, তার ভাইকে নিয়ে এসেছিল, মানে বাবা মা এসেছিলেন, একটি দিদি এবং ভাই দুজনকে নিয়ে। ভাইটির হঠাৎ করে প্যারালাইসিস হয় এবং একটা দিকের অঙ্গ পুড়ে যায়, তার বয়স 6 বছর। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে সেই বাচ্চাটির সিকল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত এবং সেখান থেকেই তার এই জটিলতা হয়েছে। যেহেতু সঙ্গে তার বোন ছিল এবং এটা জন্মগত অসুখ, সেই দিদিটির বয়স তখন প্রায় 12 বছর, তাকে পরীক্ষা করা হলো, তার কিন্তু কোনো উপসর্গ নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল সেই একই অসুখে সে আক্রান্ত। তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যৎ জীবনে সে কিন্তু আর তার কোনো উপসর্গ হয়নি, সে আজও একটি সুস্থ জীবন যাপন করছে, মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করে যায় আউটডোরে এসে। তখন ভালো লাগে যে একটা অসুখ থাকা সত্ত্বেও তাকে একটা সুস্থ জীবন যাপন এর অধিকার সে পেয়েছে।
2: ধরা যাক আমার সিকল সেল অ্যানিমিয়া কোনো পরিচিতের ধরা পড়লো বা কারোর ধরা পড়লো, তার প্রাথমিক পদক্ষেপ কী হবে, তিনি কোন ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেলে এই সুস্থ জীবনটা পাবেন যার কথা বললেন আপনি?
0: সিকল সেল অ্যানিমিয়া প্রথম হচ্ছে ডায়াগনোসিস, যে সিকল সেল অ্যানিমিয়ার উপসর্গ হলে আমরা ডায়াগনোসিস করব এবং অবশ্যই বাবা মার সঙ্গে তার রক্তের মিলিয়ে দেখতে হবে যে বাবা মা এবং বাবা মা বাহক এবং বাচ্চাটি সেই সিকল সেলের অসুখ আছে কি না। প্রথম হচ্ছে সিকল সেল অ্যানিমিয়াতে এই যে উপসর্গগুলো বলা হলো, অসম্ভব গায়ে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, আরও বিভিন্ন উপসর্গ, সেগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, সেগুলো কী করে আমরা এই বাড়াবাড়ি বা কমপ্লিকেশনসগুলো কী করে আমরা না করে থাকতে পারি। প্রথম হচ্ছে তাদের যথোপযুক্ত পরিমাণে শরীরটাকে হাইড্রেটেড রাখতে হবে, জল খেতে হবে। ইনফেকশন এই সিকল সেল অ্যানিমিয়া

0: বাড়াবাড়ি বা ক্রাইসিসের প্রধান কারণ। সুতরাং ইনফেকশনগুলোকে আটকাতে হবে, ভ্যাকসিন নিতে হবে, অনেক ভ্যাকসিন আছে, বিভিন্ন ভ্যাকসিন নিলে যে যে ভ্যাকসিনের থেকে যে যে ইনফেকশন থেকে বাড়াবাড়ি হতে পারে সেই সেই ভ্যাকসিন নিতে হবে, এবং সচেতন থাকতে হবে যে যে উপসর্গগুলো হতে পারে তার সামান্যতম যদি আসে তখন চিকিৎসকের কাছে গেলে অনেক বড় বাড়াবাড়ি আটকানো যায়।
1: এই যে এত উপসর্গের কথা বলা হচ্ছে, উপসর্গগুলো ঠিক কী কী, আর ছোটদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে কি উপসর্গগুলো আলাদা হয় কোনোভাবে?
0: খুব ভালো প্রশ্ন। উপসর্গ তো অনেকই আছে। আমরা যদি বলি যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সিকল সেলের উপসর্গ হতে পারে, মাথা থেকে যদি শুরু করা হয় তাহলে স্ট্রোক বা প্যারালাইসিস সিকল সেলের প্রধান উপসর্গ। কারণ সিকল সেল আমরা শুনলাম যে রেড সেলগুলো কাস্তে আকৃতির হয়ে যায় এবং সেগুলো রক্তবাহী নালীগুলিকে বন্ধ করে দেয়, ফলে রক্ত পৌঁছতে পারে না বিভিন্ন জায়গায়। ব্রেনের মধ্যে যদি রক্ত না পৌঁছয় তখন স্ট্রোক হতে পারে এবং প্যারালাইসিস হতে পারে। ঠিক সেরকমভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি রক্ত না পৌঁছয় অসম্ভব গায়ে ব্যথা হয়, সেগুলোকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যাকিউট পেনফুল ক্রাইসিস। যদি লাংসে রক্ত না পৌঁছয় তখন প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হয় এবং সে শ্বাসকষ্ট অনেকটা অ্যাস্থমা বা হাঁপানির বাড়াবাড়ির পর্যায়েরই। সেগুলো কিন্তু সাধারণ অ্যাস্থমা বা হাঁপানির চিকিৎসা করলে তাতে রেসপন্স করে না। যদি আমরা আমাদের স্কেলিটাল সিস্টেমে বা হাড় সংক্রান্ত জায়গায় চলে আসি তখন দেখা যায় যে কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং অনেক সময় এই রক্ত ঠিকমতো না পৌঁছানোর জন্য কোমরের যে হাড় যাকে আমরা ফিমার বলি সেই ফিমার বোনে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, অর্থাৎ রক্ত না যাওয়ার জন্য সেই হাড়টির বিশেষ বিশেষ অংশ নষ্ট হয়ে যায়।
2: এই যে আপনি বলছেন যে সিকল সেলের সঙ্গে এই যে একটা ক্রাইসিস তৈরি হয়, এই ক্রাইসিস কি আমাদের বাইরের কোনো প্রভাবে বাড়া কমা হয়, মানে ধরুন সংক্রমণ, ঠান্ডা লাগা, কম জল খাওয়া বা অতিরিক্ত গরম, এগুলোতে কি সিকল সেল ক্রাইসিসটা প্রভাবিত হয়?
0: নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন। ক্রাইসিস কথাটার মানে হচ্ছে তার একটা ইকুইলিব্রিয়াম স্টেজ আছে। সিকল সেল অ্যানিমিয়া বলতে আমরা বলছি যে যেখানে শরীরের মধ্যে আমাদের শিরার মধ্যে বা ধমনীর মধ্যে যে রেড সেলগুলো আছে সেগুলো কাস্তে আকৃতির আছে, তখনও কিন্তু তারা রক্তবাহী নালীগুলিকে বন্ধ করেনি, ফলে তারা উপসর্গ করতে পারে না। কখন উপসর্গ করে? যখন রক্তটা বেশি ঘন হয়ে যায়। এই রক্ত বেশি ঘন হয়ে যায় অথবা রক্তটা খুব দ্রুত গতিতে চলাফেরা করে, এই দুটোই হয় হচ্ছে যখন অতিরিক্ত গরম হয় অথবা শরীরের জলের পরিমাণ কমে যায় অথবা কোনো ইনফেকশন হয়। মোটামুটিভাবে এই তিনটে জিনিসই সিকল সেলের যে ক্রাইসিস সেগুলোকে ত্বরান্বিত বা প্রেসিপিটেট করে।
1: আমাদের 100.1 FM গোল্ডে একটা যেখানে লাইভ স্ট্রিমিং চলছে সেখানে কিন্তু একটা প্রশ্ন এসে রয়েছে, দেবলীনা দাশগুপ্তা করছেন,
2: ফোনটা বেজে বেজে অফ হয়ে গেল।
1: সিকল সেল অ্যানিমিয়া কতটা মারাত্মক?
2: আচ্ছা, ফোনে আগে চলে যাই কারণ ফোনের বন্ধুরা চলে যান সহজে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো
3: হ্যালো, আমি কুনাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি।
2: বলুন।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার সিকল সেল অ্যানিমিয়া নেই, তবু আমি জানতে চাই যে সিকল সেল অ্যানিমিয়া যাদের আছে তারা কি রক্তদান করতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একবার রক্তদান করেছিলাম, আমার মাথাটা খুব ঘুরছিল, শরীরটা ঝিমঝিম করছে, যদিও আমার হেলথ চেক আপ করেই আমার রক্ত নেওয়া হয়, কিন্তু এটা কেন হচ্ছিল? এটা কি রক্তদান করার জন্য হচ্ছিল না অন্য কোনো কারণে হচ্ছিল? আমি কি রক্তদান নিয়মিত মানে করতে পারি? আমার করার ইচ্ছা আছে, আমি এটাই জানতে চাইছিলাম। ভালো থাকবেন,
1: সঙ্গে থাকুন, উত্তর শুনুন।
2: দুটো প্রশ্ন, এক হচ্ছে রক্তদান করে, আমি দ্বিতীয় প্রশ্নটাকে প্রথমে আনছি, রক্তদান করে মাথা ঝিমঝিম করছিল, মাথা ঘুরছিল, সেটা কি খুব স্বাভাবিক, কেন হলো?
0: রক্তদান করে মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা খুব স্বাভাবিক, কারণ যখন আমরা রক্তদান করি তখন আমাদের শরীর থেকে প্রায় 350 ml রক্ত বেরিয়ে যায়। সুতরাং সাময়িকভাবে 15-20 মিনিট একটু শরীরে দুর্বলতা থাকা স্বাভাবিক, কিন্তু যদি দেখা যায় যে তারপরেও থাকছে তাহলে কিন্তু দেখতে হয় যে হার্টের কোনো সমস্যা আছে কি না, প্রেশারের কোনো সমস্যা আছে কি না, কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা আছে কি না। সাময়িক মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম রক্তদানের পর অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এবং সেই জন্যই রক্তদানের পর অন্তত আধ ঘন্টা আমাদের বাধ্যতামূলকভাবে রক্তদাতাদের বসিয়ে থাকতে বলা হয়।
1: আচ্ছা, দুটো প্রশ্ন আমাদের কাছে আছে। একটা আমাদের ফেসবুক পেজে
2: একটা প্রশ্ন ছিল, সিকেল সেল অ্যানিমিয়ার যে পেশেন্ট, তিনি কি রক্ত দিতে পারেন?
0: না, তিনি রক্ত দিতে পারেন না, কারণ তার রক্ত টা তো একটু অন্যরকম রক্ত। আমরা রক্তদান করি একটা সুস্থ রক্ত দেবার জন্য, যেটা একটা মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া রক্ত দিতে পারেন না। তার প্রধান কারণ তাদের নিজেদেরই হিমোগ্লোবিন কম থাকে, সুতরাং তারা রক্তদানের জন্য কোয়ালিফাই করতে পারবেন না।
2: বেশ,
1: তাহলে চলে যাই আমাদের ফেসবুক পেজে, যে স্ট্রিমিং চলছে 100.1 FM গোল্ড কলকাতায় এবং আকাশবাণী কলকাতায়, সেখানে বন্ধুরা প্রশ্ন রাখছেন। দেবলীনা দাশগুপ্তা লিখছেন, সিকেল সেল অ্যানিমিয়া কতটা মারাত্মক, এর থেকে কি ব্লাড ক্যান্সার হতে পারে, এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে? নিউ টাউন কলকাতা থেকে লিখছে।
0: খুব ভালো প্রশ্ন। প্রথম কথা, এটি একটি বেনাইন ডিসঅর্ডার, এটা কিন্তু ক্যান্সার নয়, এটা একটু জিনগত অসুখ এবং জন্মগত অসুখ। হিমোগ্লোবিন যখন তৈরি হয় আমাদের শরীরে, তার সেই তৈরির সময় কিছু মিউটেশন হয় এবং তার ফলে এই সিকেল সেল অ্যানিমিয়া হয়। ক্যান্সারের সঙ্গে সিকেল সেল অ্যানিমিয়ার আপাত দৃষ্টিতে কিন্তু কোনো সম্পর্ক নেই। যাদের সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে, তা যদি সম্পূর্ণ মুক্তি পেতে চান এই অসুখ থেকে, এক এবং একমাত্র উপায় হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা জিন থেরাপি। এছাড়া কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, সুস্থ থাকা সম্ভব। আমাদের চেনাশোনা অনেক পেশেন্ট, জানা অনেক রুগী আছেন যারা এই সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে দিব্যি সুস্থ জীবন কাটাচ্ছেন। তাদের কারোর বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, এখনও পর্যন্ত তাদের সেরকম বড় সমস্যা হয়নি।
2: নর্মাল অ্যানিমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া ফারাক কোথায়?
0: ঠিক, নর্মাল অ্যানিমিয়া, অ্যানিমিয়া বলতে আমরা বুঝি রক্ত কম। এই অ্যানিমিয়ার অনেক কারণ আছে। প্রধান যে অ্যানিমিয়ার কারণ সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া বা পুষ্টিগত অ্যানিমিয়া। তার প্রধান কারণ হচ্ছে আয়রন, ভিটামিন এবং অন্যান্য অপুষ্টিগত অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া একটা বিশেষ ধরনের অ্যানিমিয়া, যেটা পুষ্টিগত অ্যানিমিয়া নয়, যেটা জিনগত অ্যানিমিয়া এবং যেটা হিমোগ্লোবিন তৈরির একটা অসুখ। সুতরাং সিকেল সেল অ্যানিমিয়াও একটা অ্যানিমিয়া। অনেক অ্যানিমিয়ার মধ্যে এটি একটি স্বতন্ত্র অ্যানিমিয়া, যেটার জন্য নির্দিষ্টভাবে ওষুধ খেলে বা চিকিৎসা করলে সেখান থেকে অনেকটা উন্নত হওয়া সম্ভব।
1: সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, ডক্টরের কাছে আমার প্রশ্ন যে ক্রনিক অ্যানিমিয়া কি ভবিষ্যতে লিউকোমিয়া হওয়ার সম্ভাবনা থাকে?
0: ক্রনিক অ্যানিমিয়া বা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ একটা ডাক্তারি পরিভাষা, যেখানে যে সমস্ত অসুখে অনেক দিন ধরে আমরা মানুষে ভোগে, যেমন কিডনির অসুখ বা অন্যান্য ক্রনিক অসুখ, সেখান থেকে অ্যানিমিয়া হয়। লিউকেমিয়া এবং ক্রনিক অ্যানিমিয়া দুটো কিন্তু সমার্থক শব্দ নয়। তবে অনেক সময় কিছু কিছু পেশেন্টের ক্রনিক লিউকেমিয়া থাকে, যেমন ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সেটাও কিন্তু ক্রনিক অসুখ, ক্রনিক লিউকেমিয়া, এবং সেখানে অ্যানিমিয়া থাকে। কিন্তু যদি প্রশ্ন করা হয় ক্রনিক অ্যানিমিয়া এবং লিউকেমিয়া কি সমার্থক, আমার উত্তর হবে না।
2: এই যে ক্রনিক অ্যানিমিয়ার কথা বলছেন, আমরা অনেক সময় দেখি যে থ্যালাসেমিয়া ট্রেট মাইনর, তাহলে কি সে অসুস্থ?
0: খুব ভালো প্রশ্ন। থ্যালাসেমিয়া মাইনর যারা হন, তারা আর 5টা মানুষের মতোই স্বাভাবিক মানুষ। তাদের কোনো, সেই অর্থে কোনো অসুখ নেই। তাদের কোনোভাবে এই থ্যালাসেমিয়া মাইনর আছে বলে দাগিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তাদের হিমোগ্লোবিনটা একটু কম থাকে। ধরুন একটি মানুষের, মধ্যবয়স্ক মানুষের, পুরুষ বা মহিলার হিমোগ্লোবিন মোটামুটিভাবে 10-14 মধ্যে থাকে। তাদের হিমোগ্লোবিনটা হয়তো 9-10-11 এর মধ্যে থাকে, কিন্তু তার জন্য তাদের সাধারণ জীবনযাত্রায় কোনো অসুবিধা হয় না। তাদের অ্যানিমিয়া আছে বটে, কিন্তু সেই অ্যানিমিয়া তাদের সাধারণ জীবনযাত্রার পথে কোনো বাধা সৃষ্টি করে না, এবং তারা অসুস্থ নন, তারা 5টা মানুষের মতোই সুস্থ মানুষ।
1: দীপায়ন শতপথী আমাদের ফেসবুক পেজে লাইভে লিখছেন, সিকেডি পেশেন্টদের হিমোগ্লোবিন কমে গেলে কী করণীয়?
0: খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের জানতে হবে যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে তাদের হিমোগ্লোবিনটা কমে কেন। কিডনি রক্ত তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন বলে একটি জিনিস বেরোয় যেটা রক্ত তৈরিকে স্টিমুলেট করে বা উৎসাহিত করে। যদি সেই জিনিসটি কমে যায় তাহলে রক্ত আস্তে আস্তে আস্তে

0: আস্তে শরীরে কমে যায়। তাহলে মোটামুটিভাবে সিকেডি পেশেন্টদের যদি অ্যানিমিয়া হয়, দেখতে হয় যে তাদের আরও কোনো রক্ত সংক্রান্ত সমস্যা আছে কি যেটা ওই সিকেডির ছদ্মবেশে এসে বসে আছে। অনেক সময় কিছু কিছু অসুখ হয়, প্লাজমা সেল ডিসঅর্ডার বা মাল্টিপল মায়োলোমা অসুখ, যাদের কিডনির সমস্যা হয়, অ্যানিমিয়া থাকে এবং দীর্ঘদিন ধরেই তাদের সিকেডি বলে চিকিৎসা হয়। যদি তাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, শুধু সিকেডি থাকে, তাহলে আমরা এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশন দিয়ে সেই অ্যানিমিয়াকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে আয়রনের ইঞ্জেকশনও দেওয়া হয়।
1: এই রোগ কি হঠাৎ করে কোনো কারণে বেড়ে যেতে পারে?
0: সিকেডি,
1: হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া,
0: সিকেল সেল অ্যানিমিয়া হঠাৎ করে বাড়ে না, কিন্তু বাড়াবাড়ি হতে পারে। একটা এক্সেসারবেশনস বা ক্রাইসিস, যে কথাটা আমরা আলোচনা করলাম, যে ইনফেকশন, ডিহাইড্রেশন, অতিরিক্ত গরম, অতিরিক্ত পরিশ্রম, এইসব থেকে এটা বেড়ে যেতে পারে, তার উপসর্গ বেড়ে যেতে পারে। সিকেল সেলের শরীরে যা পরিমাণ আছে সেটাই থাকে, কিন্তু কখনো কখনো রক্তটা বেশি ঘন হলে তার উপসর্গ বেশি হয়ে যেতে পারে।
2: বেশ, এই যে থ্যালাসেমিয়ার কথা আমরা আলোচনা করছি, সিকেল সেল নিয়ে কথা বলছি, বিয়ের আগে বা সন্তান ধারণের আগে কি কি ব্লাড টেস্ট আপনারা সবসময় পরামর্শ দেন?
0: প্রথম হচ্ছে এই হিমোগ্লোবিন HPLC বা থ্যালাসেমিয়ার টেস্ট করা। যদি যে দুজনের মধ্যে বিয়ে হচ্ছে তাদের এই দুটো পরীক্ষা করা হয়, তাহলে অনেক বিপদের থেকে রক্ষা পাওয়া যায়। তাদের জানা যায় যে তাদের থ্যালাসেমিয়া আছে কিনা, অন্যান্য হিমোগ্লোবিনোপ্যাথি, হিমোগ্লোবিন ই ইত্যাদি আছে কিনা, সিকেল সেল অ্যানিমিয়া আছে কিনা, এইগুলো এই সুতরাং হিমোগ্লোবিন HPLC এখন করা বাধ্যতামূলক। বিয়ের আগে এইটা করলে অনেক ভাবি সন্তানের অনেক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
2: ধরা যাক একজনের থ্যালাসেমিয়া ট্রেট মাইনর, আরেকজনের মেজর, সেক্ষেত্রে বিয়েতে কোনো সমস্যা নেই, এই শর্তগুলো যদি একটু ভেঙে বলেন।
0: আপনি হয়তো বলতে চাইছেন যে একজনের মাইনর আর একজনের নর্মাল, সেক্ষেত্রে বিয়ের কোনো সমস্যা নেই। মোটামুটিভাবে কখন সমস্যা হয়, যদি আমরা দেখি যে যে সন্তান আসতে চলেছে তার থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা আছে, দুজন মাইনরের মধ্যে যদি বিয়ে হয় তখন থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিয়েতে বাধা নেই। এখন অনেক উন্নত পদ্ধতি বেরিয়েছে যাতে গর্ভস্থ সন্তান থেকে তার 3 মাসের আগে যদি আমরা পরীক্ষা করি তখন বোঝা যায় যে সেই বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত কি না। যদি থ্যালাসেমিয়া আক্রান্ত না হয়, হতেই পারে, 75% কেসে যে থ্যালাসেমিয়া আক্রান্ত না হওয়ার সম্ভাবনা, যদি থ্যালাসেমিয়া আক্রান্ত না হয় তাহলে তিনি স্বচ্ছন্দে তার গর্ভাবস্থা চালিয়ে যেতে পারেন এবং একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন।
1: আমাদের সমীরণ দেব আমাদের ফেসবুক লাইভে লিখছেন, সিকেল সেল অ্যানিমিয়া হলে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়, বারাসাত থেকে লিখছেন।
0: ওকে, খাওয়া দাওয়ার সঙ্গে সিকেল সেল অ্যানিমিয়ার কোনো সম্পর্ক নেই। এইটুকু মাথায় রাখতে হবে যে এটা একটা পুষ্টিগত অ্যানিমিয়া নয়। আয়রন খেলে বা ভিটামিন খেলে সিকেল সেল অ্যানিমিয়া ঠিক হয়ে যায় না, তবে হ্যাঁ, সাধারণভাবে অতিরিক্ত পরিমাণ আয়রন না খাওয়াই ভালো। প্রশ্ন যখন এসছে আমি এই সুযোগে একটা ধারণার পরিবর্তন করার জন্য চেষ্টা করব যে সমস্ত অ্যানিমিয়া কিন্তু আয়রনের অভাব থেকে হয় না। রক্ত কম থাকলেই কুলেখাড়া বা আয়রনের ট্যাবলেট খেলে সমস্ত অ্যানিমিয়া ঠিক হয় না। সুতরাং সিকেল সেল অ্যানিমিয়া হলে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে, অতিরিক্ত আয়রন জাতীয় খাবার না খাওয়াই ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ, জল প্রচুর পরিমাণে খেতে হবে এবং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে।
2: আচ্ছা, এই যে অ্যানিমিয়া নিয়ে কথা হচ্ছে, রক্ত কম মানে কি অ্যানিমিয়া?
0: রক্ত কম এবং অ্যানিমিয়া দুটি সমার্থক শব্দ। মেডিকেল টার্মসে অ্যানিমিয়া মানে কম হিমোগ্লোবিন। রক্তের তো আমরা 3টি উপাদান জানি, একটি হচ্ছে RBC, একটা লোহিত রক্তকণিকা বা RBC, একটি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং আরেকটি হচ্ছে প্ল্যাটলেট বা অণুচক্রিকা। এবার এই রেড ব্লাড সেল যদি কম হয় তখন তাকে অ্যানিমিয়া বলি, যদি হোয়াইট ব্লাড সেল বা প্ল্যাটলেট কম হয় তখন তার অন্যান্য উপসর্গ বা অন্যান্য নাম আছে। রেড ব্লাড সেল কম মানেই অ্যানিমিয়া।
2: অ্যানিমিয়া কারো যদি হয়, সাধারণ অ্যানিমিয়া নাকি অন্যরকম অ্যানিমিয়া সেই বিতর্কে না গিয়েই বলছি, যদি কারো অ্যানিমিয়া ধরা পড়ে তাকে বেসিক কী কী ঘরোয়া উপায়ে তাকে একটু সুস্থ রাখা যায় চিকিৎসকের পরামর্শের পাশাপাশি?
0: এই প্রশ্নের উত্তর দেওয়া

0: জন্য আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা জানতে হবে। দেখা যাচ্ছে যে ভারতবর্ষে প্রায় মোট জনসংখ্যার 40-50% অ্যানিমিয়া আক্রান্ত, এবং তার মেজর যে চাঙ্ক সব থেকে বেশি অংশই নিউট্রিশনাল অ্যানিমিয়া বা পুষ্টিগত অ্যানিমিয়া। সুতরাং আমরা যদি আজ জনসচেতনতার কথা বলি, তাহলে কিন্তু সবার আগে বলতে হবে যে পুষ্টির উন্নতি করতে হবে, আয়রন জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিয়মিত কৃমির ওষুধ দিতে হবে। মোটামুটিভাবে এগুলো করলেই অ্যানিমিয়ার সমস্যা থেকে বাঁচা সম্ভব। কিন্তু আবার বলছি, যদিও কম, তবুও সমস্ত অ্যানিমিয়াই কিন্তু আয়রন বা ভিটামিনের অভাব থেকে হয় না, অন্যান্য অ্যানিমিয়া হয়, যে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করছি সিকল সেল অ্যানিমিয়া, সেই রকম আরও অনেক জিনগত অসুখ আছে যেগুলো থেকেও অ্যানিমিয়া হয়, সেগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
1: সরকারিভাবে কি এই রোগ প্রতিরোধে কোনো প্রকল্প নেওয়া হয়েছে?
0: নিশ্চয়ই। এই সিকল সেল অ্যানিমিয়া দেখা যাচ্ছে যে এই ভারতবর্ষে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতেই বেশি হচ্ছে, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ, এবং এগুলি কিন্তু এই জনজাতি বা আদিবাসী অধ্যুষিত এলাকায় বেশ ভালো রকমের প্রভাব ফেলছে। সেই জন্য ভারত সরকার একটি প্রকল্প গ্রহণ করেছেন যে ন্যাশনাল সিকল সেল এলিমিনেশন মিশন, সে তার মাধ্যমে 2047 সালের মধ্যে, মানে আমরা যখন স্বাধীনতার 100 বছর করব, তখন কিন্তু এই সিকল সেল অ্যানিমিয়া সম্পূর্ণভাবে সিকল সেল মুক্ত ভারত গড়ার ডাক দেওয়া হয়েছে। তার এক এবং একমাত্র প্রধান যে উপায় সেটি হচ্ছে আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে এই সিকল সেল অ্যানিমিয়ার বাহকদের যদি নির্ণয় করতে পারি, কাজটা কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায়।
1: তাহলে কিভাবে এই রোগ আছে সেটা নির্ণয় করা যায়, তার পদ্ধতিটা কি? এক্স্যাক্টলি এক্সামিনেশন পদ্ধতিটা কি?
0: রোগ নির্ণয় করতে গেলে প্রথম হচ্ছে যে একটি, যখন আমরা টেস্ট করব হিমোগ্লোবিন, তখন দেখা যাবে যে অ্যানিমিয়া আছে। তার সঙ্গে আমরা এইমাত্র শুনলাম যে সিকল সেলে কাস্তে আকৃতির রেড সেল হয়ে যায়, সুতরাং এই আমরা যখন পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখব, তার মধ্যে কাস্তে আকৃতির সেল আছে কি না দেখতে হবে। ডায়াগনোসিস করার জন্য একদম ছোট যখন বাচ্চা হচ্ছে, নিউবর্ন, তাদের গোড়ালি থেকে এক ফোঁটা রক্ত নিয়ে এই সিকল সেলের টেস্ট করা সম্ভব। একটা ছোট্ট কাগজের মধ্যে সেই রক্তটা শুষে নিয়ে আমরা ইলেকট্রোফোরেসিস রান করতে পারি। মোটামুটিভাবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস মাধ্যমে, টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা এই সিকল সেল অ্যানিমিয়া ধরতে পারি। শরীরে সিকল সেলের কত শতাংশ আছে সেই অনুযায়ী ধরে আমরা রোগ ডায়াগনোসিসটা করতে পারি।
2: আচ্ছা ডাক্তারবাবু, এই মেয়েদের অ্যানিমিয়া এত বেশি থাকে কেন? আমরা দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি অ্যানিমিক, এটার নেপথ্যে কারণটা কি?
0: প্রধান কারণ হচ্ছে এই মেনোরেজিয়া বা এই মেনস্ট্রুয়েশন সংক্রান্ত সমস্যা। অনেক সময় অনেক মহিলারই কিন্তু এই পিরিয়ড হয়তো বেশি হয়, তারা হয়তো লোকলজ্জার ভয়ে বা অন্যান্য, তাদেরকে বোঝানো হয় যে এটাই স্বাভাবিক, সেজন্য তারা বলতে পারে না, এবং এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলে যায়। তার সঙ্গে সমাজে একটা প্রচলিত প্রথা আছে যে সাধারণত মেয়েরাই অপুষ্টিতে ভোগে, এই দুটি মিলিয়েই কিন্তু মেয়েদের অ্যানিমিয়া বেশি হওয়ার সম্ভাবনা। আরেকটি হচ্ছে যখন গর্ভাবস্থায় শরীরের আয়রনের চাহিদা অনেক বেশি থাকে, যদি সেই সময় ঠিকমতো আয়রনের সাপ্লিমেন্টেশন না দেওয়া হয়, তাহলে কিন্তু মা এবং শিশু দুজনেই অ্যানিমিয়ায় আক্রান্ত হতে পারে।
1: আমরা আছি 100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে, সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর শুভম ভট্টাচার্য, এবং আমরা কথা বলছি সিকল সেল অ্যানিমিয়া নিয়ে। কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে আমাদের এবার যেতে হবে একটা সংবাদ বিরতিতে। হ্যাঁ, অনিয়ার থাকছি না, কিন্তু আমরা থাকছি লাইভে আমাদের ফেসবুক পেজ দুটিতে, 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতায়। সেখানে আমাদের যে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদের প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা থাকব। আর ঠিক 10:10 ফিরব আবারও 100.1 FM গোল্ডে। আমাদের যেমন চলছে অনুষ্ঠান চলতেই থাকবে, আমরা কিন্তু ডাক্তারবাবু লাইভে থাকছি। লাইভে কিন্তু বন্ধুরা প্রশ্ন করছেন, যেমন শেখ সাবিরউদ্দিন লিখছেন,
3: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 200, নিখোঁজ 3000-এরও বেশি। সব রকম সহায়তার আশ্বাস ভারতের। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026-এ অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর সংশোধনী হিসেবে গত মাসে সংসদ এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগে এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত। সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বাঁধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন ব্যাহত হয়েছে। রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে এবিভিপি কর্মীরা পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংগঠনের শীর্ষস্থানীয় পদাধিকারী সহ 200-এরও বেশি কর্মীকে আটক করে খেলগাঁওয়ের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাপ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
4: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন ও অবিভাজ্য হিসা হ্যাঁ, ইহ এক প্রকার সে এক স্বয়ং সিদ্ধ তথ্য ভি হ্যাঁ। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
3: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
5: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
3: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।
6: ঘর

0: বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অস্থিরতা সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
1: আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে।
0: শ্রী অধিকারী আজ মহুবাণী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেখানে যা সম্পত্তি টুলুর রয়েছে সবই বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি আদালত অবমাননা জন্য 3 বছরের জেলও হতে পারে। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সে। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে আজ উত্তর 24 পরগনার মধ্যগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কি ঘটেছিল তা জানতে অভয়ের সঙ্গে রাতের খাবার খাওয়া বন্ধুদের তলব করছে সিবিআই। এছাড়া সেই সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। অধিকাংশ প্রাণহারীর খবর পাওয়া গেছে কালি, পেরিয়ারা, মানিজেলেস এবং কুয়েবদো থেকে। এদিকে কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ওই ক্ষয়ক্ষতির ঘটনায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে বিদেশমন্ত্রী আশ্বাস দেন। কানাডিয়ান ওপেন টেনিসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় ইগা সোয়াটেক মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় মাত্র 64 মিনিটে রাশিয়ার ডায়ানা স্লাইডারকে 6-2, 6-1 সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026-এ অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়া মৃতের সংখ্যা 200 ছাড়ালো, নিখোঁজ 3000-এরও বেশি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আমরা ঠিক 10:10 ফিরে এসেছি আবারও লাইভে।

0: 歩く歩く 100.1 FM Gold
1: ফিরে এলাম আবারও 100.1 এফএম গোল্ডে আরোগ্যতে আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের অতিথি ডাক্তার শুভম ভট্টাচার্য। আমরা কথা বলছি সিকেল সেল অ্যানিমিয়া প্রসঙ্গে
2: এবং অন্যান্য রক্তের রোগ নিয়েও। যে বিষয়ে ছিলাম যে সিবিসি রিপোর্ট, ধরা যাক সিবিসি রিপোর্ট হাতে এলো, কোন কোন বিষয়গুলো একটু বেশি কম দেখলেও অত ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা দেখেছি যে যে কোনো কমপ্লিট ব্লাড কাউন্ট একটা বিরাট লম্বা একটা পাতার ফিরিস্তি আসে একরকম। কোনগুলো দেখলে বুঝবো যে অতটা চিন্তা করার কোনো কারণ নেই, বা রেঞ্জের মধ্যে আপনি যে কম বেশি বললেন সেটা অনেক সময় দেখা যায় যারা একটু টেনশন করেন, সামান্য কম বা সামান্য বেশি সেটা নিয়েও ভীষণ টেনশন করছেন, এই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করেন।
3: নিশ্চয়ই, অনেক সময় আমরা দেখেছি যে অনেক মানুষের, আমরা আগেই আলোচনা করেছি যে থ্যালাসেমিয়ার বাহক যারা হন তাদের হিমোগ্লোবিন একটু কম থাকে। অনেক সময় আমরা দেখেছি অনেক মানুষের হিমোগ্লোবিন 10-11 এর রেঞ্জের মধ্যে থাকছে, কিন্তু তারা সেটি নিয়ে বিশাল উদ্বিগ্ন, এটি কিন্তু দরকার নেই। মোটামুটিভাবে যদি হিমোগ্লোবিন 10-এর বেশি থাকে এবং কোনো উপসর্গ না থাকে তাহলে কিন্তু খুব চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
1: আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন বন্ধুরা, সোমেন যাদবপুর থেকে লিখছেন, ধরুন স্বামীর থ্যালাসেমিয়া নেই, স্ত্রীর আছে, বিয়ের আগে তাদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়নি, পরে ধরা পড়েছে, তাদের 3 সন্তান আছে, তাহলে কি প্রত্যেক সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ প্রতিফলিত হবে?
3: না, এখানে উনি কি বলতে চেয়েছেন পরিষ্কার নয়, থ্যালাসেমিয়া অসুখ না থ্যালাসেমিয়ার বাহক, এটা গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া বাহক মানে আমাদের শরীরের মধ্যে 2টি জিন থাকে বিটা গ্লোবিনের, বাহক মানে একটি জিন থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত আর একটি নর্মাল। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন বাহক এবং একজন স্বাভাবিক হন তাহলে তার 3 সন্তানের কোনো সন্তানের মধ্যেই থ্যালাসেমিয়ার লক্ষণ পরিস্ফুট হবে না। কিন্তু উনি যদি বলেন যে থ্যালাসেমিয়ার অসুখ স্ত্রীর আছে, স্বামীর স্বাভাবিক আছে, তাহলে সন্তানের বাহক হওয়ার সম্ভাবনা, সন্তানের কিন্তু অসুখ থাকার সম্ভাবনা নেই যদি স্বামীর HPLC রিপোর্ট একদম স্বাভাবিক থাকে। স্ত্রী থ্যালাসেমিয়া আক্রান্ত হতেই পারে কিন্তু সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।
1: বেশ, আচ্ছা, আমাদের আরেকজন হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের বন্ধু বারাসাত থেকে বাবাই সিংহ, তিনি লিখছেন, আজকের বিষয় নিয়ে ডাক্তারবাবুর কাছে আমার একটি খুব জরুরি প্রশ্ন আছে। আমরা জানি যে সন্তান নেওয়ার আগে বা বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ, আবার প্রশ্ন হলো এই সিকেল সেল অ্যানিমিয়া প্রতিরোধের জন্য কি বিয়ের আগে বা প্রেগন্যান্সির সময় কোনো বিশেষ রক্ত পরীক্ষা করা উচিত, আর একবার এই রোগ ধরা পড়লে আধুনিক চিকিৎসায় কি তা পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব নাকি সারা জীবনই চিকিৎসার মধ্যে থাকতে হয়?
3: এই হিমোগ্লোবিন HPLC বা থ্যালাসেমিয়া নির্ণয় সংক্রান্ত পরীক্ষা, যেটির কথা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, সেটি বিয়ের আগে বা প্রেগন্যান্সি আসার আগে টেস্ট করলে কিন্তু থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া যাই থাকুক সেটি নির্ণয় করা সম্ভব, এবং সেখান থেকেই বোঝা যাবে যে কার থ্যালাসেমিয়া আছে বা নেই। যদি কারোর এই অসুখ ধরা পড়ে তাহলে সম্পূর্ণভাবে যদি নির্ণয় করা ঠিক করতে চান তিনি, তাহলে 2টি উপায় আছে। একটি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অর্থাৎ তার বোন ম্যারোটাকে সম্পূর্ণ পরিবর্তন করে একজন সুস্থ মানুষের বোন ম্যারো তার শরীরে ঢুকিয়ে দেওয়া, অথবা জিন থেরাপি। তার মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা অনেক কলকাতায় বা ভারতবর্ষে অনেক জায়গায় এখন হচ্ছে এবং রোগী একটি সুস্থ জীবন লাভ করছেন।
1: আমাদের বন্ধুরা, আমাদের যারা শুনছেন লিসনাররা, তারা আমাদের ফোন করতে পারেন 2248-8085-এ, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903055992-তে, এই নাম্বারে আপনারা আমাদের টেক্সট মেসেজও করতে পারেন, এবং সেই সঙ্গে 100.1 এফএম গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা আমাদের এই 2টি ফেসবুক পেজে কিন্তু আমাদের অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও কমেন্ট সেকশনে এসে আপনাদের প্রশ্ন রাখতে পারেন।
2: সিবিসি রিপোর্টে আবারও ফিরে যাব, কারণ খুব জটিল একটি রিপোর্ট এবং খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট। WBC বেশি আসা মানেই ব্লাড ক্যান্সার?
3: না, একেবারেই নয়। WBC 4-10,000 যে রেঞ্জ থাকে, অনেক সময় আমরা দেখেছি যে 15,000-16,000-20,000 এরকমও আসতে পারে। প্রধান কারণ যে WBC বেশি আসা বা শ্বেত রক্তকণিকা বেশি আসার হচ্ছে ইনফেকশন। শুধু বেশি এলেই হয় না, এই শ্বেত রক্তকণিকার মধ্যে অনেকগুলো সাবসেট থাকে, মানে কী ধরনের শ্বেত রক্তকণিকা বেড়েছে সেটা কি নিউ

0: নিউট্রোফিল বেড়েছে না লিম্ফোসাইট বেড়েছে। সাধারণভাবে দেখা যাক যে ম্যালেরিয়া একটা অসুখ আমরা সকলেই জানি, শরীরের মধ্যে মনোসাইট বলে এক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, সেটা ম্যালেরিয়া হলে বাড়ে, সেটা কিন্তু ইনফেকশন, সেটা কিন্তু কোনো ক্যান্সার নয়। সুতরাং ইনফেকশন হলেও এই শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়তে পারে।
1: আচ্ছা, এই যে সিকল সেল অ্যানিমিয়া নিয়ে আমরা এত কথা বলছি, সরকার নানা রকম প্রকল্প নিচ্ছে, গ্রামের দিকে নাকি শহরের দিকে সিকল সেলের সম্ভাবনাটা কোথায় বাড়ে, এরকম কি কোনো টোপোগ্রাফিক্যাল এরিয়া আছে?
0: না, ওরকম কোনো গ্রাম বা শহর থেকে কিছু ব্যাপার নেই, কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে জনজাতি অধ্যুষিত এলাকায় এর উপসর্গ অনেক বেশি, এবং ওই এলাকায় কিন্তু এই সিকল সেলের, আমরা এই কলকাতা শহরে বসে এই সিকল সেলের এই উপসর্গ যে কতটা বেশি, সিকল সেল কীরকমভাবে একটা প্রজন্মকে পঙ্গু করে দিতে পারে সেটা কিন্তু বুঝতে পারবো না। আজকে যদি আমরা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকায় যাই, তাহলে দেখব সিকল সেল অ্যানিমিয়া থেকে অনেক মানুষ একদম পঙ্গু হয়ে গেছেন, অনেক মানুষ প্রচণ্ড গা হাত পায়ে ব্যথায় উঠতে পারছেন না। তাদের ক্ষেত্রে যদি আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারি, তারা কিন্তু নতুন একটা জীবন পেতে পারে।
2: আমাদের সঙ্গে কে রয়েছেন? 2248-0085-এ নমস্কার।
3: নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী, চাঁদপুর।
2: বলুন,
3: প্রথম প্রশ্নটা আমার ডাক্তারবাবুর কাছে একটু প্রশ্ন আছে। প্লেটলেটের যে সিবিসি যেটা কথা বললেন, প্লেটলেটের একটা নির্দিষ্ট হয়েছে 2.5 লাখ থেকে মিনিমাম, এখন অনেক ক্ষেত্রে অনেক রোগের ক্ষেত্রে প্লেটলেট কমে যায়, যেমন ডেঙ্গু একটা, আইটিপি একটা, সেক্ষেত্রে কতটা প্লেটলেট কমে গেলে তাকে আবার নতুন ভাবে প্লেটলেট দিতে হবে, সেই লিমিটটা কতটা আছে যাতে বলা যাবে সে ডায়াবেটিক নেয় বা তার ব্লাডে সুগার নেই, আমাকে দিতে পারছি। নমস্কার,
2: সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
0: হ্যাঁ, প্রথম হচ্ছে প্লেটলেট। এই প্লেটলেটের যে নর্মালভাবে বলা হয়, সাধারণভাবে 1.5 থেকে 4 লক্ষ প্লেটলেট থাকলে একটা মানুষের প্লেটলেট স্বাভাবিক, কিন্তু আমরা দেখেছি এই পূর্ব ভারতের অনেক মানুষের প্লেটলেট 1 লাখের ওপরে থাকে আর কি, অনেক অনেক মানুষের থাকে, কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। তাহলে মোটামুটিভাবে বলা যায় যদি 1 লাখের বেশি কোনো মানুষের প্লেটলেট থাকে এবং তার কোনো উপসর্গ নেই ব্লিডিং, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক। যদি 1 লাখের নিচে নামে, তাহলে কিন্তু সেটা অস্বাভাবিক, এবং তার জন্য আপনাদের চিকিৎসকের কাছে গিয়ে ঠিক কী কারণে কমেছে সেটা জানতে হবে। এখন ডেঙ্গু না আইটিপি, সেগুলো তো অন্য প্রশ্ন, সেগুলোর কখন প্লেটলেট দেওয়া হবে, এগুলো প্রত্যেকটা নিয়েই একটা, ঠিক আমরা যেমন আজকে অনুষ্ঠান করছি, ডেঙ্গুতে কখন আমরা প্লেটলেট দেবো, আইটিপিতে কখন আমরা প্লেটলেট দেবো, সেগুলো একটি বিশাল আলোচনার পরিসর। আজকে বোধহয় এই আলোচনাটার অবকাশ নেই, কিন্তু তা সত্ত্বেও মোটামুটিভাবে বলা যায় যে 1 লক্ষের বেশি কম যদি প্লেটলেট হয় সেটা কিন্তু উদ্বেগজনক।
2: আচ্ছা, এই সিকল সেল অ্যানিমিয়া থেকে কি কোনো বড় ধরনের জটিলতা হতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই হতে পারে। সিকল সেল অ্যানিমিয়া থেকে প্রধান যে বড় ধরনের জটিলতা হতে পারে সেটা হচ্ছে স্ট্রোক বা ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে যাওয়া এবং সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়া। এছাড়াও কিডনির ড্যামেজ হতে পারে, পার্মানেন্টলি কিডনি নষ্ট হয়ে যেতে পারে। একটা মানুষের যদি ফিমার বোনের অ্যাফেক্টেড হয়, তাহলে সে চিরজীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারে। এইরকমভাবে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, যে অঙ্গপ্রত্যঙ্গে সিকল সেল এই রক্তবাহী নালীগুলো বন্ধ হয়ে যায়, সেই অঙ্গপ্রত্যঙ্গ যদি ঠিকমতোভাবে তখনই ব্যবস্থা না নেওয়া যায়, সেই অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে।
1: আমরা তো জানি যে কোনো ফ্লাইটে উঠলে আমাদের একটু বায়ুর প্রেশার কমে যায়। সিকল সেল অ্যানিমিয়ার পেশেন্টের এরকম কোনো ডে টু ডে সাবধানতা আছে তার ভ্রমণের ক্ষেত্রে বা ফ্লাইট চড়ার ক্ষেত্রে? তাকে কি কিছু আলাদা সতর্কতা নিতে হয়?
0: না, আমরা যে সাধারণত যে ফ্লাইটে উঠি সেগুলো প্রেসারাইজড এয়ারক্রাফট, সেখানে খুব বেশি কমে না, আর ওইটুকু কমে কিছু যাবে আসবে না। সিকল সেল অ্যানিমিয়াতে মোটামুটিভাবে রক্তে অক্সিজেনের মাত্রাটা ঠিক রাখতে হবে, তাকে যদি সর্দি কাশি হয় বা কোনো ইনফেকশন হয় সেখানটাকে আটকাতে হবে। কিছু কিছু ভ্যাকসিন হয়, ইনফ্লুয়েঞ্জা, মেনিংগোকক্কাস, যেগুলো সিকল সেলের এই বাড়াবাড়ির প্রধান কারণ, সেই ভ্যাকসিন নিতে হবে, এবং সর্বোপরি শরীরটাকে হাইড্রেটেড রাখতে হবে, জল বেশি করে খেতে হবে, এগুলোই উপসর্গ। এগুলোই, এগুলো মেনে চললেই এই বাড়াবাড়িগুলো আটকানো সম্ভব।
2: আর এই সিকেল সেল যে ক্রাইসিস বা অসহ্য যে একটা ব্যথা, তার তীব্রতা কমানোর জন্য তাৎক্ষণিক কী করণীয়?
0: ঠিক, এই তীব্রতা কমানোর জন্য তাৎক্ষণিক কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার এবং হসপিটালে ভর্তি হওয়া দরকার। ব্যথার ওষুধ খেয়ে এই সিকেল সেল ক্রাইসিস কিন্তু কমানো সম্ভব নয়। আমরা এইমাত্র শুনলাম যে শরীরে জল কমে গেলে বা ডিহাইড্রেশন হলে এই জিনিসের বাড়াবাড়িটা হয়। সুতরাং সঙ্গে সঙ্গে কোনো নিকটবর্তী যে হাসপাতালই হোক, সমস্ত হাসপাতালেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত হাসপাতালেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা আছে। মোটামুটিভাবে যদি আমরা স্যালাইন আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন শুরু করতে পারি, তাহলে অনেক বড় বিপদ আটকানো সম্ভব।
1: জ্বরের ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টের কোনো বাড়তি সতর্কতা নিতে হয়?
0: অবশ্যই, জ্বরের ক্ষেত্রে যদি জ্বরটা বাড়াবাড়ি হয় এবং সাধারণভাবে না কমে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হয়, হাসপাতালে যেতে হয়, যাতে এই ক্রাইসিসটা অ্যাভয়েড করা যায়। যদি কারোর ক্রাইসিস হয়, তাহলে এইমাত্র আমরা যেটি আলোচনা করলাম যে একটা জীবনের জীবনহানির আশঙ্কা বা অঙ্গহানির আশঙ্কা সেগুলো থাকে। সুতরাং যে কোনো মূল্যেই এই ক্রাইসিসটাকে আমাদের আটকাতে হবে।
1: আচ্ছা, গর্ভস্থ শিশু আমরা বারবারই বলছিলাম তার সিকেল সেল আছে কি না গোড়ালির কাছে একটা ব্লাড টেস্ট করে দেখা হয়, ধরা যাক মানে সে তো তার জন্মের পর, গর্ভাবস্থাতেও কি সেটা নির্ণয় করা সম্ভব? যদি হয় তাহলে তাকে রোগমুক্ত করা যায়?
0: গর্ভাবস্থায় রোগমুক্ত করা যায় কিনা সেটা জানতে হবে যে বাবা মা দুজনেই বাহক কিনা। যদি বাবা মা দুজনেই বাহক হয়, তাহলে যদি বাচ্চার সিকেল সেল অ্যানিমিয়া হয়ে যায়, গর্ভাবস্থায় তো তাকে রোগমুক্ত করা সম্ভব নয়। তাকে বাবা মাকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা সিকেল সেল আক্রান্ত শিশুকে পৃথিবীতে আনতে চান কি না। যদি আসে সেই শিশু, তারপরে আমরা এইমাত্র যেগুলো আলোচনা করলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা জিন থেরাপি করে রোগমুক্ত করা সম্ভব।
1: জিন থেরাপি ভারতে কি খুব পপুলার হয়েছে, মানে সাধারণ মধ্যবিত্তের নাগালে আছে?
0: এখনো পর্যন্ত খুব একটা যে পপুলার হয়েছে এমন নয়, কিন্তু বিজ্ঞান তো এগোচ্ছে, আশা করি কয়েক বছরের মধ্যে এটা আস্তে আস্তে পপুলার।
2: এটা কতটা কার্যকর এই জিন থেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন?
0: যেহেতু এই সিকেল সেল একটা সিঙ্গেল জিন থেকে হয়, একটা জিনের অসুখ, সুতরাং ওই জিন থেরাপি যদি আমরা করতে পারি এবং সেটা যদি সাকসেসফুল হয়, এটা কিন্তু সম্পূর্ণ কার্যকর। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির এখনও প্রয়োজন আছে যাতে সেই অবস্থাটা আমরা পৌঁছতে পারি।
2: এই বর্তমানে এই যে রোগের চিকিৎসা, সেখানে কোন ধরনের ওষুধ বা সেরা থেরাপি সবচেয়ে বেশি কার্যকর, যদি এত খরচা সাপেক্ষ থেরাপি না করে অন্য থেরাপি করা হয়?
0: ঠিক, সাধারণভাবে দেখা গেছে যে আমরা হাইড্রক্সি ইউরিয়া বলে একটি ওষুধ হয়, সেটি খুব বেশি দাম নয়, সরকারি হাসপাতালে সাপ্লাই করা থাকে, রোগী বিনামূল্যে পেতে পারেন এবং প্রত্যন্ত গ্রামের যে সমস্ত হাসপাতাল আছে সেখানেও পেতে পারেন। সেই ওষুধটা যদি কোনো রোগী খান, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে এই ক্রাইসিসটা আটকানো সম্ভব। এছাড়াও আরও অনেক ওষুধ এসছে, যেমন নতুন ক্রিজালোজুমাব বলে একটা ওষুধ এসেছিল, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যদিও সেটি একটু ব্যয় সাপেক্ষ, তাতেও কিন্তু দেখা গেছে এই অসুখ এর বাড়াবাড়ি বা ক্রাইসিসটা আটকানো সম্ভব। এবং যদি স্ট্রোক কারুর থাকে, ব্রেনের সমস্যা থাকে, তাহলে কিন্তু ঠিক ঠিক সময়ে একটা সময়ে রক্তটাকে যদি পরিবর্তন করা যায়, রক্ত যদি ট্রান্সফিউশন করা যায় যাতে ওই সিকেল সেলের অ্যামাউন্টটা কম থাকে, তাহলেও কিন্তু এই স্ট্রোক প্রিভেনশনটা সম্ভব।
2: একজন সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত রোগীর দৈনন্দিন জীবনে কোন ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত?
0: প্রথম হচ্ছে তাকে একটি নিয়মিত জীবনযাপন করতে হবে। অতিরিক্ত পরিমাণ স্ট্রেস বা শারীরিক খুব বেশি পরিশ্রম না করাই ভালো, কারণ সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা দেখেছি এইমাত্র যেগুলো বললাম যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হয়, তো হঠাৎ করে মৃত্যু বা সাডেন ডেথ খুব কমন। সুতরাং খুব বেশি এক্সারশন বা খুব বেশি পরিশ্রম সিকেল সেল অ্যানিমিয়াতে না করাই ভালো। প্রচুর পরিমাণে জল খেতে হবে, ইনফেকশন অ্যাভয়েড করতে হবে, ঠিক ঠিক সময়ে ভ্যাকসিন নিতে হবে। মোটামুটিভাবে এগুলো করলে অধিকাংশ ক্ষেত্রেই এই বাড়াবাড়িটা আটকানো সম্ভব।
1: আচ্ছা, আপনি তো একজন রক্তের চিকিৎসা করেন, রক্ত রোগের চিকিৎসা করেন, কোন ধরনের রক্ত রোগ মানুষকে সবথেকে বেশি ভয় পাওয়ায় ভারতবর্ষে, যেটা নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই?
0: সাধারণতভাবে আমরা দেখেছি যে ক্রনিক লিউকেমিয়া যেগুলো আছে, ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া যেগুলো আছে, সেগুলো থেকে কিন্তু অনেক সময় ভয় পাওয়ার খুব বেশি কিছু থাকে না, কিন্তু

0: মানুষ ভয় পায়।
1: এই যে ক্রনিক লিউকেমিয়ার কথা বলছেন, আমরা এই সিকেল সেল নিয়ে কথা বলছি, ধরুন দেখা যাক, দেখা গেল যে বিয়ের আগে যে রক্ত পরীক্ষার কথা বারবার বলছেন, একজন হবু দম্পতি তারা পরীক্ষা করলো এবং দেখা গেল যে তারা দুজনেই ক্যারিয়ার, তাহলে তাদের পরের পদক্ষেপ কী হবে? সিকেল সেল অ্যানিমিয়ার ক্যারিয়ার দুজনেই কী করবে?
0: সিকেল সেল অ্যানিমিয়া যদি ক্যারিয়ার হয় তাহলে তাদের সন্তানের কিন্তু সিকেল সেল অসুখ হবার সম্ভাবনা, সুতরাং তাদের গর্ভাবস্থার 3 মাসের মধ্যেই পরীক্ষা করতে হবে গর্ভস্থ শিশু থেকে একটু টিস্যু নিয়ে যে সেই বাচ্চাটির সিকেল সেল অ্যানিমিয়া আছে কি না। সেই পদ্ধতিকে আমরা কোরিওনিক ভিলার স্যাম্পলিং বলি। সেই রিপোর্ট আসার পরে আমরা বাবা মা, মানে ভাবি বাবা মা যাদের, তাদেরকে সঙ্গে নিয়ে বসে বোঝাই যে এই সিকেল সেল অ্যানিমিয়া এর উপসর্গ হতে পারে, দুর্ভাগ্যজনকভাবে আপনার বাচ্চাটি এই অসুখ নিয়ে জন্মাবে, এবার আপনারা কী চান সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ করবেন।
2: আমাদের ফেসবুক লাইভে একজন তড়িৎ কুমার সরকার জানতে চেয়েছেন, বয়স 70 বছর, লিখছেন, আমার ব্লাড টেস্ট রিপোর্ট CRP 84.8, জ্বর হয়েছিল, ডাক্তারবাবু বললেন ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া আছে। এবার প্রশ্নটা আর কি আলাদা করে করেননি,
0: সিআরপি বেশি অর্থাৎ তার শরীরে কোনো ইনফেকশন হয়েছে, খুব সম্ভবত সেটা নিউমোনিয়াই হয়েছে আর কি, যেমন ডাক্তারবাবু বলেছেন। এবার নিউমোনিয়া ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া থাকলে যে নিউমোনিয়া হবে না এমন ব্যাপারটা নয়, নিউমোনিয়ার প্রায় 100টা কারণ আছে, তার মধ্যে আমরা 2-3টে কারণকে আটকাচ্ছি। কেন? কারণ সেইগুলো থেকে বাড়াবাড়ি বেশি হয় এবং সেগুলোকে আটকানো সহজ, কিন্তু ওইগুলোর ভ্যাকসিন নেওয়া থাকা মানেই যে নিউমোনিয়া হবে না এমন ব্যাপারটা নয়, তবে হ্যাঁ যদি হয় তাহলে বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা কম থাকবে।
2: সমীর কুমার দত্ত যাদবপুর থেকে লিখছেন আমাদের ফেসবুক লাইভে, সিকেল সেল অ্যানিমিয়া যেহেতু হেরিডিটারি ডিজিজ, তাই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে ঠিক করতে গেলে খরচ কত হতে পারে, ইন্ডিয়ার কোথায় কি করা হয়, সেকেন্ডলি প্রিভেনশন হিসেবে বিয়ের আগে কি ক্যান্ডিডেটদের জেনেটিক ট্রেস ডিটারমিন মাইন্ড করে তারপর ঠিক করা উচিত, রাজ্য টোক হচ্ছে কি না, এটাই আর কি বলছেন, তবে বিয়ের ব্যাপারে এগোতে পারা যায়। থার্ডলি বিষয়টাকে নির্মূল করার জন্য 10 বছরের আগে পরীক্ষা করে তাদের স্কুল আইডিতে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কি স্কুল লেভেল থেকেই স্টুডেন্টদের সচেতন করা যাবে? যদি সেটা করা যায় তাহলে স্কুল লাইফ থেকেই ভবিষ্যতে দুজনের মধ্যে ওই ভালোবাসার সম্পর্কটা বিশেষ সম্পর্কে পরিণত করা যাবে বা যাবে না তারা ডিসিশন নিতে পারবে কি, সেটা এরা জেনে যাবার ফলে মেনে নিতে পারবে। অনেকগুলো প্রশ্ন আর পরপর।
0: হ্যাঁ নমস্কার, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আপনি একটা খুব ভালো প্রস্তাব দিয়েছেন যে স্কুলের আইডি কার্ডে এই সিকেল সেল বা থ্যালাসেমিয়া আছে এই সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে যে যদি ধরুন কারুর থাকে তাকে অনেকটা একটা দাগিয়ে দেবার প্রবণতা থাকবে যে ও সিকেল সেল আছে, ও এক ঘরে, এরকম একটি ব্যাপার। কিন্তু মোটামুটিভাবে যদি অন্তত স্কুল অথরিটির কাছেও এই ইনফরমেশান থাকে বা বাবা মাও জানে তাহলে অনেকাংশ জটিলতা আমরা আটকানো সম্ভব। প্রথম প্রশ্নটি ওনার ছিল হচ্ছে যে কিছু
2: বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কত খরচ
1: এবং কোথায় হয়।
0: পশ্চিমবঙ্গ সরকারের বিশেষত NRS বা মেডিকেল কলেজে হেমাটোলজি বিভাগে আমরা বিনামূল্যেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি, সুতরাং খরচটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যাচিং বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করাটার সাধারণ যে কনসেপ্ট সেটা হচ্ছে একটা অসুস্থ বোন ম্যারোকে পরিবর্তন করে সুস্থ বোন ম্যারো দেওয়া, এই কে ডোনার সেইটাই একটু সমস্যা হয় যে সুস্থ মানুষের বোন ম্যারো যার সঙ্গে ম্যাচিং হবে সেটাই একটি সমস্যা। ওই সমস্যাটা যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে খরচটা খুব বেশি সমস্যা হয় না ট্রান্সপ্ল্যান্টের।
2: আর একটা বলছিলেন আমরা যেটা আগে আলোচনা করেছি বিয়ের আগে একবার যাচাই করে নিয়ে তারপর বিয়ে ঠিক করার বিষয়ে,
0: এটা আমরা শুরু থেকেই বলছি।
1: এই যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যিনি ডোনার তাকে পেতে সমস্যা হয়, মূলত কি কি সমস্যা ফেস করেন যিনি নিচ্ছেন তিনি?
0: বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে একজন সুস্থ ডোনার নেওয়া, দ্বিতীয় হচ্ছে যে যার ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে বারবার রক্ত দেওয়ার জন্য তার শরীরে আয়রন জমে যায়, তার শরীরে কিছু কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সুতরাং এই ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে বিশেষত সিকেল সেল বা থ্যালাসেমিয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্যাগুলোর অতিরিক্তভাবে মোকাবিলা করতে হয়। তার বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু ওভারঅল ট্রান্সপ্ল্যান্ট করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমরা এরকম ট্রান্সপ্ল্যান্ট করেছি যার ফলে রোগী সুস্থ জীবন লাভ করেছে।
1: অনুচক্রিকা বেড়ে গেল বা অনুচক্রিকা কমে গেল তার মানে কি এটা গেল গেল রক্তের খুব বড় অসুখ হলো?
0: না, একদমই নয়। আমরা কমে গেলটা আলোচনা করেছি, এবার বেড়ে গেলোর কথা সম্বন্ধে দু একটু কথা বলা যাক। আমরা জানলাম অণুচক্রি বা অণুচক্রিকা বা প্ল্যাটলেটের স্বাভাবিক মাত্রা হচ্ছে 1.5 থেকে 4 লাখ, তাহলে যদি বেড়ে যায় 5 লাখ বা 6 লাখ হলো, সাধারণ কারণ কি? ইনফেকশন। সাধারণ ইনফেকশন থেকে অনেক সময় এই অণুচক্রিকা বা প্ল্যাটলেট বাড়ে, সুতরাং ইনফেকশন যদি আমরা কমাই অনেক সময় দেখা যায় যে কমে যায়, বা রক্তের কিছু কিছু অসুখ আছে যাতেও যাতে প্ল্যাটলেট বাড়তে পারে, তাতেও কিন্তু সাধারণ চিকিৎসা বা ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব। সবসময় প্ল্যাটলেট কমা বা বাড়া গেল ড্রপ বা ক্যান্সারের উপসর্গ এটা কিন্তু মোটেই নয়।
2: এই যে রোগীদের একটা ডায়েট বা খাদ্য তালিকা আছে, যদি কোনো বাড়াবাড়ি হয় বা মনে হয় ব্যাপারটা অনেক সিরিয়াস দিকে যাচ্ছে, তাহলে কি সেক্ষেত্রে কিছু পরিবর্তন এনে প্রভাবটা কমানো যায়?
0: অবশ্যই, যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু উপযুক্ত সুষম খাদ্য, যাতে আয়রন, ভিটামিন B12, ভিটামিন সি এগুলো যদি থাকে, এবং তার সঙ্গে সাধারণ খাদ্যাভ্যাসে কিছু কিছু পরিবর্তন, যেমন খাবার থেকে 1 ঘন্টার মধ্যে চা না খাওয়া, বা এমন কিছু খাবার না খাওয়া যেগুলো আয়রন অ্যাবজর্পশনটাকে ব্যাহত করে, তাহলে অনেকাংশে কিন্তু এই হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো সম্ভব।
1: 30 বছর বয়স হয়ে গেছে, কী কী ব্লাড টেস্ট করে রাখা ভালো?
0: প্রথম হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, তার সঙ্গে লিভার ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এগুলো করে নেওয়া খুব দরকার।
1: আর যখন বয়স 40,
0: তখন এই পরীক্ষাগুলোই করতে হবে। 30 বছরে যদি আমরা বছরে একবার করি, তখন 6 মাস ছাড়া ছাড়া করতে হবে
1: রক্ত,
0: এবং সুগারের পরীক্ষাটা করাও খুব দরকার।
1: রক্তের কোনো বিশেষ রোগ আছে যেটা 30-40 বছরের পর মানুষের শরীরে লুকিয়ে লুকিয়ে বাড়তে থাকে?
0: রক্তের যে সমস্ত রোগ আছে সেগুলো মোটামুটিভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিনগত অসুখ, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যেগুলো পরে হয়। এই জিনগত অসুখ কিন্তু প্রথম দিকেই ধরা পড়ে, কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি থ্যালাসেমিয়া রোগী 60 বছর বয়সেও ধরা পড়ে। সুতরাং এই ডাক্তারি শাস্ত্রে এটা হবে এটা হবে না এরকম কোনো বাধ্যতামূলক সীমারেখা নেই যে এর বাইরে এটা হবে না, কিন্তু মোটামুটিভাবে দেখা যায় যে যত বয়স বাড়ে তত হিমোগ্লোবিনের মাত্রাটা আস্তে আস্তে আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং এই CBC বা হিমোগ্লোবিন মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ যত বয়স বাড়তে।
2: আচ্ছা, এমন কি হতে পারে যে জিনগত কোনো এমন কোনো ঘটনা নেই এবং ছোট থেকে বাচ্চাটি বড় হয়ে উঠল তার মধ্যে কোনো লক্ষণ ছিল না, হঠাৎ করে 15-16 বছর বয়সে গিয়ে দেখা গেল তার একেবারে অ্যাকিউট অসুস্থতা, মানে থ্যালাসেমিয়ার পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এটা কী করে হয়? মানে যদি জিনগতই হবে তাহলে তার বাবা মায়ের ক্ষেত্রের কোনো নিদর্শন থাকবে বা তার ক্ষেত্রেও কোনো লক্ষণ থাকা যেতে পারে, সেটা একেবারেই কি হলো না অথচ ধরা পড়লো আর কোনো ট্রিটমেন্ট করা গেল না, এমন সিচুয়েশন হতে পারে
0: না? এবার থ্যালাসেমিয়ার কথা যদি বলেন যে ছোট থেকে কোনো উপসর্গ নেই, 15-16 বছর বয়সে হঠাৎ থ্যালাসেমিয়া ধরা পড়েছে, সেটাও সম্ভব, কারণ অনেকগুলো মডিফায়ার্স থাকে, মানে এই যে থ্যালাসেমিয়ার উপসর্গ সেগুলো অনেকে ঢেকে রেখে দেয় অনেক অনেক জিনের প্রভাবে। যখন একটু বয়স হয় তখন সেই মডিফায়ার্স বা ঢেকে রাখা যে ফ্যাক্টরসগুলো সেগুলো চলে যায়, ফলে হঠাৎ করে তার উপসর্গ ধরা পড়ে এবং তার লিভার, স্প্লিন বেড়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়, এগুলো হতেই পারে।
1: আমাদের লিসনার আছেন, দেখে নেব কে আছেন। হ্যালো,
3: হ্যালো ম্যাম, আমি রাজকুমার বিশ্বাস বলছি নদিয়ার কৃষ্ণনগর থেকে।
2: বলুন।
3: তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কখনো মানে কোনো রক্ত বা কিছু মানে পরীক্ষা করি, তাহলে রক্ত দেওয়ার পরে আমার মাথাটা প্রচুর পরিমাণে ঘোরে আর চোখ মুখ অন্ধকার হয়ে যায়, তো আমার প্রশ্ন হচ্ছে ম্যাম এটা কি কোনো সমস্যার কারণ? এটাই আমি বলতে চাইছি আর কি।
2: শুনতে থাকুন।
1: প্রায় একই রকমের প্রশ্ন আমরা আগেও এরকম একটি প্রশ্ন পেয়েছি, তবু আরো একবার যদি আপনি।
0: না, উনি বলছেন রক্ত পরীক্ষা করার পরে ওনার মাথা ঘোরে, আগের যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছেন ব্লাড ডোনেট করার পরে। রক্ত পরীক্ষা করতে কিন্তু 5 থেকে 10 ml এর বেশি রক্ত নেওয়া হয় না, সেটার পরে মাথা ঘোরা কিন্তু খুবই একটা আনইউজুয়াল ব্যাপার। সাধারণ যে কারণে মাথা ঘোরে সেটা হচ্ছে ভীতি বা রক্ত দেখে অনেকের একটা প্রচণ্ড রকমের ভেসোভেগালের মতো উপসর্গ হয়, কিন্তু যদি এইটা না থাকে, ওনার ধরুন কোনো ভীতি নেই তা সত্ত্বেও মাথা ঘুরছে, তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা অস্বাভাবিক, সেটা কিন্তু স্বাভাবিক জিনিস নয় এবং তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
1: আগামী 10 বছরে সিকেল সেল অ্যানিমিয়া ট্রিটমেন্টে যুগান্তকারী কিছু চেঞ্জ আসতে চলেছে?
0: অবশ্যই, এই যে আমরা আলোচনা করলাম যে জিন থেরাপি, যদি এটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং এই অসুখকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।
2: আচ্ছা, ছোট শিশুদের ক্ষেত্রে বলা হয় যে হাত পা ফুলে

0: দেওয়া একটা অন্যতম কারণ। এটা কিরকম ভাবে হয়, মানে সত্যি কি এরকম কিছু হয়ে ওঠে?
1: হাত পা ফুলে যাওয়াকে ডাক্তারি পরিভাষায় আমরা ইডিমা বলি, মানে শরীরে অতিরিক্ত পরিমাণে জল জমা। সেটা অনেক কারণে হতে পারে, প্রধান যে কারণ সেটা হচ্ছে কিডনির সমস্যা থেকে হয়। বাচ্চাদের একটি অসুখ হয় যাকে বলে নেফ্রোটিক সিন্ড্রোম, যেখানে কিডনি ঠিকমতো কাজ করে না এবং মুখ হাত পা ফুলতে থাকে। অনেক সময় হার্টের সমস্যা থেকে হয়, অনেক সময় হিমোগ্লোবিনের পরিমাণ যদি খুব কমে যায় এবং যদি ঠিকমতো লক্ষ্য না দেওয়া হয় তাহলেও কিন্তু এই হাত পা মুখ এগুলো ফুলতে পারে।
0: চোখের সমস্যাও কি হতে পারে, বা বৃদ্ধি আটকে যাওয়া, লম্বা হওয়া?
1: সিকল সেল অ্যানিমিয়া থেকে অবশ্যই চোখের সমস্যা হতে পারে। একদম রেটিনা, যেটা দিয়ে আমরা চোখের পর্দা, যেখানে আমরা সব কিছু দেখি, সেই পর্দাতে ঠিকমতো রক্ত সরবরাহ না হলে চোখ কিন্তু দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যেতে পারে।
0: বয়ঃসন্ধিও কি দেরি হতে আসতে পারে?
1: বয়ঃসন্ধিও দেরিতে হতে পারে এবং আরও বয়ঃসন্ধিকালীন যে উপসর্গ সেগুলো আসতে পারে, অনেক দেরিতে বয়ঃসন্ধি আসতে পারে।
2: একজন রোগী সিকল সেল অ্যানিমিয়ার শিকার, তিনি ট্রিটমেন্টের মধ্যে আছেন, সমাজের কাছে ডাক্তার হিসেবে আপনাদের বার্তা কি? একজন সিকেল সেল অ্যানিমিয়ার সঙ্গে, অ্যানিমিয়ার পেশেন্টের সঙ্গে ঠিক কী ধরনের ট্রিটমেন্ট বা কী ধরনের ব্যবহার করা উচিত?
1: খুব ভালো প্রশ্ন। সিকেল সেল অ্যানিমিয়া কোনো এমন কোনো ব্যাধি নয় যেটা তাকে একঘরে বা অচ্ছুত করে রাখবে। তিনি আর পাঁচটা মানুষের মতোই স্বাভাবিক মানুষ, শুধু তার হিমোগ্লোবিনের যে তৈরি হচ্ছে সেটা একটু অন্যভাবে তৈরি হচ্ছে। তার হিমোগ্লোবিনের মধ্যে একটি বিশেষ ধরনের হিমোগ্লোবিন আছে, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমি আশা করব সমাজ তার প্রতি একটু সহানুভূতি বা সহমর্মিতা দেখাবে, ইংলিশে যাকে আমরা এমপ্যাথি বলি, নট সিম্প্যাথি।
2: ডাক্তারবাবু, কোনো পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়ার সঙ্গে যদি রক্ত তঞ্চনের অসুখ থাকে, সেটা তো তাহলে আরও মারাত্মক হতে পারে, এরকম কি হয়, নাকি এটা বিরল একসঙ্গে দুটো অসুখ থাকা?
1: না, বিরল নয়। এবার রক্ত তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশনের প্রবলেম আমরা দুভাবে দেখি। একটা হচ্ছে ব্লাড অতিরিক্ত পরিমাণে ক্লট করে যাওয়া, যেটাকে আমরা থ্রম্বোসিস বলি, শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া। সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে এই অতিরিক্ত পরিমাণে রক্ত জমে যাওয়াটা খুব স্বাভাবিক। এই যে সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা বললাম যে রেড সেলগুলো কাস্তে আকৃতির হয়ে যায়, রেড সেল থেকে শরীরে বিভিন্ন অংশে রক্ত পৌঁছয় না, সেই জন্যে ওই শিরার মধ্যে রক্ত জমে যায় এবং থ্রম্বোসিস হয়। এইটা কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ারই একটা উপসর্গ বা জটিলতা বলা যেতে পারে।
0: এই সিকেল সেল অ্যানিমিয়া, মানে যার আছে, একটা বাচ্চা বা একজন মধ্যবয়স্ক মানুষ প্রথম থেকেই জানতে পারলেন তার সিকেল সেল অ্যানিমিয়া আছে, সেক্ষেত্রে তিনি যখন সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, জীবনযাপন করছেন, তখন প্রতি মুহূর্তে তাকে খুব জরুরি হিসেবে কোন বিষয়টা মনে রাখতে হবে?
1: তিনি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, খাওয়া দাওয়া, তাতে কোনো সমস্যা নেই, একটাই মনে রাখতে হবে, তা তিনি আর পাঁচটা মানুষের থেকে একটু বেশি পরিমাণে ইনফেকশন প্রোন, তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং যেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাটা উনি একটু অ্যাভয়েড করবেন। যেমন ধরুন কোনো মানুষের প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, চেষ্টা করবেন তার খুব কাছে না যাওয়ার, বা যদি জানো তাহলে মাস্ক বা প্রোটেকশন নিয়ে যাবেন যাতে সেইটা তার শরীরে না যায়।
2: দেখে নেব ফোনে কোন লিসনার আছেন। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার। সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে দুটো জিনিস একটু, মানে আমি শুনতে ভুল করেছি কিনা সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্যই প্রশ্নটা করছি। যেহেতু এটা বংশগতভাবে হওয়ার কথাই জানলুম, এটা কি মিড লাইফ পর্যন্ত, মানে মধ্যবয়স পর্যন্ত একদমই আনডায়াগনোজড বা আনডিটেক্টেড থেকে যেতে পারে? মানে ধরুন আমি স্পেসিফিক একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো একজন হয়তো নিয়মিত রক্তদাতা, তিনি হয়তো জানতেনই না তিনি সিকেল সেল অ্যানিমিয়ার হেলদি ক্যারিয়ার, এবং কোনো একটা কারণে কোনো একটা ডায়াগনোসিসে যখন সেটা ধরা পড়লো, তাহলে তার দান করা রক্তটা কি অন্যর পক্ষে ক্ষতিকারক? এই জিনিসটা একটু জানতে চাই। ধন্যবাদ,
0: সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সিকেল সেল ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া ক্যারিয়ার যারা হন, তারা কিন্তু আর পাঁচটা মানুষের মতোই স্বাভাবিক মানুষ, তার কিন্তু রক্তদানে কোনো বাধা থাকার কথা নয়, এবং তার রক্ত অন্য মানুষের জন্য ক্ষতিকর এমন ব্যাপারটাও নয়। কারণ যারা কেরিয়ার হন তাদের হিমোগ্লোবিন খুব সামান্যই কম থাকে। সুতরাং খুব সম্ভাবনা তিনি যদি পরীক্ষা না করেন কোনো দিন, তিনি মধ্যবয়স কেন আরও অনেক বেশি বয়স পর্যন্ত ডিটেকশন হয়নি, এটা হওয়া খুবই সম্ভব।

0: বেশ, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এই যে আমরা বারবারই বলছি যে আনডায়াগনোসড থাকে, বোঝাই যায় না তিনি সিকেল সেল অ্যানিমিয়ার ধারক, এটাকে যখন ধরা পড়ল যিনি রোগী, খুব বাড়াবাড়ির আকার খুব দ্রুত হতে পারে, হলে কী করণীয়?
1: বাড়াবাড়ির আকার দ্রুত হতে পারে কি না সেটা তো খুব ভালো প্রশ্ন। সেটা নির্ভর করে যে রোগী ঠিক কী পরিস্থিতিতে ডাক্তারবাবুর কাছে এসছেন। অনেক সময় দেখা যায় যে অনেক বছর ধরে আমরা দেখেছি যে প্রচণ্ড শরীরে ব্যথা হচ্ছে, আস্তে আস্তে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে, তাও তার আসার সময় হচ্ছে না বা তিনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না। সুতরাং এইরকম বাড়াবাড়ি অবস্থায় যদি রোগী আসেন তাহলে কিছু করা যায় না বা অনেক সময় লাগে করতে, কিন্তু যদি অল্প উপসর্গে আসেন এবং যদি ডায়াগনোসিস হয় তাহলে একজন সিকেল সেল অ্যানিমিয়া রোগীকে অবশ্যই সুস্থ জীবন দান করা সম্ভব।
0: জাঙ্ক ফুড, অতিরিক্ত বিরিয়ানি, তার সঙ্গে নানা রকম ভাজাভুজি রক্তের অসুখকে বাড়িয়ে তোলে?
1: অবশ্যই, এইগুলো বিভিন্নভাবে অপুষ্টির কারণ। মানে এই যে জাঙ্ক ফুড বা অতিরিক্ত পরিমাণ ভাজাভাজি ভাজাভুজি খাওয়া মানেই শরীরে পুষ্টি না যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেখান থেকেই কিন্তু একটা অ্যানিমিয়া বা অন্যান্য রক্তের উপসর্গ হওয়ার খুব সম্ভাবনা।
0: সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো কতটা দায়ী?
1: এই জাঙ্ক ফুড বা অতিরিক্ত পরিমাণে ভাজাভুজি খাওয়া মানে শরীরে বেশি পরিমাণ লিপিড বা ফ্যাট ঢোকা। ফ্যাট ঢোকা মানেই রক্তটা বেশি ঘন হয়ে যাওয়া, এবং বেশি ঘন হয়ে যাওয়া মানেই ক্রাইসিস প্রেসিপিটেট করা। সুতরাং এই ক্ষেত্রে একটা সুস্থ সুষম খাদ্য তালিকা মেনটেন করাই খুব দরকার।
0: এই যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথা বলছিলেন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কি মাঝে মাঝেই করতে হয় নাকি এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করে অফ করে দিলেও পেশেন্ট ভালো হয়ে যান?
1: না, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট একটা লাইফ টাইম ইভেন্ট, মানে একবারই করতে হয়, বারবার নয়। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট মানে বোন ম্যারো থেকে একটি সিকেল সেল অ্যানিমিয়া রোগী, ধরুন সে ভর্তি হলো, তার শরীরে বার খুব সিকেল সেলের উপসর্গ হয়েছে, আমরা একজন হেলদি ডোনারের থেকে তার বোন ম্যারোটা নিয়ে তার অসুস্থ বোন ম্যারোটাকে নষ্ট করে সেই জায়গায় ভরে দিই, ফলে সেই সুস্থ বোন ম্যারোটা তার শরীরের মধ্যে বেড়ে ওঠে এবং পরবর্তীকালে সে একজন সুস্থ মানুষ হয়ে যায়। এটা লাইফ টাইম একবারই হয়, মানে এমন নয় যে বারবার করতে হয়।
0: এই ডোনারকে নিজের আত্মীয়ের মধ্যে হতে হবে?
1: নিজের আত্মীয়ের মধ্যে যদি ক্যারিয়ার না হয় তাহলে হওয়াই যেতে পারে।
2: এটা কি একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কোনো ব্যবস্থা করে রাখা যায়?
1: জন্মের সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছেন যে আম্বিলিকাল কর্ড ব্লাড, সেটা থেকে কিন্তু কর্ড ব্লাড দিয়ে এটা করার, যে শিশু জন্মাচ্ছে তার আম্বিলিকাল কর্ড ব্লাড সেখানেও তো সেই সিকেল সেলের জিনই আছে, সুতরাং সেইটা দিয়ে কিন্তু এটা করা সম্ভব নয়।
2: মানে পরবর্তীকালে তো বাবা মাকে আর পাওয়া যাবে না, ধরুন অনেক বয়সে কোনো কিছু ধরা পড়ল, সেক্ষেত্রে তাহলে কোনোভাবে কি কিছু সংগ্রহ করে রাখা যায় না?
1: না, আম্বিলিকাল তার নিজের রক্ত দিয়ে সেটা কি করে ঠিক করা সম্ভব? তার রক্তে তো সেই একই জিন আছে যে জিনের জন্য সে আজ ভুগছে, সুতরাং সেই খারাপ জিনের জিন দিয়ে সেই খারাপ জিনকে তো রিপ্লেস করা সম্ভব।
0: কিন্তু আপনারা সরকারি ক্ষেত্রের চিকিৎসকরা বিশেষ করে তারা সবসময় একটা মানে যে আমরা অ্যাম্বিলিকাল কর্ড ব্লাড সেটাকে সংরক্ষণ করতে
2: পারি,
0: সরকারও ভীষণ রকম জোর দেয়, এই ধরনের ব্লাড সংরক্ষণে ভবিষ্যতে কি কি রক্তের অসুখকে ঠেকানো যায়?
1: খুব ভালো প্রশ্ন। এই কর্ড ব্লাড সংরক্ষণ যখন আমরা করা হয় তখন জানতে হবে যে কর্ড ব্লাডটা কার নেওয়া হচ্ছে। যে শিশু জন্মাচ্ছে তারই রক্ত সংক্রান্ত তারই কর্ড ব্লাড। যদি তার জিনগত কোনো অসুখ থাকে, যেমন আজকে আমরা জানছি যে সিকেল সেল অ্যানিমিয়া, তার জন্মের সময় সিকেল সেল অ্যানিমিয়া ছিল, সেটা হয়তো ধরা পড়েনি বা কোনোভাবে ধরা হয়নি, চেষ্টা করা হয়নি, আজ 30 বছর বয়সে তার উপসর্গ ধরা পড়েছে, তার যে কর্ড ব্লাডটা সংগ্রহ করা আছে তাতে সেই একই সিকেল সেলের জিন আছে, সুতরাং সেটা দিয়ে সেটা নির্মূল করা কিন্তু কখনোই সম্ভব নয়।
2: আচ্ছা, এক্ষেত্রে অনেক সময় কতগুলো ভুল ধারণা ঘুরে বেড়ায় এই সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে, নানান রকম মানুষ নানান রকম কথা বলেন, এই ভুল ধারণাগুলো এবং সেটাকে আটকানোর জন্য কী করণীয়?
1: প্রথম কথা হচ্ছে এই সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু নিউট্রিশনাল অ্যানিমিয়া নয়। আয়রন খেলে, ভিটামিন সি খেলে, ভিটামিন B12 খেলে এটা কিন্তু ঠিক হবে না। শুধুমাত্র রক্ত নিলে এই সিকেল সেল অ্যানিমিয়ার উপসর্গ বাড়াবাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং সিকেল সেল অ্যানিমিয়া এবং এমনও নয় যে এটা একটা খুব বাড়াবাড়ি করার অসুখ এবং তার থেকে যদি ঠিকমতো চিকিৎসা হয় তাহলে কিন্তু জীবনহানিরও আশঙ্কা থাকে না। সুতরাং ভুল ধারণার থেকে আমাদের দেখতে হবে যেন তারা একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে, এবং এই জিনিসগুলোতে বাড়াবাড়ি যেগুলোতে হয় আমরা বললাম ইনফেকশন, জল কম খাওয়া ইত্যাদি, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি।
2: এই যে রক্ত সঞ্চালন, অনেকেই মনে করেন যে রক্ত সঞ্চালনটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই রোগের প্রকোপ বাড়বে না, এটা কি খুব সঠিক কথা?
1: না, এটা তো জিনগত অসুখ, এটা জন্ম থেকে আছে, এর সঙ্গে রক্ত সঞ্চালনের সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যদি ঠিকমতোভাবে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় এবং এই হাইড্রেশন এগুলো ঠিকমতো মেনটেন করে, তাহলে এই ক্রাইসিসটা কিন্তু অনেকটা অ্যাভয়েড করা সম্ভব।
2: আর সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত শিশুরা সক্রিয় জীবনযাপন করতে পারে না, এটা বলা হয়, তারা অন্য বাচ্চার মতো অ্যাক্টিভ নয়।
1: এটা একদমই ভুল ধারণা, এটা একদমই ভুল ধারণা। সিকেল সেল অ্যানিমিয়া রোগী আজকে আমাদের, যদি আপনারা যে কোনো জায়গায় যান, তারা আজকে ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাইলট হচ্ছে, সব কিছুই হচ্ছে। সুতরাং কিছু করতে পারে না তারা নয়, তাদের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে। শুধু আমাদের একটু সচেতন হতে হবে, যেগুলো থেকে বাড়াবাড়ি হয় সেগুলো থেকে একটু আটকাতে হবে এবং একটু অতিরিক্ত পরিমাণে তাদের যত্ন নিতে হবে, তবেই তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
0: ধরা যাক একজন সিকেল সেল অ্যানিমিয়ার তার পেশেন্ট, তার সঙ্গে তার রক্ত জমাট বাঁধে না, আমরা এর আগে বলেছি জমাট বাঁধের অসুখ, ধরা যাক বাঁধে না, তার রক্ত ক্ষরণ হয় বেশি, এই ক্ষেত্রে তার জটিলতা কতটা বাড়ে এবং হলে কি করণীয়?
1: এটা খুবই রেয়ার কম্বিনেশন, আপনি যেরকম বললেন সিকেল সেল অ্যানিমিয়া, তার সঙ্গে ব্লাডের কোয়াগুলেশন ডিসঅর্ডার, মানে অনেক সময় আমরা ফ্যাক্টরের যে ফ্যাক্টর 8-9 ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখি, হতেই পারে,
0: হিমোফিলিয়া
1: যেমন দেখি সেরকম হতেই পারে। কিন্তু সেরকম হলে তার কিন্তু অতিরিক্ত পরিমাণে কেয়ার দিতে হবে, কারণ দুটো আলাদা অসুখ এবং দুটো জটিলতা আলাদা। সুতরাং আমাদের এবং দুটো থেকেই সমস্যা হতে পারে, একদিকে ব্লিডিংয়ের সম্ভাবনা হিমোফিলিয়া থেকে, আর একদিকে সিকেল সেল অ্যানিমিয়া থেকে ব্লাড বন্ধ হওয়ার বা থ্রম্বোসিসের সম্ভাবনা। সুতরাং একটা ডাবল এজ সোর্ড আর কি, দুদিকেই সমস্যা।
2: সংক্রমণের সম্ভাবনা থাকে এই রোগে, এরকম একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে আছে চারদিকে, সত্যিই কি ভ্রান্ত?
1: সংক্রমণ মানে বাইরের থেকে ইনফেকশন তাদের শরীরে হতে পারে
2: না, তাদের মাধ্যমে অন্যদের সংক্রমণ হতে পারে,
1: একদমই নয়, তাদের সঙ্গে একই জায়গায় বসে খেলে, একই বাড়িতে থাকলে বা হোস্টেলে থাকলে, একই রুম শেয়ার করলে, কখনোই হয় না, এটা জিনগত অসুখ। বরং যারা সুস্থ তাদের থেকে যে সিকেল সেল অ্যানিমিয়া, তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু কোনো ছোঁয়াচে অসুখ নয়, এটা একটা জিনগত অসুখ এবং এই ব্যাপারে কারুর কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত না।
0: অ্যানিমিয়াকে যদি কয়েকটা ভাগে ভাগ করতে বলা হয় এবং আমরা যদি ক্রোনোলজিক্যালি কোনটা বেশি ভয়ের কোনটা তারপর এইভাবে সাজাই, সিকেল সেল কত নম্বরে আসবে বা সিকেল সেলের ক্ষেত্রে ভয়াবহতাটা কত বেশি?
1: অ্যানিমিয়াকে যদি সাধারণভাবে ভাগ করতে বলা হয় আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ব্লাড লসের জন্য যে অ্যানিমিয়া হয়, হঠাৎ করে রক্তক্ষরণ হয়ে যে অ্যানিমিয়া হয়। একটা হচ্ছে রক্ত ঠিক মতো তৈরি হচ্ছে না, যেটাকে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলি, সেটা যে অ্যানিমিয়া হয়। আরেকটা হচ্ছে রক্ত নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, যেটা এই থ্যালাসেমিয়া গ্রুপে পড়ে। এই থ্যালাসেমিয়া গ্রুপের মধ্যে একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, এটা ভয়াবহ বা এর মর্বিডিটির সংখ্যা অনেক বেশি যদি ঠিকমতো ট্রিটমেন্ট হয়। কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা হয় তাহলে কিন্তু মর্বিডিটির সংখ্যা বা ভয়াবহতার ব্যাপারটা কিন্তু অতটা নয়।
0: আচ্ছা, একজন সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট এবং তার বাড়ির লোকজন সবসময় এরা টেনশনে থাকেন, এদের কি ভবিষ্যতে অন্য কোনো কোমরবিডিটি এই অসুখটার জন্য খুব তাড়াতাড়ি আসে?
1: হতে পারে, যদি ঠিকমতো চিকিৎসা না হয় এদের প্রচুর। প্রথম হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়াতে ট্রিটমেন্ট হলেও আমরা দেখেছি একটা গোটা শরীরে অসম্ভব একটা ব্যথা হয়, একটা ক্রনিক পেন, এবং আস্তে আস্তে তাদের কিন্তু বয়সটাও খুব তাড়াতাড়ি যেন বুড়িয়ে যান তারা, কারণ বিভিন্ন জায়গায় ব্যথা হন, তো ব্যথা হওয়ার জন্য ঠিকমতো চলতে পারেন না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অ্যাফেক্টেড হয়। সেই জন্যে তাদের ক্ষেত্রে যদি ঠিকমতো তারা অ্যাক্টিভ না থাকেন, যদি ঠিকমতো প্রতিরোধ না করেন, যদি ভ্যাকসিন ইত্যাদি না নেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে জটিলতা অনেক বেশি হতে পারে।
2: আচ্ছা, এই সিকেল সেল অ্যানিমিয়ার যে চিকিৎসা, যে ধরনের ওষুধ চলে, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি কিছু হতে পারে? দীর্ঘদিন একটা যন্ত্রণার ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসা চলছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
1: যদি দীর্ঘদিন এই ব্যথার ওষুধ খান কেউ, তাহলে কিন্তু ডেফিনেটলি তার একটা কিডনির সমস্যা হতে পারে। সেই জন্য দীর্ঘদিন আমরা পেইন কিলার বা ব্যথার ওষুধ দিই না, আমরা যে ওষুধ দিই হাইড্রক্সিউরিয়া বা ইত্যাদি, তাতে দীর্ঘদিন খেলে খুব, বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে খুব যে একটা বড় সমস্যা হয় না, বরং না সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা ওই ওষুধ দেওয়া হয়।
0: সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে যে পেশেন্ট তিনি মনের জোর খুব দ্রুত হারান। সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টদের এছাড়া তাদের নানারকম বিধিনিষেধে বেঁধেও ফেলা হয়। এই অসুখের সঙ্গে কি কোনো সাইকোলজিক্যাল পুশ বা কাউন্সেলিং মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া প্রয়োজন?
1: অবশ্যই অবশ্যই। সিকেল সেল অ্যানিমিয়া একটি বাচ্চা দেখছে যে আট পাঁচটা বাচ্চা খেলছে, সে মাঝে মাঝেই তাকে হসপিটালে যেতে হচ্ছে, সেই ছোট বয়স থেকে শুরু। তারপর যত দিন যায় দেখা যায় যে বিভিন্নভাবে বিভিন্ন বাধা নিষেধে তাকে বেঁধে ফেলা হচ্ছে। সে প্রথম কথা একটা পিয়ার গ্রুপ তৈরি করার চেষ্টা করি হসপিটালে, যারা যারা সিকেল সেল অ্যানিমিয়া আসে তাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা নিজেরা মিট করে, তারা নিজেরা নিজেদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যে দেখো এর সিকেল সেল অ্যানিমিয়া আছে, এ আজকে এত বড় জায়গায় গেছে, তাহলে আমরা পারবো না কেন? এইভাবে তারা নিজেদের উদ্বুদ্ধ করার চেষ্টা করে। যদি তাতেও না হয় তাহলে ডেফিনেটলি কাউন্সেলিংয়ের তো স্কোপ আছেই।
0: সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে মা বাবাকে, বিশেষ করে কোনো শিশুর যদি সিকেল সেল অ্যানিমিয়া থাকে এবং তাকে যদি তারা জেনেই পৃথিবীতে আনেন বা না জেনে আনেন, মানে সিকেল সেল অ্যানিমিয়া আছে এটা না জেনে আনেন, বাবা মায়ের অন্য বাবা মায়ের থেকে ভূমিকা কতটা আলাদা হবে? কী কী স্পেশাল কেয়ার তিনি তার বাচ্চার জন্য নেবেন?
1: ঠিক, স্পেশাল কেয়ার মানতে সিকেল সেল অ্যানিমিয়া একটা জিনগত অসুখ এবং তাতে কিছু কিছু ক্ষেত্রে সেটা বাড়াবাড়ি হয়। সুতরাং অন্য পাঁচটা বাচ্চার থেকে সেই বাবা মাকে অনেক চোখ কান খোলা রাখতে হবে, যাতে সামান্য ইনফেকশনেই তিনি ডাক্তারবাবুর কাছে নিয়ে যান, যাতে জল সে শীতকালই হোক বা গরমকালই হোক প্রচুর পরিমাণে খাওয়ানো হয়, ঠিকমতো ভ্যাকসিন নেওয়া হয় যে ভ্যাকসিনগুলো নিলে ইনফেকশনটা আটকানো সম্ভব, এবং অতিরিক্ত পরিমাণে স্ট্রেসফুল যে অ্যাক্টিভিটি, মানে ধরুন তাকে একটা ম্যারাথনে দৌড় করানো হলো, এই সমস্ত জিনিসগুলো যাতে অ্যাভয়েড করা হয়। মোটামুটিভাবে বাবা মার যদি একটুখানি ব্যাপারটা বুঝিয়ে দেন সকলকে তাহলে কিন্তু অত সমস্যা হওয়ার কথা নয়।
2: বেশ, যন্ত্রণার ক্ষেত্রে যে অসম্ভব যন্ত্রণা যখন বাড়ে বা যেটা যখন খুব ছোট শিশুদের ক্ষেত্রেও হয়, সেটা কি সহ্য করার মতো অবস্থায় থাকে শিশুদের ক্ষেত্রে?
1: না, অনেক সময় অসম্ভব যন্ত্রণা হয়, মানে এমন যন্ত্রণা যে সে শিশুদের ক্ষেত্রে অন্তত চোখে দেখা যায় না এমন ব্যথা নিয়ে তারা আসে। যদিও তারা ছোট থেকেই ব্যথা পেয়ে পেয়ে অভ্যস্ত, কিন্তু তাও প্রচণ্ড যন্ত্রণা হয়। তৎক্ষণাৎ যদি হসপিটালে পেন কিলার, এই সমস্ত যন্ত্রণায় হঠাৎ করে পেন কিলার খেয়ে কিন্তু কোনো কাজ হয় না, উল্টে আগে যেটা আমরা ডিসকাস করলাম যে তার পেন কিলারের সাইড এফেক্টগুলোই বেশি হয়, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে চট করে হসপিটালে ভর্তি করে অন্তত যদি একটু স্যালাইন বা ইঞ্জেকশন দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই, এবং সামান্য ব্যথার ওষুধ দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু সেই ব্যথা কমানো সম্ভব। কিন্তু সত্যি কথা যে প্রশ্নটি করা হলো যে ব্যথা কিন্তু অসম্ভব কষ্টকর,
0: সবার ক্ষেত্রে তো ব্যথাটা থাকেও না, অ্যাসিমটোম্যাটিক থাকে অনেক ক্ষেত্রেই। ধরা যাক একজন অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, তিনি হঠাৎ মধ্যবয়সের পর তার সিকেল সেল অ্যানিমিয়া ধরা পড়ল, তখন কি নতুন করে সেই সিমটমগুলো ফিরে আসতে পারে?
1: অবশ্যই, যে বয়সেই ধরা পড়ুক সিকেল সেলের উপসর্গ হচ্ছে এই ক্রাইসিস বা ব্যথা হওয়া। সেই ব্যথাটা অ্যাকিউট হতে পারে যেমন আমরা আলোচনা করলাম, অথবা ক্রনিক হতে পারে। ক্রনিক মানে প্রচণ্ড গাত পায়ে ব্যথা, সারাদিন ধরে একটা দুর্বলতা লাগছে, কিছুতেই দুর্বলতাটা কাটছে না, আমরা ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম বলি। সারাক্ষণ বসে আছে, পায়ে অস্বস্তি হচ্ছে, শরীরে অস্বস্তি হচ্ছে, সাধারণত মধ্যবয়সকে যাদের ধরা পড়ে তাদের এই ক্রনিক পেনের যে উপসর্গ সেগুলো বেশি হয় অ্যাকিউট পেনের তুলনায়।
0: গ্রোথ পেন আর এই সিকেল সেল অ্যানিমিয়ার পেন মা বাবারা তফাত করবেন কি করে, বুঝবেন কি করে?
1: খুব ভালো প্রশ্ন। গ্রোথ পেন সাধারণত হয় একটা নির্দিষ্ট বয়সে, যে সময় বাচ্চারা বাড়ে, প্রধানত ওই 4-6 এই বয়সে হয়, সেটা রাত্রেবেলার দিকে হয় এবং অনেক সময় কোনো জায়গা চিপে ধরলে সেই ব্যথাটা কমে যায়। কিন্তু সিকেল সেলের ব্যথার ক্ষেত্রে ঠিক উল্টো হয়, যদি টিপে দেওয়া হয় বা হাত দেওয়া হয় একদম যেন একদম ফোঁড়ায় হাত দিলে যেরকম ব্যথা হয় ঠিক সেই রকম ব্যথা হয়, সে ব্যথা তো কমেই না উল্টে বেড়ে যায়। গ্রোথ পেনের ব্যথা সাধারণতভাবে রাত্রিবেলা হয়, সারাদিনে কিন্তু খুব বেশি ব্যথা হয় না, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া তার দিন রাত নেই, 24 ঘন্টাই সেই ব্যথা হতে পারে, এবং সেই ব্যথায় যে সিকেল সেলের রোগী সে প্রচণ্ড কষ্ট পায়। গ্রোথ পেনের ক্ষেত্রে কিন্তু অত কষ্ট বাচ্চাদের হয় না।
2: সিকেল সেল অ্যানিমিয়া মিউটেশনটা কি?
1: বিটা গ্লোবিন জিনে একটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের, যদি আমরা ভাবি হিমোগ্লোবিনের তো দুটো অংশ, একটা হিম একটা গ্লোবিন, এই গ্লোবিন যে জিন তার যে চেন তার আলফা আর বিটা দুটো চেন থাকে, এই বিটা গ্লোবিনের জিনের 6 নম্বর জায়গায় গ্লুটামিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডটা ভ্যালিন বলে একটা জিনিস দিয়ে রিপ্লেসড হয়। এই সিকেলসেল অ্যানিমিয়া

0: এই যদি আমরা অসুখের ডিসকভারি বলি, একটা ইউনিক অসুখ, এটা প্রথম দেখা গেল যে আমরা যেটা আগে হিস্ট্রি বললাম যে প্রথম দেখা গেল এটা একটা মলিকুলের অসুখ, মানে একটা আরবিসি মলিকুল তার গণ্ডগোল। কিন্তু সেটা খুঁজতে খুঁজতে দেখা গেল যে মলিকুলের ব্যাপারটা নয়, আসল ব্যাপারটা হচ্ছে জিনের, যেটা এইমাত্র আপনি প্রশ্ন করলেন যে বিটা গ্লোবিন জিনের গণ্ডগোল, সেটা একটা মলিকুলের সঙ্গে সম্পর্কিত। সেই অর্থে এটি একমাত্র অসুখ, প্রথম অসুখ যেটাতে দেখা গেল যে জিনের সমস্যা থেকেও মলিকুলার অসুখ হয়।
1: আচ্ছা, আমরা দীর্ঘক্ষণ কথা বললাম সিকেলস অ্যানিমিয়া নিয়ে, একদম শেষ, আমাদের সময়ও প্রায় শেষ, 10:56:30 হয়ে গেছে, 11:00 পর্যন্ত আমরা আপনাকে পাবো। একদম শেষ প্রশ্ন, এই যে এত আলোচনার সারবত্তা কি, মানে একজন সিকেলস অ্যানিমিয়ার পেশেন্ট বা তার বাড়ির লোককে চিকিৎসক হিসেবে আপনার 5টা বেস্ট পরামর্শ?
0: প্রথম পরামর্শ হচ্ছে সিকেলস অ্যানিমিয়া একটা জিনগত অসুখ, এটা ছোঁয়াচে নয়, এটা যদি ঠিকমতো চিকিৎসা হয় রোগী সুস্থ জীবন লাভ করতে পারে। শুধুমাত্র প্রয়োজন একটু সচেতনতার, কী কী উপসর্গ হলে আমরা সিকেলস অ্যানিমিয়া সন্দেহ করব বা তার জন্য ডায়াগনোসিসের দিকে এগোবো সেগুলো জানতে হবে। মোটামুটিভাবে যদি দেখা যায় যে গোটা শরীরে ব্যথা হচ্ছে, আনএক্সপ্লেইনড ব্যথা, কোনোভাবে সেটা ব্যথা বোঝা যাচ্ছে না, বা হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে কোনো সর্দি নেই, কোথাও কিছু নেই, বা গোটা গা হাত পায়ে ব্যথা, পায়ে ব্যথা, সেই সমস্ত ব্যথা হলে সিকেলসেল অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অথবা যদি হঠাৎ করে একটা বাচ্চা স্ট্রোক হয়, মানে একদিকের অঙ্গ পড়ে যায়, সেটাও কিন্তু একটা সিকেলসেল অ্যানিমিয়ার উপসর্গ। যদি এরকম উপসর্গ ধরা পড়ে, অবশ্যই কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রপারলি ডায়াগনোসিস করবেন। এবং গুরুত্বপূর্ণ যেটা, বাড়িতে যত মানুষ আছে সবার কিন্তু পরীক্ষা করবেন, কারণ এটা জিনগত অসুখ, ফ্যামিলিয়াল অসুখ। এবং যদি আমাদের সচেতনতাই কিন্তু সিকেল মুক্ত ভারতবর্ষ বা সিকেল মুক্ত বিশ্ব করতে পারে, যদি আমরা প্রপারলি কেরিয়ার আইডেন্টিফাই করতে পারি, যে ফ্যামিলিতে সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে তাদের নিশ্চয়ই কেরিয়ার ছিল, অনেক দিন ধরে ছিল, আজকে দুজন সিকেল সেলের মধ্যে বিয়ে হয়েছে বলে বা সন্তান হয়েছে বলে সেটা জানা গেছে, এই জিনিসটা যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত শিশু একটা নতুন দিশা লাভ করবে। মানুষের অজ্ঞতার জন্যই কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া আজকে ভারতবর্ষে বা বিশ্বে এতটা বেশি আছে। আমাদের একটু সচেতন হতে হবে, যদি আমরা ঠিকমতো কেরিয়ার স্ক্রিনিং করাই এবং যাদের এই অসুখটা হয়ে গেছে তাদেরকে উপযুক্ত পরিকাঠামো যেখানে আছে সেখানে চিকিৎসা করাই, তাদেরকে একটু বিশেষ ধরনের, তারা যদি জল বেশি খায়, ইনফেকশন আটকানো যায়, এগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু তারা আর 5টা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারবে। যেমন আজকে আমরা স্বপ্ন দেখেছি থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীর, ঠিক সেরকম আগামী 10-15 বছরের মধ্যে যেন আমরা সিকেল সেল মুক্ত ভারতবর্ষ বা সিকেল মুক্ত বিশ্বের স্বপ্ন দেখতে পারি।
1: অনেক ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে আজকে আরোগ্যতে ছিলেন প্রখ্যাত চিকিৎসক শুভম ভট্টাচার্য। আমরা রক্তের রোগ নিয়ে কথা বলছিলাম, সিকেল সেল অ্যানিমিনিয়া নিয়ে, এবং সেই বিষয়ে আমরা অনেক তথ্য জানলাম, অনেক প্রশ্নের উত্তর বাকি থেকে গেল। এসব নিয়ে নিশ্চয়ই আবারও পরবর্তীকালে আমরা কথা বলবো।
2: আপনাকে আবারও ধন্যবাদ, এবং সুস্মিতা ও মনীষা থাকছে আপনার সঙ্গে আরও 1 ঘন্টা, মানে রাত 12:00 পর্যন্ত, 11:00 থেকে আমরা ফিরছি বিশ্বের এমন কিছু খবর নিয়ে যে খবর আপনি শুনলেও তাক লেগে যাবে আপনার, বিশ্বের সেই সব জিনিস নিয়ে কথা বলবো। তবে তার আগে আরোগ্যই আবারও অন্য কোনো দিন অন্য কোনো চিকিৎসক আসবেন, বা শুভম ভট্টাচার্য অন্য কোনো দিন আবারও আসবেন রক্তের অন্য কোনো অসুখ নিয়ে কথা বলবো তার সঙ্গে। আজ এই পর্যন্তই থাক, শুনতে থাকুন, কানে থাকুক 100.1 FM।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं अरुण कुमार। संसद ने अधिकरण सुधार विधेयक 2026 पारित कर दिया है। इसे आज राज्यसभा ने मंजूरी दी। लोकसभा पहले ही विधेयक को पारित कर चुकी है। विधेयक का उद्देश्य विभिन्न अधिकरणों के अध्यक्षों और सदस्यों की योग्यता, नियुक्ति और प्रशासन तथा कार्यप्रणाली में दक्षता सुधार, स्वतंत्रता, पारदर्शिता और एकरूपता सुनिश्चित करना है। विधेयक में राष्ट्रीय न्यायाधिकरण आयोग की स्थापना का भी प्रस्ताव है। विधि और न्याय राज्य मंत्री अर्जुन राम मेघवाल ने कहा

শশা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন dunia.com, 100.1 FM Gold, dunia.com, dunia.com.
1: সুস্মিতা রয়েছি আপনার সঙ্গে, আর দুনিয়া ডট কমে আজকে এমন একটা বিষয়ের খোঁজ দেব যে খোঁজ ভারী মনোরম, যে খোঁজ পেলে আমরা সকলেই বেশ আনন্দ করতে পারি। পেট পুজো, খাওয়া দাওয়া যা থাকলে আমরা সত্যিই সেদিনের মতন রাজা, তাই তো?
2: হ্যাঁ, একদমই তাই। মানে আজকে আমরা বিশ্বজুড়ে আমাদের সেরা কিছু খাবারের কথা আলোচনা করব। হাজার হাজার খাবার আছে,
1: জেনার হয়ে গেছে নিশ্চয়ই আপনার, যার হয়নি তিনি তো আজকে আমাদের সঙ্গে এই খাবার সেলিব্রেট করবেন, যার হয়েছে তার ডিনারে কালকের মধ্যে কিছু না কিছু খাবার থাকবে নিশ্চয়ই।
2: আর তাহলে আমরা কোনটা ছেড়ে কোনটার কথা বলি, বেছে নিয়েছি সেরা খাবারগুলোর কথা। তার মধ্যে প্রথমেই বলবো কলম্বিয়ার কাবো দে লা ভেলাতে, এটা একটা রসালো ক্রাস্টেশিয়ানটির স্বাদ নেওয়া আর কি, মানে চিরকালের জন্য একটা লবস্টারের প্রতি যে আগ্রহ আমাদের, এটা সেই বিষয়ক খাবার। হ্যাঁ, মানে সেটাকে যেদিন ধরা পড়লো লবস্টারটি, সেদিনই তাজা ধরা এবং সব উপকরণ নিয়ে খাবারটা তৈরি করা হয়। এবং এটা মানে সত্যি বলতে কি, এই ধরনের খাবার দেখা যায় যে আমাদের একেবারে প্রপার সিটি থেকে অনেকটা দূরে, অন্তত কোনো রিমোট প্লেসেই এটা পাওয়া যায়। আর এটা একটা অতি সাধারণ সাদামাটা, শহরে থাকার সময় তো এটা আমাদের কাছে এক টুকরো বিলাসিতা, এবং অসামান্য একটা খাবার এই খাবারটা কলম্বিয়ার কাবো দে লেভাতে। হ্যাঁ, এই খাবার খাওয়া মানে বুঝতেই পারছো, জিনিসটাই তো, লবস্টারটাই তো একটা সাংঘাতিক ব্যাপার, সেটাকে একেবারে তাজা ধরে নানান উপকরণ দিয়ে করে করা, এটা মনে রাখার মতো। যারা যাচ্ছেন এরকম জায়গায়, কলম্বিয়ায় যাচ্ছেন এবং খাচ্ছেন, তারা মনে রাখবেন।
1: একটা খাবারকে সেরা বলা যায় কিভাবে, শুধু তার স্বাদ দিয়ে, নাকি তার ইতিহাস, ঐতিহ্য, জনপ্রিয়তা, মানুষের আবেগ, সবকিছু মিলিয়েই একটা খাবার সেরা হয়? সুস্মিতা তো বেশ কিছু খাবারের কথা বলবে, আমিও বেশ কিছু খাবারের কথা বলবো, সারা বিশ্ব ঢুঁড়ে আমরা বেশ কয়েকটা খাবারের গল্প আপনাকে শোনাবো। যেমন ও এক্ষুনি একটা লবস্টারের কথা বলল, আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে বিশ্বের সেরা খাবারের মধ্যে একটা নাপোলেতানা। এটা একেবারেই যতটা নাম শুনতে কঠিন, খাবারটা ততটা কঠিন নয়, আপনি চেনেন। এটা এক ধরনের পিৎজা, ইতালির নেপলস শহর থেকে উঠে আসা এই পিৎজা ভারতের অন্য, এই মানে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার, ভারতের তো বটেই। দেখেন না, বিভিন্ন ইতালিয়ান রেস্তোরাঁয় আমরা পিৎজা খেতে যাই, কারণ ইতালি কিন্তু পিৎজার জন্য ভীষণ বিখ্যাত। পাতলা নরম বেস, টমেটো, মোজারেলা আর তুলসী এই পিৎজায় থাকবেই থাকবে, মানে বেসিল বেস পিৎজা। এই মজার বিষয়, এত জনপ্রিয় হওয়ার পর আসল নেপোলিয়ান পিৎজার যে উপকরণ আর তৈরির পদ্ধতি, তাই নিয়ে নির্দিষ্ট একটা ঐতিহ্য রয়েছে। এই তুলসীটিকে বেশ ভালো করে সতে করে একটু শুকিয়ে এই পিৎজার লেয়ারটা, মানে এই পিৎজার যে বেস, তাতে দেওয়া হয়। তার সাথে চিকেন অ্যাড হতে পারে, কখনো কখনো পোর্ক অ্যাড হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে মাছ অ্যাড হয়, যে দেশে যেমন সংস্কৃতি। কিন্তু এই তুলসীটা নেপোলিয়াতানা পিৎজার অন্যতম বৈশিষ্ট্য। এরকমই নানা খাবারের খবর থাকবে আপনার কাছে আজ রাত ১২টা পর্যন্ত। তার আগে
2: একটু খাবার গান হয়ে যাক।

0: ভেবে কেউ হজমি খায়,
1: ভেবে কেউ হজমি খায়,
0: এই ভেবে কেউ হজমি খায়,
2: খেতে ভীষণ ভাল লাগে তাই পেটু খালি হজমি চায়,
1: খালি হজমি চায়,
0: পেটু খালি হজমি চায়,
3: ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলে রাওয়ানে,
4: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে,
5: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে।
0: ঝাল চানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়, এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,
1: বিধানসভার জন্য নয়,
0: বিধানসভার জন্য নয়।
6: পেপারমিন্ট কে সারা জীবন বলছে লোকে পিপারমেন্ট, গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট,
7: গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট।

0: সময় মতো আমার চাই।
1: ললিপপের রাংতাটাকে কায়দা করে খোলার পর,
2: কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর, মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
2: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ কর।

0: আমরা নার আমরাতে,
1: আমসত্বের মাহাতোটা টক মিষ্টির টাকরাতে, চাটনি যখন বললে তখন মেশাও আলু ভোকরাতে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আর এবারে যে বিষয়টায় যাব, অর্থাৎ যে খাবারের কথায় যাব, সেটা হচ্ছে পুপুসা। পুপুসা কি? পুপুসা হলো সালভাদরের জাতীয় খাবার। এটা মূলত একটা পুরু হাতে তৈরি ফ্ল্যাট ব্রেড বা টর্চিয়া, যেটা চালের গুঁড়ো বা ভুট্টার আটা মাসা দিয়ে তৈরি করা হয় এবং ভেতরে বিভিন্ন উপাদান পুর হিসেবে দেওয়া থাকে। এই যে ভেতরের পুর, যেটা সবচেয়ে জনপ্রিয় পুরগুলোর মধ্যে রয়েছে চিজ, যেটা কেসো কেমিও বলছে, কেসো কেসিও, কিমা করা শুয়োরের মাংসের পেস্ট টিচারন, এবং রিফ্রায়েড বিনস, মানে যেটা ভাজা শিমের পেস্ট, সব উপাদান একসাথে দিয়ে তৈরি হয় এই পুপুসা, যেটাকে বলা হয় পুপুসা রিভুয়েলতা। পুপুসা সাধারণত দুটো প্রধান অনুষঙ্গের সাথে গরম গরম পরিবেশন করা হয়। একটা হচ্ছে কুর্তিদো, অর্থাৎ বাঁধাকপি, গাজর, পেঁয়াজ এবং ভিনেগার দিয়ে তৈরি ঝালটক জাতীয় একটা ফার্মেন্টেড বা আচারি সালাদ। সস থাকে তার সঙ্গে, টমেটোর তৈরি মৃদু ঝালের লাল সস। আর এটা সাধারণত চামচ বা কাঁটা চামচ দিয়ে নয়, হাত দিয়ে ভেঙে কুর্তিদো আর সসের সাথে খাওয়া হয়। 2005 সালে এল সালভাদোর সরকার আনুষ্ঠানিকভাবে পুপুসাকে দেশটার জাতীয় খাবার ঘোষণা করে এবং প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় রোববার জাতীয় পুপুসা দিবস হিসেবে পালন করা হয়।
1: এরপর যে খাবারের কথা আমি বলবো তার নাম সুশি। আমি জানি এই খাবার নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন অভিজ্ঞতা আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, কারণ যদি আমি খুব খাদ্যরসিক মানুষ এবং আমায় যদি বলা হয় যে কোন খাদ্য প্রচণ্ড এক্সপেকটেশন নিয়ে আমি খেয়েছি অথচ তারপর আমার আর ভালো লাগেনি খেতে প্রথমবার খেই, তার মধ্যে অন্যতম কিন্তু সুশি। কারণ আমার ভালো লাগেনি, আপনার ভালো লাগতেই পারে, কারণ সুশির কিন্তু জনপ্রিয়তা প্রচণ্ড, অনেকেই সুশি খেতে খুব ভালোবাসেন। জাপানের সুশি একটা খাবার নয়, একেবারে খাদ্য শিল্প। ভিনিগার মেশানো ভাতের সাথে কাঁচা বা রান্না করা মাছ, সামুদ্রিক খাবার ও নানা রকম উপকরণের একটা নিখুঁত ভারসাম্য। সুশির সৌন্দর্য এখানে, সুশি দেখতে খুব সুন্দর, সুশি যখন প্লেটে সাজিয়ে আসে দারুণ লাগে দেখতে, কিন্তু আমার ওই সামহাউ ওই স্টিকি ভাত এবং তার সঙ্গে ওই একটা সামুদ্রিক খাবার বা বিভিন্ন রকম মাছ, অনেক সময় কাঁচা মাছও ব্যবহার করা হয়, ওই ফ্লেভারটা ভিনিগারে জড়ানো ভালো লাগেনি। আপনার ভালো লাগতেই পারে। সুশির আমি আবারও বললাম প্রচণ্ড জনপ্রিয় একটা খাবার এবং প্রচুর মানুষ সুশি খেতে বিভিন্ন রকম জাপানি রেস্তোরাঁয় যান। কলকাতাতে ওই রকম জাপানি রেস্তোরাঁ প্রচুর আছে, এমনকি এখন শহরতলিতেও পাওয়া যায়।
0: তাহলে আমরা আছি duniya.com এ মনীষা সুস্মিতা 100.1 FM গোল্ডে, কথা বলছি বিশ্বের সেরা খাবারগুলো নিয়ে। জানি না সেগুলো আপনার কাছে সেরা মনে হবে কিনা, কিন্তু বিশ্বের মানুষজন এগুলোকেই সেরা হিসেবে নির্বাচিত করেছে।

पैरी सिर छके चुकी পারেনা মশলাটা যেখানে জানা আমি শেষে ভাগ্য হতে মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে

আর এবারে কথা বলবো যে খাবারটা নিয়ে, অর্থাৎ বিশ্বের সেরা, অন্যতম সেরা খাবার এটা, সেটা হচ্ছে লাওসের স্টিকি রাইস, মানে লাওসের জাতীয় খাদ্য এবং লাও সংস্কৃতির অন্যতম প্রধান ভিত্তি বলা যায় এই খাবারটাকে। সংস্কৃতি আর পরিচয় যদি দিই, তাহলে হচ্ছে লাওসের মানুষেরা নিজেদের প্রায়শই লুক খাও নিয়াও বলে পরিচয় দেন, যার অর্থ স্টিকি রাইসের সন্তান। প্রতিদিনে প্রতিটি বেলা, সকাল দুপুর রাতে এই চালের ভাত খাওয়া হয়। লাওসের স্টিকি রাইস সাধারণত চালের মতো জলে ফুটিয়ে রান্না করা হয় না, চাল সারা রাত ভিজিয়ে রেখে বাঁশের তৈরি বিশেষ ঝুড়িতে, যাকে থিপ খাও বা হুয়াত বলা হয়, সেখানে ভাপে সেদ্ধ করা হয়। এটা হাত দিয়ে গোল গোল করে মেখে বল বা গোল্লা বানিয়ে খাওয়া হয়। সাধারণত ঐতিহ্যবাহী যে বাঁশের তৈরি পাত্র, যেটাকে থিপ খাও বলা হচ্ছে, সেটাতেই এটা পরিবেশন করা হয়। এটার সঙ্গে কি খাওয়া হয়, মানে কিছু কিছু খাবার দিয়ে এটা খাওয়া হয়, যেমন লাওসের জাতীয় মাংসের সালাদ, তম মাক হুং অর্থাৎ মশলাদার পেঁপের সালাদ, গ্রিল করা মুরগির মাংস পিঙ্কাই, আর নারকেলের দুধ আর আম দিয়ে তৈরি মিষ্টি ডেজার্ট আমের সাথে স্টিকি রাইস। এই যে একটা অদ্ভুত মানে কম্বিনেশন, এবং একজন কিছু মানুষ শুধু এই রাইসের উপর নির্ভর করে বেঁচে আছেন, প্রতিটি বেলা এই রাইস তাদের চাই, তারা এই রাইসের সন্তান বলছেন নিজেদের, এটা তো একটা খুব বড় কথা। হ্যাঁ, এটা খেয়ে অনেকেই কিন্তু বলেছেন, আমাদের মতো যারা, যে না ঠিক আমাদের ভাতের মতো নয় তো, কাজেই কেমন যেন আঠা আঠা, খেয়ে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওদের কাছে কিন্তু এটা ভীষণ পছন্দের একটা খাওয়ার। চলে যাই আরও একটা গানে, তারপর ফিরছি আরও অনেক খাবারের সন্ধান নিয়ে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুনছেন duniya.com 100.1 FM Golde duniya.com duniya.com
2: শুনছেন দুনিয়া.com। আর দুনিয়া.com এর সুস্মিতার মনীষা আপনার সঙ্গে নিয়ে এসেছে এমন কিছু খাবার যে খাবার বিশ্বের সেরা দশজনের মধ্যে পড়ে, সেরা দশটি খাবারের মধ্যে পড়ে। এখন যে খাবারের কথা বলবো সেটা শুনলে আপনিও খুশি হবেন, আমি তো খুশি হয়েইছি এটা বলতে গিয়ে, এবং আমার মনে হয় সুস্মিতারও দিব্যি লাগবে। বিরিয়ানি, ভারতের বিরিয়ানি এমন এক খাবার যা একটা মাত্র রেসিপি নয়, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ প্রতিটি জায়গার বিরিয়ানির নিজস্ব চরিত্র। সুগন্ধি চাল, মশলা, মাংস আর ধীর আঁচে সিদ্ধ হওয়া রান্নার প্রক্রিয়া। বিরিয়ানি শুধু খাবার নয়, ভারতের খাদ্য সংস্কৃতির একটা পরিচয়। এই বিরিয়ানি কিন্তু বিশ্বের সেরা দশটি খাবারের একটি। যদিও বিরিয়ানি খাওয়ার জন্য ডাক্তাররা প্রচুর বকাবকি করেন, বিভিন্ন বিধিনিষেধ আছে, ঘন ঘন খাওয়া ভালো নয়, হার্টের রোগের কারণ বলা হয়, কিন্তু যাই বলা হোক আপনি ভাবুন, দিন 15-20 হয়ে গেছে একটু বিরিয়ানি খাননি, এ বড় অন্যায়।

আরও অনেক রিকোয়েস্ট এসেছে ঐশিকা কাঁকুড়গাছি থেকে, শুনতে চেয়েছে সবাই চুপ শাহানা বাজপেয়ীর কণ্ঠে, আর ব্যাক টু ব্যাক জুবিন গার্গের দুটো গান শোনাবো তোমাকে। প্রথম রিকোয়েস্ট এসছে সুলেখা নস্কর হাটছড়া থেকে, পিয়ারে পিয়ারে গানটা শুনতে চেয়েছেন জুবিন গার্গের কণ্ঠে। আরেক বন্ধু আয়না মন ভাঙা আয়না গানটা শুনতে চেয়েছেন হেমাল মান্ডি টালিগঞ্জ থেকে, জুবিন গার্গের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান দুটি। ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি ফিরছি আবারও তোমার রিকোয়েস্ট সঙ্গে নিয়ে।

আমার এই শুনতে কি চাওতে শুনতে কি চাও হোস্ট করতে আমার খুব ভালো লাগে, কারণ যখন গানে তোমাদের যে গানের রিকোয়েস্টগুলো আসে সেগুলো না আমি সিচুয়েশানগুলো বোঝার চেষ্টা করি যে মানসিক অবস্থা ঠিক সেই সময় কীরকম রয়েছে যে কারণে এই এই গানটা শুনতে কেউ চাইছে। ইনফ্যাক্ট এরকম হয় যে একটা ঠিক মনে হচ্ছে সেই গানটা দুঃখ দিয়ে যাবে, তার পরের গানটাতেই আনন্দ থাকছে কোথাও, মিলেমিশে একাকার হয়ে যায়, এটা আমার বড় ভালো লাগে। রিকোয়েস্টগুলো তো আসছেই, তন্ময় তুমি মনে হয় চলে যাবে এই গানটা শুনতে চেয়েছে, এবং কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনতে চেয়েছেন একটি গান এক বন্ধু, আমি এই মুহূর্তে তার নামটি হারিয়ে ফেলেছি। কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে আঁখো সে তুনে ক্যা এই গানটা শুনতে চেয়েছেন গুলাম সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, এবং গোত্র সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে মা গানটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনতে চেয়েছেন শুভশ্রী কার বাকারপুর থেকে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে, ব্যাক টু ব্যাক এই চারটে গান আমি শোনাবো অ্যাকচুয়ালি। সিন্ড্রেলা মন থাকছে বালি থেকে সুচেতা মিত্রর অনুরোধে সানাইয়ের কণ্ঠে, ব্যাক টু ব্যাক চারটে গানের ওপারে আমি ফিরছি, দেখা যাক আর কি গান তোমার জন্য সাজিয়ে রাখতে পারি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এর পরের গানের রিকোয়েস্ট এসেছে আবার অনুপম রায়ের কণ্ঠে, কিলবিল সোসাইটি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। শুনতে চেয়েছেন রমা দত্ত বেলতলা থেকে, যে গানটা আমারও খুব প্রিয়।

ঘড়ির কাঁটা বলছে সময় আর খুব বেশি নেই। ডন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছেন প্রসেনজিৎ মাইতি, কবিতা মাইতি নাজিরগঞ্জ থেকে। বেশ, ওনাদের জন্য রইল আজকে কিশোর কুমারের কণ্ঠে এই শেষ গানটি। যেতে যেতে রেখে গেলাম এই গানটি, আর আমি কিন্তু কোথাও যাচ্ছি না, কারণ আমি ফিরছি একটু পরেই।

0: आपस में जंग, हाँ आपस में जंग, हाँ आपस में जंग, जय घुमा के। अरे समंदर में जैसे है
1: घड़ी कांटा बोझे रात एकटा, রাত একটা মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে শুনবেন অমিতেশ বিশ্বাসের খেয়াল মালকোষ রাগে, তারপর শুনবেন কল্যাণ মজুমদারের সেতার বিহাগ্র রাগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের পরে আমি আবারও ফিরছি আপনার সঙ্গে, আপনার জন্য আপকে লিয়ে সঙ্গে নিয়ে।

এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনলেন অমিতেশ বিশ্বাসের খেয়াল মালকোষ রাগে, তারপর শুনলেন কল্যাণ মজুমদারের সেতার বিহগ্র রাগে। আর এখন সময়টা আপকেলিয়ের, আপকেলিয়েতে আপকেলি অর্থাৎ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

ঘড়ি কাঁটা বলছে 2:25, আর এখন আপনি রয়েছেন আপকেলিয়াতে, আপকেলিয়াতে তমজিতের সঙ্গে। এরপর আলিশা চিনাই এবং সেরোনিগম আলকে আগনিক।

ঘড়ির কাঁটা যেমন এগিয়ে চলেছে, আমিও তোমাদের সঙ্গে এগিয়ে চলেছি। পরের গান আতিফ আসলাম এবং তার সঙ্গে আরও অনেকে রয়েছেন, আজব প্রেম কি গজব কাহানি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে নেক্সট সং দ্যাট ইজ দিল ইবাদত বাই কে কে। এই গানটা তো খুব পপুলার একটা গান, যে গানটা আমরা সবাই শুনতে চেয়েছি তুম মিলে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। অ্যান্ড দ্য নেক্সট সং ইজ পেহলি বার মোহাম্মত কি বাই দ্য ভয়েস অফ মহেশ চৌহান ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ মুভি কমিনে। তাহলে শোনা যাক এবং এই রাতটা জমে উঠুক আরও সুন্দর হয়ে যাক এইসব গান দিয়ে।

ঘড়ির কাঁটা তো নিজের নিয়মেই এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যেতে যেতে ঘড়ির কাঁটা এখন বলছে 2:54 হয়ে প্রায় 55 মিনিটের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছে। আর তমজিৎকেও টাটা বাই বাই বলতে হবে, স্টুডিওতে এসে গিয়েছে তপর দিদি, আর তপর দিদির সঙ্গে বাকি অনুষ্ঠান, বাকি কথাবার্তা অনেক কিছু চলতেই থাকবে এই রাতে। তোমার সঙ্গী ছিলাম আমি তমজিৎ, আর যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম শান এবং শান্তনু মৈত্রকে।

104 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে আমরা ছিলাম তমজিতের সাথে, তমজিত আমাদের শোনাচ্ছিলেন মিলেনিয়াল জুড়ে গান। সেখান থেকে একটু পিছিয়ে যাব 1980, আশির দশক জুড়ে যে গানগুলি আমরা পেয়েছি সেই গানগুলি নিয়ে আজকের এই পরবর্তী ঘণ্টাটি আপনাদের সঙ্গে কাটবে। প্রথম গান শুনব রকি ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এরপরের গান শুনব ইয়েসু দাসের কণ্ঠে সদমাছা ছবি থেকে, তারপরের গান কিশোর কুমারের কণ্ঠে আগর তুম না হতে ছায়াছবি থেকে।

এর পরের গান শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে সানি ছায়াছবি থেকে, তারপরের গান পরিন্দা ছায়াছবি থেকে শুনব সুরেশ ওয়াদকর এবং আশা ভোঁসলের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এরপরের গান শুনব এসপি বালাসুব্রমণ্যমের কণ্ঠে ম্যানে প্যার কিয়া ছায়া ছবি থেকে। তারপরের গান পারভিন সুলতানার কণ্ঠে কুদরত ছায়া ছবি থেকে।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপনাদের সঙ্গে আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আমি তপারতি। গান শুনছি 1980-র দশকের। এরপরের গান শুনব উৎসব ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের কণ্ঠে। তারপরের গান শুনব বাপ্পি লাহিড়ি এবং সুলক্ষণা পণ্ডিত দ্বৈত কণ্ঠে একবার কহো ছায়াছবি থেকে।

সময় তো একদম শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব বড়ে দিলওয়ালা ছায়া ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। এই গানটির সাথে সাথে আজকের আপকেলি অনুষ্ঠান থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানগুলিতে সঙ্গে আছি, তবে আপকেলি আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী দেবলীনা রায়। শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। আহির ভৈরব রাগে, খেয়াল পরিবেশনায় দেবলীনা রায়।

এতক্ষণ শুনলেন খেয়াল আহির ভৈরব রাগে পরিবেশনায় দেবলীনা রায়। প্রভাতিতে এরপরে শুনবেন সেতার শিল্পী রাহুল চ্যাটার্জি, শুনবেন রাগ নটভৈরব, তবলায় রিম্পা শিব। নটভৈরব রাগে সেতার পরিবেশনায় রাহুল চ্যাটার্জি।

0: এতক্ষণ শুনলেন সেতার শিল্পী রাহুল চ্যাটার্জি, শুনলেন রাগ নটভৈরব। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে। এখন সময় রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, এবং আজকে মূলত সব রকম পর্যায়ের গান শুনব আমরা, প্রেম, প্রকৃতি, পূজা, প্রার্থনা। তবে বেশিরভাগ গানই আজ শুনব বাউলঙ্গের। আজকের প্রথম গানটি শুনব কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে।

এর পরের গান শুনবো সমবেত কণ্ঠে। তারপরের গান মনোজ এবং মনীষা মুরলী নায়ারের দ্বৈত কণ্ঠে।

107 মেগাহার্জ FM রেইনবো শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান শুনব প্রথমে অনিতা পালের কণ্ঠে, তারপরের শিল্পী গৌতম মিত্র।